আকাশবাণী আগরতলা, আজ শুক্রবার, 12ই আষাঢ় 1948 শকাব্দ, 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 3রা জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্জে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআরে শোনা যাবে আমাদের সরাসরি অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 45 সেকেন্ড।

0: yesterday under tight security. Governor of Bihar, Lieutenant General retired Syed Atta Hasnain, and Minister of State for External Affairs Pabitra Margarita will visit Iran today to attend the funeral ceremony of late Supreme Leader of Iran, Grand Ayatollah Syed Ali Khamenei. Ministry of External Affairs said the high-level representation in the ceremony underscores the importance of civilizational ties, including people-to-people connection between the two countries, providing a robust foundation to political and economic engagements. In Thailand, 9 monks were killed yesterday when an 11-year-old boy crashed a pickup truck into a group of monks on a pilgrimage walk in the northeastern Mukdahan province. Officials said a total of 35 monks from Mukdahan province were on a pilgrimage. 5 monks were killed on the scene, while 4 others died at a hospital. In Ukraine, 27 people have been killed and 90 others were injured in a massive drone and missile strike by Russia on capital Kyiv. Damage was recorded in 30 locations across Kyiv, mainly residential buildings and civilian infrastructure. Russia's defense ministry said in a statement the deadly bombardment on Wednesday night was in response to Ukraine's long-range strikes on its civilian infrastructure. In Syria, an explosive device detonated in a Damascus cafe yesterday, killing at least 9 people. Interior Ministry reported the device was planted inside the cafe, located 100 meters from the Palace of Justice in the capital's Hejaz district. In the ICC Women's T20 World Cup, host England defeated South Africa by 40 runs in the second semi-final at the Kennington Oval in London to set up a title clash with Australia. And in FIFA World Cup, Spain defeated Austria 3-0 in their round of 32 match at Los Angeles Stadium in Inglewood, California to advance to the round of 16. Michael Oyarzabal put Spain ahead in the 36th minute before Pedro Porro doubled the lead in 66. And that is the end of this news bulletin.
1: Akashvani Agartala সুভাষিত অনুষ্ঠানে এখন শুনবেন শ্রীমার বাণী থেকে পাঠ।
2: ভগবানকে ছাড়া জীবন এক দুঃসহ বিড়ম্বনা, ভগবানকে নিয়ে সব পরম আনন্দের। ভগবানের অঙ্কে শরণ নিলে সব বিপত্তির মীমাংসা হয়ে যায়, সে অঙ্ক সাদরে আশ্রয় দিতে সদা উন্মুক্ত। ভগবানের দিকে ফিরে দাঁড়াও, তোমার সকল দুঃখ মিলিয়ে যাবে। ভগবানের কাছে ঐকান্তিক আত্মোৎসর্গেরই মধ্যে রয়েছে আমাদের যত মানসিক কষ্টের প্রতিকার। শান্তভাবে হৃষ্ট থাকা, ভগবানের নিকট কৃতজ্ঞতা নিবেদনের এর চেয়ে শ্রেষ্ঠ উপায় আর নাই। ভগবান যা দেন সর্বদা সানন্দে তাই গ্রহণ করো। বিঘ্নের উপর হাসির সেই ফল, মেঘের উপর সূর্যকিরণের যে ফল, তারা কেটে যায়। আত্মজয়ের মতো আর জয় নাই, সকল স্থায়ী সুখের প্রতিষ্ঠা সেখানে। নিজের সুখের জন্য ব্যস্ত হওয়া অসুখী হওয়ার অব্যর্থ উপায়। সুখ জীবনের লক্ষ্য নয়, সাধারণ জীবনের লক্ষ্য আপন কর্তব্য সম্পাদন, আর অধ্যাত্ম জীবনের লক্ষ্য ভগবানের উপলব্ধি। সুখ যদি অক্ষুণ্ণ ও অনাবিল রাখতে চাও, তবে দেখো তার উপর কুচিন্তা বাহিনীর দৃষ্টি না পড়ে। মন থেকে মিথ্যাকে যতখানি জোরে ঝেড়ে ফেলে থাকি, শরীর থেকে রোগকেও ঠিক ততখানি জোরে ঝেড়ে ফেলতে হয়। আমাদের সমস্ত জীবন যেন হয় ভগবানের উদ্দেশ্যে নিবেদিত একখানি প্রার্থনা। ভগবত প্রসাদেরই উপর নির্ভর করে থাকা, সকল অবস্থায় সাহায্যের জন্য তাঁকেই আহ্বান করা আমাদের অভ্যাস করতে হবে। তবেই ভগবত প্রসাদ অসাধ্য সব সাধন করবে। বিশ্বে অসম্ভবের সম্ভব হওয়ার আর শেষ নাই। আমাদের ক্ষুদ্র অহংয়ের সীমা যত অতিক্রম করে চলি, তত দেখি অসম্ভব সব সম্ভব হয়ে চলেছে।

0: সর্বদা অশুভ শক্তিদের চিন্তা করা, তাদের ভয় অতি বিপজ্জনক দুর্বলতা। পেশির মতো একাগ্রতা ও ইচ্ছা শক্তিকেও বাড়ানো যায়, নিয়মিত চর্চা ও অভ্যাসের ফলেই তাদের ক্রমবৃদ্ধি। অহরাত্র অদৃশ্য ভগবান রয়েছেন কাছে কাছে, স্তব্ধ হয়ে অন্তর্মুখী হলেই তাকে দেখা যায়। আমাদের জিহ্বার কি লেখনির অগ্রে কোনো অসত্যকে, তা যত ক্ষুদ্র হোক না কেন, যদি ফুটে উঠতে দিই, তবে কোন আশায় আমরা সত্যের সিদ্ধ বাহক হতে চাই? সত্যের সিদ্ধ সেবক অতি সামান্য মাত্রার অসঙ্গতি, অতি ভাষণ বা বিকৃতি হতে বিরত হবে। আন্তরিকতারই মধ্যে নিহিত বিজয়ের নিশ্চয়তা। যেখানে আন্তরিকতা, কি মধুর নির্মলতাই না সেখানে! দৈবী দুয়ারের চাবি হল আন্তরিকতা। প্রত্যেককেই সুযোগ দেওয়া হয়, সকলেই পায় তাঁর সহায়, কিন্তু প্রত্যেকেরই লাভের পরিমাণ তার আন্তরিকতা অনুসারে। আন্তরিক ডাক ঠিক গিয়ে পৌঁছায়, উত্তর তার আসে ঠিক। সব নির্ভর করে মনোভাবের উপর আর আন্তরিক নিষ্ঠার উপর। পূর্ণ আন্তরিকতার পরম শত্রু হল পক্ষপাতিত্ব, মনে প্রাণে বা দেহের হোক, আর পূর্ব পরিকল্পিত ধারণা। এই সব বাধা অতিক্রম করে যেতে হবে।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শ্রীমার বাণী থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এবারে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলিতে আসরের আজকের প্রথম শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। আসরের আজকের শিল্পীরা ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়, সন্তোষ সেনগুপ্ত এবং লতা মঙ্গেশকর। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হায়ুন্নি খোরাং।

0: ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা, তিনি ফাসা তালিয়ং তালনি শালচিনি শালমারি চিবরিরা থামচিবা তিপ্রা বিশিখং জুলাই তালনি শালথাম শালমারি নৈশাই নিচিতক ইংরেজি বিশি চীনেও পান্ধা নৈরা থামচিতক পয়েন্ট ব্রী মিটার্স এবার সাশাইনিরা দক চিচুকু কিলোহার্চ আওয়াই ইংাই দঙ্গ যতনি ফাচিং ফুঙ্কচাং জরানি খা কাহামিয়া ফরে তাবুক চ্যাংজাগ চিনি তিনি ফুংনি কক বরক আওয়াই পান্ধা হায়ুনি খরাং তিনি হায়ুনি খরাং পান্ধাও যতনন লামসগো আও চং তিনি ব শালব্রুমনি হাই খালায়ন কক কাহামর তিনি কক কাহাম চং খালায়ন গৌতম বৌদ্ধ সাবৈকলাং মানে কগ্র ব সালাংখা নি থিনাংনি বাকি তা ওয়ান শক্তি তাবুকনি অজরানি বাকি সে ওয়ান শক্তি তাই শাক শাকনি তমংন স্লাইনা নাই

bidi haike ni ni thinang bo kaham angana poitoni lama teimang himna ni chaitok di hanke ni ni langma bo kebengmung te jengjal rok phaikla buini bagai pohot ni jatino mochung di haike ni ni langma bo pohot ni lama o phaina ni ni bising ni kok thai rok নন কাহাম খাইমেন তৈ হামিয়াব খাইমেন আবনি বাকৈন নি খানো কথার খাইদি সাল কতাল কাসাই ফাইমানিহাই নিনি লংমানব কতাল খেসলাইদি লাইথাংজা কক রং ওয়ানসুগৈ নি খানো তাপ বেলরদি আশেকজরা চানা লাইকা গৌতম বুদ্ধ সাইকেলংমানি কক রং ফাইদিতাবো খালায় তিনি কগ্র তিনি ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি দে আও বিশি ব্রম ব্রম তিনি হাই অসালন জং পালাই ফালো টংখর দেরামংনি ইয়াকনি কাতিনানি বাকি বদল দলসা শিচারমংনি বিশিংতি এবা বরকনি লোয়াজি জংমাবাই এবার শাক থার্মা বাইব হনে মেন ইংরেজি বিশে নই সাইড চার বিশে ও অপ্লাস্টিক ব্যাগ ন সামুও গবাং মাখাই থেপায়া এবার সামুও ফনাংমানি তে ব খসরানি বাকি বাহাইকে অমতবইমান অমন বাকি অসাল ন হায়ং গান পালাই যাগো তাবক ফাইদি সালাইন তিনি অসাল ন তামনি বাকি হায়ং গান পালাই যাগৈ দ হায়ুংন বাতাই চিনি ভারত হা কতর তাই চিনি হাসতেব অসালন পালাইলাই দঙ্গ তামনি হনমালে যাইমানো অ হায়ং নাইথক কাইতর সামুই রমানি যতন অকন সাইমানো আওয়ার পান্থর মাইখোল বুফাংওয়া ফাং তৈমা তৈজলাং নখা হা তালসাল আথুকরি তকসা তকতৈ মশা মায়ংবাই চিনি অ হায়ংহা বসেকসে গদালজাক তাই চব নতইব চিনি অ টংখর ফিয়া চিনি অ টংখর তাবুক তরক তরকে দেরামানি ফাইসিং থাংরক দঙ্গ বুফাংওয়া ফাং বলং হলং খসরক দঙ্গ তামনি হেমানি বরক বাংমানি মারি বাংরক বাংরকনি বাকি আও চিনি নখুক রক টাঙিয়াব টঙে মেয়া তামনি হেমালে যংনানি নামান বাকি আমি চিনি বলং হলং রং যকময় চিনি নখ হোক রক মা তাঙ আবনি ফাইসিং বৈমুক নি তৈ রকব পাই দঙ্গ তামনি হেমা তৈমুনি তৈ পাইমানি বাকি যাব তৈনি বাকি বেলাই বিয়াল রক নকজাকি দঙ্গ আবনি বাকি হারোয়া কোয়াগৈ দঙ্গ হারোয়া কমা মানে বাকি চিনি তৈমং নি তৈ রক মথব জাগৈ দঙ্গ তাই কেসঙ্গে রাবার কাইমানি বাকিব রাবার কাইমানি আসেক নকজাখা ছানা থাকাই চিনি ভারত হা কতর নি লগে লগে চিনি অ হাসতেওব তৈব গবাং মাখাই যাব নগৈ দঙ্গ আবনি বাকিব চিনি টংখর দেরাওই দঙ্গ বাইকে হেমা রাবার নি যত নাগুক মানে প্লাস্টিক রোগ সাম জাগৈ দঙ্গ যেসব প্লাস্টিক নাকাঙানি হই মানফানো তাবুক আ জরা রোগ যশকাই তরক সাকাই যাবনো ইয়াকাং মানিয়াকু আবো বাইকে যসরিমান অবনি বাকিন তিনি অসাল পালাই জাগৈ দঙ্গ সানা থাকে তাবুক প্লাস্টিক ন সই সই খে ন চাইয়া হনীব মানসু গিয়া ফিয়া আসুক চাওব হই মানসু গিয়া আবনি বাকি প্লাস্টিক ন ফবৈব রইমানিয়া ফবৈ রেখাব চিনি হা নি যে টস রক্তমনি এবার হারোয়া গবাং মারক তে গবাং নক জাগনাই ফিয়াবা সগৈ রেখাইব চিনি নকবার নি যে লেয়ার দমনি আবো হামিয়াংনাই তাই চিনি সাগ নকবারনি যে টমানি লেয়ার রক মানে চ ওই থাকায় হাইকেবা

0: 지긋한가한가가 샤똥이 제 똥만이 말이 떼보 방고고 떼 아보 진이 샤고난가가 진이 보샤롱이 보드레보 베마르 응어 아보노노 알트라바이올렛 레 아보 진어로 파이마노 다닥시다카이 아보노 가리보 플라스틱 니 바그이 떼보 보드레보 자야 에바 데라몽 누구이동어 진이 똥커러보 따이 진이 샤카함 니 바카띠보 아버님 바그이노 파이디 증 야피리 샤나난카 증 약바약 탄자카이 증 보노 바이케이 증 플라스틱 니 약니 증 데라몽 니 약니 약악만 바이케 뜨륵뜨륵하이 떼보 보노 샤몽어 테파마니 약니 코서리만 아버노 증 나일레이나 아버님 바그이노 증 심이 어 샤몽노 카이케 자야 오피셜 샤몽 카이네로 সেবগো সামং তাং নাই রক তাই স্কুল কলেজে পড়নে পড়নে যেগুলো নব চং অ সামং নিবার যা রই রে না নাঙ তামনি হিমালয় স্কুল কলেজে পড়নে রক বরক তাই ব কাহামকাই বরক বই বরক ন সাকলাই মানু বংনি ককুকনি মানজমং তেব বাঙ্গো বংনি হালক মানজমং তেব বাঙ্গো বংনি আরি বনানি তেব কবংমা ফান্তং তামনি হিমালয় বরক বসাই মানো চিনি হায়ং দেরাখাই বাইকে ইংনাই তাই ও হায়ং ন গখরাং জং জং সাসা গখরাং খাই তননি বংনি থানি ন থিনাং বো বংনি থানি ন আবনি বাগিন জং দিনে তাই ওসে সালাইন জং প্লাস্টিক নি ইয়াক নি বাইকে কাতিমান আবন ন গই জং যতন চাই তক লাইন হামবাই তাই তিনি নি সালো তাম তাম পাতি খা জং তাবক দেব খনা লাইন
1: তিনি সাল থাম জুলাই চিদকরা চার খ্রিস্টবিশিও স্যামুয়েল ডি স্যাম্পলেন কুইবেক আ দলি পুইলা সুনাম চাকমানি অব কানারানি পুইলা ইউরোপনি ঘাটি হিনে সিনে চাক আপন কারিব চিচাররা দকচি থাম খ্রিস্টবিশিও তিনিতেই সালথাম জুলাই অন আমেরিকানি গৃহযুদ্ধ নি জরাও পিকেটারকনি চপরপ মুংবাই চপরপ মুংন কেবেঙ্গি গেটিসবার্গ কাইসা আজাকানি যে চবা আবো পাইমানি শাল চিচুকুরা থামচিচার খ্রিস্ট বিশিও ব্রিটেন নি মেলার্ড বাস্পিও লোকোমেটিভ আবো দামসাও সারা নিচিদক মাইল আশুক কদক লাই আবো বিশ্ব রেকর্ড খ্লাইমানি শাল চিচুকুরা চারচি চিচুকুরা ব্রিচি চার এবা আ বিশিও বেলারুসনি রাজধানী মিনস্কও নাটসির দখল খাইমানী বাকি বেলারুসনি স্বাধীনতানি শাল এবা ফিওক জাকমানি শাল নি আলাইদা খাই পালাই যাক আবন কারিব মৃত্যু শতন জাকনে রোগনি বিশঙ্গতঙ্গ নেই সাইচি থাম খ্রিস্ট বিশিও মিশর নি অভ্যুত্থানমানি এবা চেংসা জাকমানি আপন কারি বুতঙ্গ মৃত্যু সতন জাকনে রোগনি বিশিঙ্গ চিচুকুরা চারচি চার খ্রিস্ট বিশু মার্কিন নৌবাহিনী কাইসা জাহাজ আবো জাহাজনি সিমি গুলি ককমানি বাকি ইরাননি এয়ার ফ্লাইট দকরা বাচি বা আবো হাওকলাই থাংমানি বাকি আবো সালনো বেলাইখেনো জুতাকলাই পালাই যাক আপন কারিব মৃত্যু সতন জাকনে রোগনি বিশঙ্গতঙ্গ চিচুকুরা দক চিনি খ্রিস্ট বিশু আলজেরিয়া ফ্রান্স নিথানি এবা ফ্রান্স নি সিমি ফিয়ক জাকনে সাকলাই জাকমানি শাল চিচারা ব্রিচি ব্রুই খ্রিস্ট বিশু গেট অক পাখি এবা তক অব কমাই থাংসুকমানি শাল নেই জুদাকলাই পালাই যাক আপন কারিব তঙ্গ তিনি শালো মৃত্যু শতন জাকনে রোগনি বিশিঙ্গ আচাই কতাল আচাইনে রোগনি বিশিঙ্গ চিচুকুরা সিনিচি শাহ খ্রিস্ট বিশু জুলিয়ান এসাঙ্গি ববো আচাইমানি শাল চিচুকুরা দকচিনি খ্রিস্ট বিশু টম ক্রুইসি চিচুকুরা ব্রিচি চুকু খ্রিস্ট বিশু বো জেলাই আচাইমানি শাল থেনাই বুমুং গনাং রোগনি বিশিঙ্গ তঙ্গ

নেই সাইচেনে খ্রিস্টবিশু অ্যান্ডি গ্রিফিট তঙ্গ চিচুকুড়া চুকুচিবা খ্রিস্টবিশু পাঞ্চু গঞ্জেলস আপনার কারিব তঙ্গ চিচুকুড়া স্নিচি সা খ্রিস্টবিশু তিনি তেই সালথাম জোলাইও জিম মরিসন বো থুইমানি শাল আশুক জরা খানা বাইখা তিনি শালনি মৃত্যু সদন মুংনি মোলা যা

0: আগে ভাইদি তাবো খালাই না তিনি হোক বানিক তিনি হোক বানিক খালাই না নাইরেকরা কাইমানোরে গে ক আইরেকরা ছিনিও তাই নাইরেকরা ফল ফগলানি বিশিং কাইসা বেলে খেন না গোক মানে নাইরেকরা যদরে পদ খাই চাইমানো অবনি বিশিং নাইরেকরা রাজা বচাও তাই নাইরেকরানি দাবনি কক তো সানানি সে ককরি নারকরাও তঙ ভিটামিন ই আইরন ব মানথক তাই এন্টি অক্সিডেন্ট তঙ্গ আবনি বাকইন যারকরান যাও মলনি যত জরাও যারকরা যাওয়ানো তাই নারকরা মাব মানথক তাবুক তো কলমা মল নারকরানি দাব নি দই যঙ্গ চিনি বহগ রক দেয়ারা মানে এবার চিনি বহগ দেয়ারা ফুরু হাকে যারকরা নিম্বুর দই নাকে যাও হই সাজাক দো তাই অবন কারিব নারকরানি দই বাই পদরে পদ খাও যিথি বাই রকব সুনাম যাক হই আও আশুক জরে তো নারকরা চাম মানে ক খাকা তাই ও নারকরান কাইনানি হিঙ্গাই তামু খালাইনাকালাই আবনে গেসায় সেলাইনে হুকবানি রায়দাতে নারকরা কাইনানি হিঙ্গাই নারকরানি ফাংসারা বিষা তাই খাকসা অমাহাই নারকরানি ফাংসারানো কাইমাখাইন জাকো গহনে সাজাক দো নারকরা কাইনানি হাকর হিঙ্গাই যেন তালসা সকাংন খুরুই যেন আর পটাস ইউরিয়া তাই কম্পোস্ট রুই মা তন্না নাংনাই তাই মান খাকাই মুসকি গ্রান ব রই টনমাকে জাগ কাইনানি সকাঙ্কাই সিং আর বেবিস্টিন রুই মারানো নামাই ইয়ং রক থানি বাকি এবার উড়ি চায়ানি বাকি নেরকরানি হাকর নামাই ফুড গাইথাম গেবেন কুয়ার তাই নেরকরা ফাংসারা বাই ফাংসারা কাইমানি হিঙ্গাকাই স্নি মিটার্স নামাই নারকরা কাইনে ফুরু যেন মৈদ্য নারা নাই ইয়াফাংনি মুকসা তাই খাকসা যেন আরও সাকাও তন্না নামাই গাফরু হা ফবির নামাই হা আবনো নরনা নামাই যে হাকর চকফুরু যেন মুকসানি যে হা যেন নারক তন্মানি আহানো রৈমাখাই বেলেখেন জাকো গহনে সাজাক দো ওলাখাই যেন বেড়া দমই রা নামাই বন মসুক জায়নি বাকি আমাহাইকে নারকরা বুলাই গলৈ তাই ওসে ফাইফর হুকাকে যেন জাবরা ববরা গরি খাই তনা নামাই তাই আমাহাইকে নাইকানি খাইকে যেন বিশিবানী ইয়াগলনো নারকরা বোথাই থাই যাইমানো তাই যে বড় রক নারকরানো কায়ে বংনি রং থংর রাগ্রনা হই ওয়ানচুক দায়ের বরক বতে হুকবারনি রায়দাতে কাইমানো তে হুকবার থাঙে বরক যোগাযোগ খাই নাইমানো আশুক জরা চ খালাইকা নারকরা কাইমানো রেগে ক তাবো খালাইন সা খামক্রাইনি ক
1: খাই দায় রাংসাকি তাকে বুকু তিরিনি সা খামক্রাইনি ক গো ব্রনকাইটিস ব্যামানো রেগে কক থাইজা থাইনি খালাইন ব্রনকাইটিস জেবলা আমি যিনি ফুসফুসে এবার বখা সবমো নবার হাব আজাগাও তুমুং কেবেং মুং নুকজাখা হানকে এবার কেবেং খা হানকে আবো ব্রনকাইটিস ব্যামারও নুকজাগো আবো বাই ততরা খেবা বুকুং বেলেখেনো খরাং গো সংস

0: abo kaham kareng khe tei tong kajang ni bising tei o anjokmung pairina ni bagui sodor bukhak ste ni bukhak tei BNSS 163 dara norugui anjokmung ni sara meter ni bisingo kisasuk raida finei irjakha abo sajakha professor phurungnai invigilators borokno karui borokni sinimungno karui rungsrungnai rokni admit card gnang sinimung gnang bororok aborokno karui kebo khorok safano anjokmungni thayo habui mangla khnai saklai jakha anjokmungni ganagini ari amchayo khorok bani slaibo kabang borok kurung kuthum ngai mangla khnai bo saklai jakha apno kari neira meter ni bisingo kebo phano latharok darok amtihai manei tui tongi mangla khnei saklai jakha julai talni salburi salmario tongo anjokmu tei julai talni saldok salmario bo tongo anjokmu abuni pakai o kerong raidano samungo thapaya borokya bororok eba rakhogya bororok borok raidano rukei borokni majra berjaknai khnei কক মুখাংশাও সাকলাই যাখা
1: বুসকাং রথযাত্রান রুগুই মেলা ঘর ককলাম কুথুমলাই মানে পান্দা অংখা অবন ভাইকে কাহাম হেঁকে তলাং মানো হনে পান্দান রথযাত্রা অঙ্গানো ই তালনি সালচিসনি সাল মারিব খুয়াই হাসতে হাঙ্কর দাগি ফাংনি কাইসা দাগি মঙ্গ হরনি দামচানি সিমি ফুঙাই দামবা জরা বারা মিটারনি বিশিঙ্গ ভারতাই বৈদেশারি বাংলাদেশনি বিশিংতি লোকরংনি থাংলা শো খাইতেনি মানা বক্সিং জাখা অমহাইন তেগাইসা তঙ্গ অবহঙ্কাকাই করবো সাব ডিভিশন অবখাই সানজা দামদক নিশিমি ফুঙাই দামদক জরা অবব মানা বসিন জাখা লোকরকনি থাংলাই সুখাইতানি তাই অবতঙ্গনে ই জুলাই তালনি শাল চিথাম শালমারি জরা তাই কেসা তঙ্গ খুয়াইনি হিনকাকাই অবহঙ্কাই তঙ্গনে জুলাই তালনি শালছিনি শালমারি জরা যে লোকর ই মানানো গসি উইনে হানিয়া বরং কেরংনি রাইজাতেই মাজরা বের জাগানো অবহঙ্কাই BNSS 2023 163 এক নরগৈ আশেক জরা কক থমর খা তাবো খাবাইন সেবগ বরক তলাংমানি কক কেন্দ্র হাফাংনি আয়ুষ ককচাপ কক চংলাই নকনি বিশিংতি সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন উনানি মেডিসিন 2026 ও বিশিনি কাইসা সাকলাই মঙ্গ সাকলাই জাখা গ্রুপ এ বি সি ক্যাটাগরি নি বেকুলি তঙ্গ 179 অবহঙ্কায় অ্যাডমিনিস্ট্রেটিভ তাই টেকনিক্যাল অবন বিশিং তঙ্গ মাল্টিটাস্কিং স্টাফ অবরংনি নাই 43 তাই ইউডিসি তাই এলডিসি ক্লার্ক ইউডিসি হিঙ্কাকাই 31 তাই এলডিসি হিঙ্কাই 26 মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট তাই এমএলটি আবো হিঙ্কাকাই 12 তাই স্টাফ নার্স 7 স্টেনোগ্রাফার 7 তাই ফার্মাসিস্ট 6 তাই রিসার্চ অফিসার ইউনানি আবহাওয়াই 16 আপনার ড্রাইভার কম্পাউন্ডার রেডিওগ্রাফার তাই অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার অবরক বোতলাং যাগেন আপনি বাকি কয়বেলায় রানানি পাই থাক সাল হাঙ্কাই এই তাল

নি শাল থামছিসা শালমারি জরা তাই ও মরংনা নাংনাই বিশি ব্রেচিনি বিশিঙ্গ ফিয়াবা ও বিশি রকনি বাগে হিঙ্গাই বিশিক থাম তাই এস টি এস সি রকনি বাগে হিঙ্গাই বিশিবা লাইজাক ফানো চোগানি সাজাক দ আশেক জরা সেবুগো বরক লাংমানে গ খনাবাই খা তাবো খনাবাই রেচাবমো

0: আশিক জোড়া তনুজা দেবর মানে খক্তি রেসাব জাগর সামন খানাবাখ্যা আকাশবাণী আগরতলা তাই কিসাও জড়ানি বিশিঙ্গন খানাবাইনে সংস্কৃত তাই হিন্দি ককবাই ককতমা আকাশবাণী আগরতলা অর্ণপাখ্যা চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হাওয়িনী খরাং যতন হামবাই
1: আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচিকা রিচা ঝা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তস্য জাপানস্য সমকক্ষীয়া সানে তাকাইচি ইত্যেষা পাকিস্তানাত সীমাপারে আতঙ্কবাদম সমেত্য সর্বেষু রূপেষু অভিব্যক্তিষু আতঙ্কবাদস্য হিংসক উগ্রবাদস্য চ নিন্দাম কৃতবন্তৌ। ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনস্য সংযুক্ত বক্তব্যে দ্বৌ নেতারৌ গতবর্ষে এপ্রিল মাসস্য দ্বাবিংশতি দিনাঙ্কে জম্মু কাশ্মীরস্য পহলগাম ইত্যত্র জাতম আতঙ্ক্যাক্রমণম কট্টালোচিতবন্তৌ। উভৌ প্রধানমন্ত্রিণৌ হিন্দ প্রশান্ত ক্ষেত্রস্য উভয়ো দেশয়ো মধ্যে সহযোগম বিস্তারয়িতুম প্রতিবদ্ধতাম পুনরুদ্ঘাটিতবন্তৌ।
2: আজ ভারত আর জাপান দোনো হি বিশ্ব কি সবসে বড়ি ইকোনমিজ মে সে হ্যায় এক ফ্রি প্রসপারাস আর রুলস বেজ ইন্ডো প্যাসিফিক হামারি সাঝা প্রাথমিকতা হ্যায় ক্ষেত্র কি সবসে বড়ি ডেমোক্রেটিক আর মার্কেট ইকোনমিজ কে রূপ মে আজ হামনে কই মহত্বপূর্ণ পহল কি হ্যায় ইনসে হাম মিলকর পুরে ক্ষেত্র মে শান্তি স্থিরতা আর প্রগতি কা মার্গ প্রশস্ত করেঙ্গে।
1: ভারত জাপান বিশেষ সামরিক বৈশ্বিক সহভাগিত্বস্য আধারস্তম্ভেষু অন্যতমার্থিক সুরক্ষা প্রধানতায়াঃ বিষয়ে ভারত জাপান দেশৌ পরস্পরম প্রতিবদ্ধতাম পুনঃ দৃঢ়ীকৃতবন্তৌ। আর্থিক সুরক্ষা সহকার বিষয়ে ভারত জাপান সংযুক্ত ঘোষণাপত্রে অবদতাম ইয়ৎ আর্থিক সুরক্ষা সহভাগিত্বম পরস্পর বিশ্বাসস্য সহভাগী মূল্যানাম সম্বদ্ধ হিতানাঞ্চ আধারেণ বর্ততে। উভয়োঃ পক্ষয়োঃ সমৃদ্ধিঃ সুরক্ষা আর্থিক ভবিষ্যঞ্চ সুদৃঢ়তয়া পরস্পরম সম্বদ্ধমস্তি ইতি মান্যতা অস্তি।

আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন এবং পর্তুগাল শেষ ষোলোয় পৌঁছেছে। আজকে বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্র

উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস, এই পাঁচটি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ এবং আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুই পক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সে বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মমতা ব্যানার্জি আগেই দলের জাতীয় কর্মসমিতি তালিকা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। এরপর ঋতব্রতর শিবির পৃথক বৈঠক করে আলাদা জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তাদের পক্ষ থেকেও কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস শীর্ষক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 5টি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্দেরওয়াল জেলার বালতালে দুটি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। দুটি রুটে বিশ্রামের ব্যবস্থা, খাবারের স্টল, স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব, দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করবে। ভারতে বর্তমান নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি জানান, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান অঞ্চলে একটি দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, 11 বছরের এক বালক একটি পিকআপ ট্রাক চালিয়ে 35 জনের তীর্থযাত্রীর দলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান 5 সন্ন্যাসী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 সন্ন্যাসীর মৃত্যু হয়। বর্তমানে 13 জন চিকিৎসাধীন। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস থেকে 100

মিটার দূরত্বে অবস্থিত। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবন সহ একাধিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনের হামলার প্রত্যুত্তরেই তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত। এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পর্তুগাল। 53 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ইভান পেরিসিচ গোল করেন। এরপর 68 মিনিটে পর্তুগালের হয়ে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পর্তুগালের হয়ে গঞ্জালো র্যামোস গোল করায় পর্তুগাল ম্যাচ জিতে যায়। অন্য খেলায় স্পেন অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। স্পেনের হয়ে 36 ও 89 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারওয়াল, 66 মিনিটে একটি গোল করেন পেড্রো পোরো। আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে রাউন্ড অফ 32-র অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 8:30। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামী রবিবার লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ব্যাডমিন্টনে কানাডা ওপেন সুপার 300 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় পর্বে ভারতের তানেয়া হেমন্ত জাপানের রিকো গুঞ্জির কাছে 21-11, 21-11 ব্যবধানে পরাজিত হয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের কমনওয়েলথ পদকজয়ী আকর্ষি কাশ্যপও। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। সারাদেশের সঙ্গে রাজ্যেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভি জিরামজি আইন চালু হয়েছে। অন্ধ্রপ্রদেশে আয়োজিত অনুষ্ঠানে গতকাল এই প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, এই কর্মসূচির অধীনে কর্মসংস্থানের সময়কাল 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। এদিকে আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নতুন এই আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্রামগঞ্জে জেলাশাসক কার্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভিভি জিরামজি প্রকল্পের সিপাহীজলা জেলাভিত্তিক অনুষ্ঠান। জনসম্মেলনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাশদত্ত। গোমতি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জনসম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। খোয়াই নতুন টাউন হলে আয়োজিত জনসম্মেলনে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় প্রমুখ। এদিকে বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত দক্ষিণ জেলাভিত্তিক জনসম্মেলনে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলাফু মগ, স্বপ্না মজুমদার প্রমুখ। এছাড়া কৈলাসহরের শ্রীরামপুরে স্বামী বিবেকানন্দ ভবনে 19 জেলাভিত্তিক জনসম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দ্র দাস সহ অন্যান্যরা। এই উপলক্ষে অনুষ্ঠান প্রাঙ্গণে এসএইচজি দলগুলোর উৎপাদিত পণ্যের প্রদর্শনী মণ্ডল খোলা হয়। ভিভি জিরামজি আইনের বিভিন্ন দিক নিয়ে প্রদর্শনীর আয়োজনও করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গণ্ডাতুইসা মহকুমার নারিকেল কুঞ্জে গতকাল আম উৎসবের উদ্বোধন করেছেন। তিনি বলেন, কৃষকদের জীবিকা শক্তিশালী করা এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার গণ্ডাতুইসা মহকুমার আরও 342 কানি জমিতে আম চাষ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন, রাজ্য জুড়ে বন্যা বিধ্বস্ত এলাকাগুলোর সরজমিনে পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে এবং এটি সম্পন্ন হলে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, এসডিআরএফ এবং এনডিআরএফের নিয়ম অনুযায়ী ত্রাণ সহায়তা প্রদান করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কিরেন রিজিজুর সঙ্গে বন্যা বিধ্বস্ত জেলাগুলি পর্যবেক্ষণের ফাঁকে গতকাল আকাশবাণীকে মুখ্যমন্ত্রী বলেন, মহাসড়ক সহ বড় ধরনের পরিকাঠামোগত ক্ষতির ক্ষেত্রে রাজ্যের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত সহায়তার প্রয়োজন হতে পারে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকিমি ব্লকের অধীন 18 মুড়া এডিসি ভিলেজে গতকাল

বিজেপির কৃষ্ণপুর মণ্ডল আয়োজিত জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি বলেন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে শীঘ্রই 43 মাইল এলাকায় একগুচ্ছ পরিকাঠামো সহ অন্যান্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সমাধান সমারোহের আওতায় সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলাগুলোর জন্য আগামী 21 থেকে 23 আগস্ট বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব গতকাল আকাশবাণীকে জানিয়েছেন, মামলার উভয়পক্ষের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে এই বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত রাজ্যে 181টি মামলা সমঝোতার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইনসেবা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য গোয়েন্দা বিভাগ বা DRI, আসাম রাইফেলস এবং রেল পুলিশ রেল সুরক্ষা বাহিনীর জওয়ানদের সহায়তায় গতকাল আগরতলায় পণ্যবাহী ট্রেন থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে। DRI এর এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া কফ সিরাপের বাজার মূল্য প্রায় 6,54,00,000 টাকা। এই ঘটনায় খোয়াই জেলার একটি বেসরকারি সংস্থার ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজশিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গঠনে রাজ্য সরকার সক্রিয়তার সঙ্গে কাজ করছে। আগরতলা টাউন হলে গতকাল আন্তর্জাতিক নেশা বিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আইন বা সাজা দিয়ে নেশার বিরুদ্ধে লড়াই করার চেয়ে সামাজিক সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ দুটি ম্যাচে স্পেন 3-0 ব্যবধানে অস্ট্রিয়াকে এবং পর্তুগাল 2-1 ব্যবধানে ক্রোয়েশিয়াকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়েছে। রাউন্ড অফ 16 কোয়ালিফাই করার পর এই বিজয়ী দল দুটি আগামী ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ ভারতীয় সময় সকাল 8:30 সুইজারল্যান্ড ও আলজেরিয়ার মধ্যকার পরবর্তী ম্যাচটি রয়েছে। নাগাল্যান্ডের প্যারাঅলিম্পিয়ান হোকাতো হোতেঝো সেমা পুরুষদের শর্টপাট F57 ক্যাটাগরিতে বিশ্বের 1 স্থানে উঠে এসেছেন। সর্বশেষ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স র্যাঙ্কিং অনুসারে আসাম রাইফেলসের সুবেদার হোকাতো হোতেঝো সেমা এই সাফল্য অর্জন করেছেন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা, ককতুমা পরিব বিপর্ণা দেব বর্মা। ভারত তৈ জাপান মিয়া রাংথং তৈ সাক্ষাম নাইমথাং বিথি স্নামখর তৈ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নখবই জুদা জুদা দেখিল কক খালাইমা ও মংসৈর লাইখা। দিল্লি কতালো ভারত জাপান কথাজাক রাংথং ফুরামো মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি জাপানি মন্ত্রীবক্রক সানাইয়া তাকাইচিবাই বখাকনিনি কক লামসালাইমাও আচুখা। মন্ত্রীবক্রক সাকা ভারত হায়ুংনি দশ হাজার রাংথং তৈ থাংনাই রাং বিশি হাকতনি জিডিপি বাংমারি অংখা স্নি দশমিক স্নি বসাকা স্নাম ফিরজাক তৈ বানিয়া লাইতেসা খ্লাইজাকমাবাই বিশিগ্রই চয়া উই জাপানি বানিয়ানি বাকে যত্তনি কাহামকুক থাই অঙ্গে বাচাখা ভারত। কেন্দ্রনি কামি হামক্রাইতে হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান মিয়া অন্ধ্রপ্রদেশনি তিরুপতি হাঙ্কর ভিবিজি রামজি কামি কে রংনৈ সাই নৈচিবানো চেঙ্গেরেখা। পান্ডা মন্ত্রী অক্রায়ণ চন্দ্রবাবু নাইডুবো মানজাখা। পান্ডা কক নারকমাবো বসাকা তাংবতাংনি বিশিং কামিনি তাং সামুং বাই গদাল জাগ্রকনি শালছাড়ানি সামুং বাংরবই শালছাড়া নৈচিবা ক্লাইজাখা। তাকলাই বিশি কেন্দ্র হাপাং খক চুকুচিবা সাই দগ্রা রাজাগ্রাং গোসিমুং রেখা। ইয়াঙ্গ হাস্তে অবমিয়া জুদা জুদা হাঙ্কর সংসারজাক পান্ডা তিরুপতি হাঙ্করনি পান্ডানো দাদাক সিদাক ফুনুকজাখা। আগরতলা নজরুল কলাক্ষেত্র ও সংসারজাক হাস্তে বেরেমনি পান্ডা ও হদা হামক্রাইতে হদা রিংমন্ত্রী টিঙ্কু রায়সাকা হামচাজাক ভারত নৈ সাইব্রী চিসনি নাহার মুগ্ন সুপুংনানো নাহারী অকেরং নাংমানী বারজা ইয়াসাগানে কতাল অকেরংনি শেপন হাস্তেনি শেপমান্নাই রক্তিথানী সগৈ দানো হাস্তে হাপাংনি নাহার মং বিশ্রামগঞ্জনি হাঙ্ক নাইকল ফাং হাবা নগব সংসারজাখা ভিবিজি রামজি তাংবতাংনি সিপাহীজলা হাঙ্কর বেরেমনি কুথুমলাইমং আর মানজাখা সিপাহীজলা জেলা পরিষদনি কাসকুজক সুপ্রিয়া দাস দত্ত গুমতি হাঙ্কর নাইকল ফাংনি চেতনবাই সংসারজাক লুকুথুমো মানজাখা হাস্তে বিধানসভানি স্পিকার রামপদ্য জমাতিয়া বসাকা ও তাংবতাং চেংজাকমাবাই হাস্তেনি তাং সামুংবাই গদাল জাগ্রক রাংথং তৈ হামক্রাই অঙ্গানে খোয়াই কতাল টাউন হল সংসারজাক লুকুথুমো মানজাখা বিধানসভানি চিফ হুইপ কল্যাণী রায় জেলা পরিষদনি কাসকুজেক অর্পণা সিংহ রায় হাঙ্কর নাইকল ফাং রাজাত পান্ত ইয়াঙ্গ বিলোনিয়া কচাম টাউন হল সংসারজাক শালগ্রা হাঙ্কর বেরেমনি লুকুথুমো মানজাখা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমএলএ প্রমোদ রিয়াং মাইলাফ্রু মক স্বপ্না মজুমদার আকসং কৈলাসহরনি শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ।

0: ভবন অব উনকৌটি হাঙ্কর বেরেমনি লুকুথুম পান্ডা সংসা জাখা আর মানজাখা হাঙ্কর নাইকলফাং মেগাজেন উনকৌটি হাঙ্করনি ইয়াকচু কাসকু অক্রা সন্তুষ্টর আকর্ষণ অরুণাচল প্রদেশনি মন্ত্রী অক্রা প্রেমাখান্ডু সাকা হাস্তে গনাঙ্গই তুই লম্মা তংহালগ দেরাজাক আমচাই রকনি তংহালক চেরি নাইমুংনি সামুং তাঙ্গজাগৈ তঙ্গু অ সামুং পাইমাইয়াগুলো কেন্দ্র হাপাংনি থানে সুবাই শুক্রুবৈ কাংলাই জমা রাজাগানো এস ডি আর এফ তৈ এন ডি আর এফ নি রায়দানর গৈ চুবাচু ইয়াফার জাগানো কেন্দ্রনি মন্ত্রী শিবরাজ সিং চৌহান তৈ কিরেন রিজিজুবাই তুই লম্মা তংহালক নতুয়ে চেরি নাইমানি কক সালাইমুংনি ইয়াগুলো মন্ত্রী অক্রা সাকা লাহার কতর নখবই কতর তাংবে খেরেব দেরামুং অংমানি দেখিল হাস্তেনি বাগৈ কেন্দ্র হাপাংনি থানে ইয়াকবার আচুপাচু নাঙ্গই মানো লুকুরকনি সানমুংতে নাংকুক মানো যতনি সাকাবতনি হামক্রাইনি ওয়ানসক তাংনাহারৈ তঙ্গহুনি সাকা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মিয়া তেলিয়ামুরা আথারো মুরা এডিসি ভিলেজনি বিজেপি কৃষ্ণপুর মন্ডলনি চেতনবাই সংসারজাক পান্ডাব অকগ্ন সাকাব ব সাকা এমএলএ হামক্রাই তহবিলনি রাংবাই দায়িত্ব ন ৩৩ মাইলনি সিমি ত্রিপুরা বস্তি জরা লামাস নামুংনি সামুং জেংজাগানো অ আমজায় কাইসা শ্রৃঙ্গাই রকনি হোস্টেলবস নামজাগানো আবনি লগে লগে চেংফেরাংনি সেফ ফার্মুং তংসকনাই সেফ কাহামনি বাকি মুঙ্গিয়া কামি আমজায় কাইসা সাব স্টেশন নামনানি চেতনব নাহারজাগৈ তঙ্গহুনি ন হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ মিয়া গন্ডা তৈসা বকাক্সিনী নারিকেল কুঞ্জব সংসারজাক নখা সালনী থাইচুক তেন চেঙ্গে রেখা পান্ডানো চেঙ্গি বসাকা হুকবার খ্লাইনে রকনি আজিমুং ক্রাক খ্লাইনানো নাহারৈ তে আজিমুং বাংরানো নাহারৈ হাস্তে হাপাং গন্ডা তৈসা বকাক্সেব তেই ব কানিক থামরা ব্রৈচিনৈ থাইও থাইচুক হুকবার ফুয়ারনানী ককচংমুং নাহারকা ফুটবল হায়ুং কাপনি রাউন্ড অফ থার্টি টু নি পাই থাকি মেচ স্পেন থাম বুকসা গোলনি ফেরবাই অস্ট্রিয়ানো তৈ পর্তুগাল নই সা গোলনি ফেরবাই ক্রোয়েশিয়ানো মেচেনখা রাউন্ড অফ সিক্সটিন কোয়ালিফাই এংমানী ইয়াগুলো কপ্লাই এংজাক অ বদল দল নই তৈ কাইসা মেচ বাতাইলায়ানো ভারতনি জরানোর গৈ তিনি ফুং দামচার সতি থামচি সুইজারল্যান্ড তৈ আলজেরিয়া থংলায়ানো নাগাল্যান্ডনি প্যারা অলিম্পিয়ান্ড হোকাতো হোতো জেসেমা চ্লারকনি শর্টপাট এফ ফিফটি সেভেন ক্যাটাগরি ও হায়ুংনি পুইলা থায় কাসাই ফাইকা পাইথাক হায়ুং প্যারা অ্যাথলেটিক্স র্যাঙ্কিং নরগৈ আসাম রাইফেলসনি সুবেদার হোকাতো হতেজু সেমা অ থাই মানখা তাবুক নবতিবারনি ককতমা বস্কাং দামনি চিব্রিয় সালচিতে ধলাই হাঙ্কর ফেরাঙ্ক গৈ কবাঙ্কে ওয়াতে ওয়াউই মানুহনি হজাক মংরেখা নবতিবার নাইখুং তিনি দিবর জরা নখা মনাকজাক টঙ্গানো ফেরাঙ্ক গৈ কিজাসক ওয়াতে ওয়াউই মানুহনি হজাক মং রেজাখা তিনি সালনি তুংমারি সাকাব থামচিবা ডিগ্রি তে খামাব নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গি মানো তিনি আইচুক খামানি তুংমারি টঙ্কা নৈচিসনি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতে অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচি বাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ, রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অম্বালিকা ভট্টাচার্য।
0: বর্ষা আর প্রেম যেন একই মুদ্রার এপিট ওপিট। মেঘলা আকাশ, ঝিরে ঝিরে বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ মানুষের মনের সুপ্ত আবেগগুলোকে জাগিয়ে তোলে।
1: কবি সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কাছেই বর্ষা এক অদ্ভুত রোমান্টিকতার নাম। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন ভালোবাসার বার্তা নিয়ে আসে।
0: বর্ষার প্রেম মানেই এক চিলতে জানালা, এক কাপ গরম চা, আর ব্যাকগ্রাউন্ডে মৃদু সুরে চলে আসা মেলোডি গান। এই ঋতুতে প্রিয় মানুষের হাত ধরে ছাতা মাথায় দিয়ে ভেজার আনন্দই আলাদা।
1: নাগরিক জীবনের ব্যস্ততা ভুলে বৃষ্টির দিনে প্রিয়জনের পাশে বসে গল্প করার মুহূর্তগুলো স্মৃতির পাতায় সারা জীবন অমলিন থাকে। আবার বর্ষার প্রেম শুধু মিলনের নয়।

0: বিরহেরও। মেঘে ঢাকা আকাশ আর অবিরাম বৃষ্টি অনেক সময় বুকের গভীরে লুকিয়ে থাকা একাকিত্ব বা পুরনো কোনো স্মৃতির কথা মনে করিয়ে দেয়।
1: দূরত্বের বেদনায় নীল হাওয়ার মন বৃষ্টির শব্দের মাঝে খুঁজে পায় নিজের ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এমনও দিনেই তারে বলা যায়।

0: অর্থাৎ মনের গহীন কোণে জমে থাকা যে কথাগুলো সচরাচর বলা হয়ে ওঠে না, বর্ষার একলা দিনে সেগুলো খুব সহজেই প্রকাশ করা যায়।
1: প্রকৃতির এই রূপ মানুষের হৃদয়কে নরম করে তোলে, অভিমান ভুলিয়ে কাছাকাছি আসার তাগিদ দেয়। তাই তো যুগে যুগে বর্ষা এসেছে প্রেমের চাদর গায়ে জড়িয়ে, হৃদয়ে নতুন করে ভালোবাসার দোলা দিতে।

0: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
1: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
2: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: এবারে চোখ রাখবো আজকের দিনের ইতিহাস কি বলছে। 1947 সালের এই দিনেই ভারতবর্ষকে দুটি ডোমিনিয়নে বিভক্ত করার জন্য মাউন্টব্যাটেন পরিকল্পনা প্রকাশ করা হয়। 1919 সালে এই দিনেই রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে শান্তিনিকেতনে বিশ্বভারতীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 1952 সালের এই দিনই জন্মেছিলেন ভারতীয় বাঙালি গায়ক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার অমিত কুমার। 1980 সালের আজকের দিনে জন্মেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
4: প্রতি বছর 3রা জুলাই পালিত হয় আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। এই দিবসের মূল উদ্দেশ্য হল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করা। প্লাস্টিক ব্যাগ আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করলেও এর ক্ষতি সুদূর প্রসারী। একটি প্লাস্টিক ব্যাগ পচতে শত শত বছর সময় নিতে পারে। এ সময়ের মধ্যে এটি মাটি, নদী, হ্রদ এবং সমুদ্রকে দূষিত করে। অসংখ্য গবাদি পশু, পাখি এবং সামুদ্রিক প্রাণী ভুলবশত প্লাস্টিক খেয়ে অসুস্থ হয় বা প্রাণ হারায়। প্লাস্টিক ভেঙে তৈরি হওয়া ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের খাদ্য, পানীয় জল এবং পরিবেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। এই সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়, কিন্তু ছোট ছোট সচেতন পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে। বাজারে গেলে কাপড়, পাট বা কাগজের ব্যাগ ব্যবহার করা, অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যাগ নেওয়া থেকে বিরত থাকা এবং অন্যদেরও সচেতন করা, এসব অভ্যেস পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 2026 সালের ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডের থিম হল ব্রেকিং ফ্রি ফ্রম সিঙ্গল ইউজ প্লাস্টিকস টুয়ার্ডস আ সাস্টেইনেবল ফিউচার, অর্থাৎ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে মুক্তি একটি টেকসই ভবিষ্যতের পথে। এই থিমের মূল বার্তা হল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ওপর নির্ভরতা কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশ বান্ধব

0: বিকল্প গ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও টেকসই পৃথিবী গড়ে তোলা। ব্যক্তি, সমাজ, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকার সবাইকে একসঙ্গে এগিয়ে এসে প্লাস্টিক দূষণ কমানোর আহ্বানই এই বছরের মূল লক্ষ্য। আসুন, আজকের অঙ্গীকার হোক, একটি প্লাস্টিক ব্যাগ কম ব্যবহার মানেই পরিবেশের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
1: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
2: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
3: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
4: এবারে চলে যাব বলছি তোমায় পর্বে, লিখছি তোমায় পর্বে, এবার লিখছি তোমায় পর্বে। এবারের বিষয় যুব দক্ষতা। তো এ বিষয়ে প্রথমে চিঠি লিখে পাঠিয়েছেন সজল কর্মকার, তিনি লিখছেন, বোধোদয় অভিজ্ঞাপন, যুব সমাজ বলতে শারীরিক ও মানসিক দিক দিয়ে এক সবুজ, সতেজ, প্রাণশক্তিতে ভরপুর 18-19 বয়সটাকে বলতে পারি। আজকের যুব সমাজ কর্মহীন, তাদের মেরুদণ্ড যেন ভেঙে গেছে, মোবাইলে স্ক্রিনে চোখ ডুবিয়ে বসে থাকে, চোখ নিরস্কর, দৃষ্টি হারাচ্ছে, তাই তারা যেন পঙ্গু, দিশেহারা পথিক। দুঃখের বিষয়, যুব নায়ক, যুব সমাজের পথ প্রদর্শক বিবেকানন্দের সেই আদর্শ আজ অনুসৃত হয় না। যুব দক্ষতা হলো সেই শক্তি যা হচ্ছে একটা দুর্দমনীয় স্পিরিট, আত্মাশক্তি, আত্মবিশ্বাস, বিবেকানন্দের সেই তিনটি এইচ, হার্ট, হ্যাড অ্যান্ড, অর্থাৎ হৃদয়, মাথা, হাত, কর্ম অক্ষম হয়ে যাচ্ছে। বর্তমান প্রজন্মের মধ্যে দরকার সেই যুব দক্ষতার আত্মানুসন্ধান করা। কেউ ছোট নয়, সবার মাঝেই রয়েছে আপন শক্তি, তাই বিপদগামী যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনা, যে যে কাজে দক্ষ সেই দিকে তার দক্ষতা খুঁজে নিতে উৎসাহিত করতে হবে। অন্তত নতুন প্রজন্মের কাছে আমাদের বড় আশা, তারা যেন আপন চেষ্টায় আপনার শক্তিকে অফুরন্ত প্রাণ, উচ্ছলতায় ভরে ওঠে। মনে পড়ে কুসুম কুমারী দাসের সেই কবিতা, মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে সেই যার পণ। বাড়ির বাবা মা, স্কুলের শিক্ষক বা অভিভাবকরা এই দায়িত্ব নেবে, দক্ষতা জাগিয়ে তুলতে তরুণ তরুণীদের মধ্যে সেই আত্মশক্তির নিয়মিত অনুশীলন করিয়ে যাওয়া, খেলাধুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া, বিপদগামী যুব সমাজকে যোগব্যায়াম চর্চা করানো, আশেপাশের সব সচেতন মানুষকে এই ব্যাপারে উৎসাহিত করতে হবে। একদিন অবশ্যই যুব সমাজের মধ্যে শারীরিক, মানসিক কর্মদক্ষতা সঞ্চার হবে, তাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্বদেশপ্রীতি গড়ে উঠবে। যুব সমাজ অর্থ রোজগারের যন্ত্র দানব নয়, মায়া মমতা মাখা কঠিন কোমলে মিশ্রিত চারিত্রিক গুণাবলীতে গড়া এক সহানুভূতিশীল এবং মানবিকতা সম্পন্ন সুযোগ্য নাগরিক। তারা দক্ষ হলে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন নেবেই নেবে। সজল কর্মকার, গ্রাম পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম।

আজকের পরবর্তী চিঠি লিখে পাঠিয়েছেন হুগলি থেকে মঞ্জুশ্রী মণ্ডল। প্রিয় অভিজ্ঞাপন, তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতি বছর 15 জুলাই বিশ্বজুড়ে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়। 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ তরুণদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতার কৌশলগত গুরুত্বকে স্বীকৃতি দিয়ে এই দিনটি ঘোষণা করে। এই দিবসের উদ্দেশ্য

0: গুরুত্ব হল কর্মসংস্থান, তরুণদের শোভন কাজ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সক্ষম করে তোলা, নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব সম্পর্কে তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। এই দিনে বিশ্বের বিভিন্ন স্থানের সরকারি এবং বেসরকারি সংস্থা কর্তৃক কর্মশালা, প্রশিক্ষণ ক্যাম্প এবং আলোচনা সভার আয়োজন করা হয়। যুবদের দক্ষতা রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বর্তমান রাজনৈতিক জাঁতাকলে যুব সমাজের দক্ষতা বৃদ্ধি পাওয়ার বদলে অলসতায় রূপান্তর ঘটছে। যুব দক্ষতা বিলুপ্ত হচ্ছে, যুব সমাজ রসাতলে যাচ্ছে, কারণ না আছে তাদের কাজ, না আছে তাদের কাজের সুযোগ। ভাতা নির্ভরতা করায় কাজ করার ক্ষমতাই তো হারিয়ে যাচ্ছে, দক্ষতা অর্জন হবে কি করে? যেমন হচ্ছে কর্মবিমুখ, তেমন হচ্ছে মাদকাসক্ত, তেমন হচ্ছে ফোনে আসক্ত। যুব সমাজের হাতে উপযুক্ত কাজ না দিলে শুধু পরিবার নয়, সমাজ, রাষ্ট্র রসাতলে যাবে। এ বিষয়ে ভাবার সময় হয়েছে রাষ্ট্রনেতাদের। ধন্যবাদ আনতে মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি।
1: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
2: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
3: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
4: লিখছে তোমায় পর্বে, এবারে চিঠিটি লিখেছেন ডক্টর নিত্যরঞ্জন খান, পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, যুব দক্ষতার বিষয় ভাবনার মনে পড়ে গেল কবির কথা, যৌবন যে তুই কি রবি সুখের খাঁচাতে। যুবকদের উপর সব কবিরই খুব ভরসা, তাদের দক্ষতা নিয়ে আমাদেরও কোনো সন্দেহ নেই। কবি নজরুলও যুবশক্তির দক্ষতাকে এইভাবে দেখতে চেয়েছেন, আমি বজ্র, আমি ঈশান বিশানীয় হুঙ্কার, আমি ইফ্রাফিলের শৃঙ্গার মহাহুঙ্কার। এরকমই একটি ঘটনার কথাই আজ তোমাকে শোনাই। অজপাড়া গা গঙ্গাপুরে মাত্র কয়েকটি পরিবারের বাস, মিতুল তিতুলরাও এই গাঁয়েই থাকতে, তাদের লণ্ঠনের আলোয় পড়াশোনা। রাত বিরেতে ঘরের বাইরে যেতেও সবার লণ্ঠনই ভরসা। সুখা মরশুমে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু বর্ষাকালে খুবই অসুবিধা, একটু হাওয়া দিলেই আলো নিভে যায়। দেশলায়ও বাড়ন্ত, উনানে তখন কাঠের আঁচ ফুঁকে ফুঁকে আলো জ্বালাতে হয়। মিতুলরা তখন দশম শ্রেণীর ছাত্র, ইতিহাস বিপ্লবের জীবন ওদের স্পর্শ করেছে। আষাঢ় মাস, প্রবল বর্ষণে রাত্রি শেষে 1978 সালে গ্রামের সব ঘরবাড়িতে বন্যার জল উঠে এসেছে, চারিদিকে শুধু চিৎকার। ঘরের মেয়েরা বিপদের হাত থেকে বাঁচতে দেবতার উদ্দেশ্যে ঘন ঘন শঙ্খধ্বনি করছে। অনেকগুলি কাঁচা ঘর বন্যায় জলে দুর্দার করে পড়ে গেল, সে এক বিভীষিকার মতো। সুবলরা থাকে খালের ওপারে, একটি ঘর মাত্র ওরা, ওদের চারিদিকে হুহু গর্জনে জল বেয়ে চলেছে, সাপেরাও গাছে গাছে আশ্রয় নিয়েছে। তারই মধ্যে একটি ডালে উঠে সুবল চিৎকার করে বলেছে, মিতুল মিতুল বাঁচা। মনে হতে লাগলো সেই বুঝি জলের তোরে গাছ সহ সেও ভেসে যায়। এদিকে অঝোরে বৃষ্টি ঝরে, সুবলের সেই ডাক মিতুলদের কর্ণগোচর হওয়া মাত্র তারা শশব্যস্ত। সঙ্গে সঙ্গে অন্য বন্ধুদের নিয়ে মাস করে কলাগাছে জোরে একটি বড় অশ্বত্থকে সঙ্গে নিয়ে দড়ি বাঁধল ওরা। সেই দড়ি ধরে উত্তাল প্রবাহে সুবলদের উদ্ধার করতে হবে। সবাইকে উদ্ধার করে ওরা সেদিন সবার মন জয় করে নিয়েছিল। যুবশক্তির সেই দক্ষতা আজও আমার মুগ্ধ করে। ডক্টর নিত্যরঞ্জন খান, পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর।
0: লিখছি তোমায় পর্বের শেষ চিঠিতে যাব। শেষ চিঠি লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ি থেকে ডক্টর

সুবল দাস। দিশারি অভিজ্ঞাপন। 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। এই বিশেষ দিনটি আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে বর্তমানের এই অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল এবং তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণ সমাজের জন্য শুধু প্রথাগত শিক্ষার চেয়ে বাস্তবমুখী ও প্রায়োগিক দক্ষতা অর্জন করা অনেক বেশি জরুরি। যুব দক্ষতা হল মেধা, সৃজনশীলতা, আধুনিক প্রযুক্তি এবং মানবিক চেতনার এক অপূর্ব সমন্বয়, যা একজন সাধারণ তরুণকে আত্মনির্ভরশীল, মানবিক ও সফল মানুষ হিসেবে গড়ে তোলে। যুব সমাজকে এই অসীম সম্ভাবনাকে জাগিয়ে তুলতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলা যায়, উদয় অচলে তুমি অফুরান প্রাণ, তোমারে হেরিয়া বিশ্ব গাহিতেছে গান। বর্তমান প্রজন্মের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, কারিগরি জ্ঞান, কার্যকর যোগাযোগ, সুপ্ত নেতৃত্ব এবং সমস্যা সমাধানের ক্ষমতা সবচেয়ে বেশি প্রয়োজন। আমার দীর্ঘ পর্যবেক্ষণ ও বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, কেবল পুঁথিগত ডিগ্রি আজকের দিনে কোনো তরুণের সুন্দর কর্মসংস্থানের সম্পূর্ণ নিশ্চয়তা দিতে পারে না। এর জন্য প্রয়োজন বাস্তব কাজের অভিজ্ঞতা এবং নতুন কিছু সৃষ্টি করার দৃঢ় উদ্যোগী মানসিকতা। যুব সমাজের এই সার্বিক দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের যৌথ ভূমিকা অনস্বীকার্য। পরিবারকে হতে হবে তরুণের স্বপ্নের প্রথম সহায়ক ভিত্তি, শিক্ষা প্রতিষ্ঠানকে দিতে হবে আধুনিক বৃত্তিমূলক শিক্ষা এবং সমাজকে তৈরি করতে হবে নতুন কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানানোর এক ইতিবাচক পরিবেশ। আমার মানবিক উপলব্ধি ও গভীর পর্যবেক্ষণ বলে, প্রতিটি তরুণের ভেতর সুপ্ত থাকে অসীম ও অতুলনীয় সম্ভাবনা। তাদের বাস্তবমুখী কর্মপ্রেরণা দিলে সমগ্র সমাজ এবং দেশকে নতুন দিশা দেখাবে। তাই আসুন, আমাদের যুব সমাজকে দক্ষ ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে গড়ে তুলি, কারণ যুব দক্ষতাই আগামী বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ। নমস্কার, আন্তে ডক্টর সুবল দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

0: এবারে কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি। প্রতি বছরের মতো ত্রিপুরা শিক্ষক সমিতি তথা টিটিএ এবছরেও অর্থাৎ 2026 সালেও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিকে শতকরা 70% নম্বর নিয়ে পাশ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতাভুক্ত যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়ের বর্তমানে একাদশ শ্রেণীতে পাঠরত বাছাই করা আর্থিকভাবে অসচ্ছল 17 জন কৃতি ছাত্রছাত্রীদের প্রত্যেককে এককালীন 5,000 টাকা করে মাধ্যমিকোত্তর স্কলারশিপ প্রদান করা হবে। অন্য যে কোনো স্কলারশিপ প্রাপকদেরও আবেদন করতে পারবেন। স্ব বিদ্যালয়ের ইতিমধ্যে আবেদনপত্রের কপি পৌঁছে গেছে। আবেদনপত্রের কপি বিদ্যালয় অফিসে পূরণ করা আবেদনপত্র 17 জুলাই শুক্রবার 2026 তারিখের মধ্যে টিটিএর মুখ্য কার্যালয় ভবন 8A কর্নেলচমনি সরণি জগন্নাথ বাড়ি রোডে জমা দিতে হবে। ডাকযোগে ঠিকানা জমা দেওয়ার হচ্ছে শ্রী সুরেশচন্দ্র সাহার সাধারণ সম্পাদক টিটিএ ধলেশ্বর 16 নম্বর রাস্তা AK ভূষণ লেন পোস্ট অফিস ধলেশ্বর পিন 799007 মোবাইল নম্বর 4437044072 অথবা 9436453375 জানিয়ে দিলাম একটি তথ্য।
1: আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি। আগামী 6 জুলাই মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের BRC হলে মোহন

মেদিনীপুর মহকুমা ভিত্তিক শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে মোহনপুর পুর পরিষদের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, এই অনুষ্ঠান উপলক্ষে আজ 3রা জুলাই মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বসে আঁকো, প্রবন্ধ রচনা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও 4ঠা জুলাই বিদ্যালয়ের বিআরসি হলে দেশাত্মবোধক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করবে। মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব অনুষ্ঠানকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ ছিল আজকের 2টি তথ্য।

এবার জানিয়ে দিচ্ছি শরীর স্বাস্থ্য বিষয়ক একটি টিপস। বর্ষাকালে সুস্থ থাকতে শরীরের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। যেমন এই সময়ে বাতাসে আর্দ্রতা বাড়ার কারণে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ বৃদ্ধি পায়। কিছু টিপস হলো, যেমন বিশুদ্ধ জল, সর্বদা ফোটানো বা ফিল্টার করা জল পান করুন, আর খাওয়াতে টাটকা ও গরম খাবার খান, রাস্তার কাঁটা ফল, ফাস্টফুড এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু, আদা ও রসুন খান। ত্বক ও চুলের যত্নে বৃষ্টিতে ভিজলে দ্রুত স্নান করুন, শরীর শুকিয়ে নিন। ত্বক শুকনো রাখতে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন। সপ্তাহে 2-3 দিন মৃদু শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার রাখুন, আর পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখুন। ভেজা জামা কাপড় ও জুতো দীর্ঘক্ষণ পরে থাকবেন না। ঘরবাড়ি শুকনো ও পরিষ্কার রাখুন। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। এই ছিল শরীর স্বাস্থ্য বিষয়ক ছোট্ট একটি টিপস।

এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য একটি কাজের খবর। ভারতীয় স্টেট ব্যাংক প্রবেশনারি অফিসার অর্থাৎ পিও পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদ 1500, আবেদন শুরু হবে আঠারোই জুন 2026 থেকে এবং শেষ তারিখ হচ্ছে 8 জুলাই 2026। প্রিলিমিনারি পরীক্ষা অগস্ট 2026, সম্ভাব্য 1 ও 2 অগস্ট। মেইন্স পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর 2026। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা, প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। আগ্রহী প্রার্থীরা SBI ক্যারিয়ার্স পোর্টালের মাধ্যমে 8 জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াটি প্রিলিমিনারি পরীক্ষা, মেইন্স পরীক্ষা এবং সাইকোমেট্রিক টেস্ট সহ গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল পেজ https://sbi.bank.in দেখে নেওয়া যেতে পারে। এই ছিল আজকের একটি কাজের খবর।

এবারে ঘুরি বলছে, আবহাওয়ার কী খবর আপনাদের জানিয়ে দেবার। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে, আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের

আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 62%। আর একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধলাই এবং দু একটি জেলায়। আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ত্রিপুরার সব কটি জেলায়। জানিয়ে দিলাম আবহাওয়া বিজ্ঞপ্তি।

0: এবারে সময় হয়ে গেছে আমাদের আসর থেকে বিদায় নেবার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ,
1: আর আমি অম্বালিকা ভট্টাচার্য।
0: নমস্কার।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, তারপরই শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন দিনের নতুন আলো, নতুন সম্ভাবনা আর একরাশ শুভেচ্ছা নিয়ে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি রয়েছি আর যে শতাব্দী 101.6 মেগাহার্টসে আপনারা শুনছেন প্রিয় অনুষ্ঠান যুববাণী। আজকের এই পর্বে থাকবে কবিতা পাঠ, এবং এই পর্বটাকে আরও সুন্দরভাবে তুলে ধরতে

শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে থাকবে কিছু আলোচনা এবং থাকবে আজকের দিনের গুরুত্ব, তার পাশাপাশি সচেতনতার বার্তা। তবে চলুন শুরুটা হোক কবিতা পাঠের মধ্য দিয়ে। সঙ্গে থাকছে আর জে সুনেত্রা এবং থাকছে আর জে অনিকপতি, পূর্ণেন্দু পত্রীর কথোপকথন।

0: তুমি আমার সর্বনাশ করেছ শুভঙ্কর, কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। জ্বলন্ত উনুনে ভিজে কয়লার ধোঁয়া আর শ্বাসকষ্ট ঘিরে ফেলেছে আমার দশ দিগন্ত। এখন বৃষ্টি নামলে কানে আসে নদীর পাড় ভাঙার অকল্যাণ শব্দ, এখন জ্যোৎস্না ফুটলেই দেখতে পায় অন্ধকার শ্মশান যাত্রীর মতো ছুটে চলেছে মৃতদেহের খোঁজে। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সাজগোজ, পাউডারে সাবানে সেন্টে সুরমায় নিজেকে যেন কেচে ফর্সা করে তোলার মতো সুখ। এখন প্রতিবিম্বের দিকে তাকালে সমস্ত মুখ ভরে যায় গোলমরিচের মতো ব্রণে, বিস্বাদে, বিপন্নতায়। এখন সমস্ত স্বপ্নই যেন বিকট মুখোশের হাসা হাসে, দুঃস্বপ্নকে পার হওয়ার সমস্ত সাঁকো ভেঙে চুরমার। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না।
1: তুমিও কি আমার সর্বনাশ করনি নন্দিনী? আগে গোলমরিচের মতো এতটুকু ছিলাম আমি, আমার এক ফোঁটা খাঁচাকে তুমি করে দিয়েছ লম্বা দালান, আগাছার জমিতে বুনে দিয়েছ জ্বলন্ত উদ্ভিদের দিক চিহ্নহীন বিছানা, এখন ঘরে টাঙানোর জন্য একটা গোটা আকাশ না পেলে আমার ভালো লাগে না। এখন হাঁটা চলার সময় মাথায় রাজছত্র না ধরলে আমার ভালো লাগে না। পৃথিবীর মাপের চেয়ে অনেক বড় করে দিয়েছ আমার লাল বেলুন, গোলমরিচের মতো এই একরত্তি পৃথিবীকে আর ভালো লাগে না আমার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন এতে কবিতা পাঠ, এবং এবারে আরও একটি পর্বে আমরা চলে যাব। এই মুহূর্তে আপনারা শুনবেন এক নারীর জীবনযাত্রার গল্প। তিনি শুধুমাত্র একজন সাহিত্যিক নন, তিনি ত্রিপুরার প্রথম মেয়েদের ব্যান্ড মেঘ বালিকার এক সদস্য অঙ্কিতা রায়। তার কলম, তার গান, তার স্বপ্ন আর জীবনের না জানা গল্প নিয়ে থাকছে আর্চে রিমা।

সঙ্গী তখন রবীন্দ্রনাথ। তুমি কখন ডাকবে ভোরে অপেক্ষা তার ফুরোয় না রাত। আগ্রহ নামে একটি গ্রহে স্বপ্ন দেখি স্বাধীন মতো, নিজেই নিজের মন বিদ্রোহে জাগিয়ে রাখি অতীত ক্ষত। বাঁচার সাথে ইচ্ছে কেমন যুদ্ধ যুদ্ধ লড়াই করে, পরাধীন গায়ে লুকিয়ে তেমন মন বান্ধিবি কেমন করে। আমিও ভাবি ব্যস্ত হব যেমন করে শহর ছুটে, যখন তখন ঝরতে পারে তাও তো রোজ গোলাপ ফোটে। সবচেয়ে দোষী রবীন্দ্রনাথ, গানে এত দুঃখ ঢালা, বাজব বলে বেরিয়ে আসি পিছু টানে মরণ জ্বালা। রাতের পরেই সূর্য ওঠে ভাবি বসে ভাবব না আর, শক্ত হলেই শক্তি জোটে সুযোগ ফুরোয় দুর্বলতার। পক্ষ ছেড়ে বেরোলে তাই মানুষ চিনি অনেক বেশি, বিপক্ষ আজ বিলুপ্ত প্রায় তাই দুনিয়া।

0: না ছদ্মবেশী? আমিও তাই একলা ঘরে সাজিয়ে রাখি সকল আঘাত, একটা একটা আঘাত ধরে মলম লাগায় রবীন্দ্রনাথ।
1: আসলে কিছু শব্দ শুধু পড়া যায় না, অনুভব করতে হয়। আর ঠিক সেই কারণেই হয়তো কবিতা, গান আর গল্প সব মিলেমিশে একজন শিল্পীর নিজস্ব পৃথিবী তৈরি করে। আজ আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যার পরিচয় এক কথায় দেওয়া সত্যি কঠিন। কেউ বলেন রাইটার, আবার কেউ বলে পারফর্মার, আবার অনেকের কাছে তিনি মেঘ বালিকার মুখ। কিন্তু আমার মনে হয় তার আসল পরিচয় তিনি গল্প তৈরি করেন, আর সেই গল্প কখনো গানে, কখনো কবিতায়, কখনো মঞ্চে পৌঁছে যায় হাজার মানুষের কাছে। অনেক অনেক স্বাগত অঙ্কিতা রায়। অঙ্কিতাদি, প্রথম প্রশ্নটা তাহলে এখান থেকেই করতে চাই। আপনার পরিচয় দিতে গেলে একটা সমস্যায় আমরা পড়ে যাই। একটু আগেই যে বললাম কেউ রাইটার, আবার কেউ পারফর্মার, আপনি নিজেকে কোন পরিচয়ে সবচেয়ে স্বচ্ছন্দে খুঁজে পান?
2: বলতে গেলে লিরিসিস্ট কিংবা রাইটার, এই শব্দ দুটোই খুব অনায়াসে আমার সাথে যুক্ত হয়ে গেছে। হয়তো একই পথে হাঁটছিলাম, কোথাও গিয়ে কোনো এক সময় আমরা একসাথে হাঁটা শুরু করেছি, পায়ে পা মিলিয়ে হাঁটা শুরু করেছি। তাই লিরিসিস্ট কিংবা রাইটার, এই শব্দ দুটো আমার কাছে খুব আপন এবং উপহারের মতো। কিন্তু লিরিসিস্ট হতে কিংবা কিছু লিখতে, কবি হতে গিয়ে আমার কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি। প্রতিকূলতা পেয়েছি আমি মেঘবালিকা হতে। তো আমার ভালো লাগে আমার নামের সাথে যদি মেঘবালিকা নামটি নেওয়া হয়।
0: আপনার কবিতা বা গানের লাইন পড়লে একটা বিষয় খুব স্পষ্ট বোঝা যায়, সেগুলো যেন কল্পনার থেকেও বেশি জীবনের বাস্তব ছবিকে তুলে ধরে। তাই খুব জানতে ইচ্ছে করে, একটা লিরিক কিংবা একটা কবিতার জন্ম নেওয়ার আগে আপনার ভেতরে ঠিক কী ঘটে? আগে কি কোনো শব্দ আসে, নাকি কোনো অনুভূতি, কোনো মানুষ কিংবা কোনো মুহূর্ত যেটা আপনাকে লিখতে বাধ্য করে?
2: আসলে বলতে গেলে আমি যখন তখন লিখতে পারি না। কেউ যদি আমাকে কোথাও কোনো একটা পরিস্থিতি দেয় কিংবা কোনো বিষয় দেয় যে না, ওই আকাশ, নীল আকাশ, পাখি উঠছে, নিচে সবুজ ধান ক্ষেত, তুমি এটার উপর কোনো কবিতা লিখো, আমি লিখতে পারবো না। আর যেটা বললে যে হ্যাঁ, কোনো পরিস্থিতি, কোনো অনুভূতি আমার ভেতরে একটা সাড়া জাগাতে হবে। যেমন আমার লেখার পুরোটাই নির্ভরশীল কোনো পরিস্থিতি, পারিপার্শ্বিক কি ঘটছে, আমি কি দেখছি। সেটা হতে পারে কোনো প্রেমের কবিতা, হতে পারে বিদ্রোহ, কোনো প্রতিবাদের কবিতা, হতে পারে বন্ধুত্বপূর্ণ কোনো কবিতা, আবার অমানবিক কিছু দেখলে তার প্রতিবাদেও কিছু লেখা আসতে পারে। ওই আসলে ঘুরিয়ে ফিরিয়ে একটাই, যেটা কোনো পরিস্থিতি যখন আমার ভেতরে কোনো অনুভূতি সৃষ্টি করে, সেই অনুভূতিটাই কবিতার জামা পরে বেরিয়ে আসে।
0: নিজের অনুভূতিটাকেই কবিতার মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা দর্শক হিসেবে স্টেজে হয়তো সবসময় একজন আত্মবিশ্বাসী শিল্পীকেই সবসময় দেখি, কিন্তু আলো জ্বলার ঠিক আগের মুহূর্তটা হয়তো একজন শিল্পী ভালো বুঝতে পারবেন। সেই মানুষটার সঙ্গে হয়তো আমরা খুব বেশি পরিচিত নই। স্টেজে ওঠার ঠিক 30 সেকেন্ড আগে অঙ্কিতা রায়ের মাথায় কি চলে? এতগুলো বছর, এতগুলো মঞ্চ পেরিয়েও সেই অনুভূতিটা কি আজও একই রকম রয়ে গেছে?
2: আমি মঞ্চে ওঠার 30 মিনিট আগে, বলতে গেলে আমি নিজের মধ্যেই নিজে খুব বিড়বিড় করতে থাকি, কি বলবো, অনুষ্ঠানে কোন কোন গানগুলো, আমরা যেই গানগুলো নিয়ে যাই সেই গানগুলো সব কটা করা হয় না, ওই জায়গায় গিয়ে পরিস্থিতির উপর নির্ভর করে আমরা আমাদের গানের তালিকা তৈরি করি, এবং এই সম্পূর্ণটাই আমার মাথায় ঘুরতে থাকে তখন কি করব, কি বলবো। এবং এত মঞ্চ মেঘবালিকার সাথে করেছি, তারপরেও আমার প্রত্যেকটা মঞ্চ মনে হয় প্রথম, যে এটাই আমার প্রথম, এখানে

0: আমার যা করতে লাগবে, এখানে আমার যা বলতে লাগবে এখানেই বলতে লাগবে। আর অডিয়েন্স, দর্শক শ্রোতা, অনেক দর্শক শ্রোতা দেখেছি, এমন অনেক অনেক মঞ্চ করেছি, প্রচুর দর্শক শ্রোতা, মানে হয় না আমরা যেমন মিলিয়ে গেছে, শেষ পর্যায়টা দেখা যাচ্ছে না, এরকমও আমরা বাইরে যখন অনুষ্ঠান করেছি এমন দর্শক শ্রোতা পেয়েছি। তাদেরকে গানের মাঝামাঝি, যে গানে গান চলছে আরেকটা গানের মধ্যে যে সংযোগ স্থাপন করা, কারণ একটা গান শেষ হলে আরেকটা গানের যাওয়ার জন্য যে কথাগুলো তাদেরকে বলা হয় বা তাদেরকে ওই গানের সাথে সংযোগ স্থাপন করে কি গান করছি, কেন করছি, এই গানগুলো কেন করি, এই সব কটা কাজই আমি করি। তো ওইখানে যে খুব শিখে যাওয়া বা একদম তটস্থ করে যাওয়া এমনটা নয়, যা পরিস্থিতি আমাকে শেখায় বা আমাকে বলতে বলে আমি তাই বলি। তো ওইটার জন্য একটা নার্ভাসনেস সবসময় কাজ করে, কিন্তু এটাও বলবো যে অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শেখায়। আমি যেটুকু আজ বলতে পারছি, গত দু বছর আগেও সেটুকু বলতে পারতাম না, হয়তো আগামীতে আরও চেষ্টা করব, কিন্তু ভয় আমার একই থাকবে। সেই 30 মিনিট আগের ভয়টা আমার মনে হয় সবসময় থাকবে এবং থাকুক। আমি চাই যেন আমি নিজেকে নিজে আরেকটু বেশি সমৃদ্ধ করতে পারি। সুন্দর একটি কথা বললে যে তুমি চাও যে মানুষ তোমাকে একটা অনুভূতি হিসেবে মনে রাখুক, আর অবশ্যই সেটা হবে, সে আশাটা আমি রাখছি। অসাধারণ কিছু কথা আজ আমরা শুনলাম, আপনার শিল্পচর্চা, ভাবনা আর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে এই আড্ডা শুধু একজন শিল্পীকে জানার জন্য নয়, একজন মানুষকে জানারও সুযোগ করে দিল। আপনার আগামী দিনের সমস্ত কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আবারও আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের যুববাণীর এই সাক্ষাৎকার পর্ব থেকে তাহলে এখানে আমরা বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো নতুন পর্বে, অন্য কোনো নতুন ভাবনা নিয়ে। নমস্কার।
1: এবারে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু পরিবেশের নয়, আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বাস্থ্য এবং আগামী প্রজন্মের জীবনযাত্রার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টি হল আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, যা প্রতি বছর 3রা জুলাই পালিত হয়। আজকের তরুণ সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই পরিবেশ রক্ষার এই লড়াইয়ে যুব সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজ যে পৃথিবীর যে সিদ্ধান্ত নেব, ভবিষ্যতের পৃথিবী অনেকটাই তার উপর নির্ভর করবে। প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নিয়ে ব্যাগ ফ্রি ওয়ার্ল্ড নামে একটি আন্তর্জাতিক সংস্থা সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করে। তাদের উদ্যোগ বিশ্বের বিভিন্ন দেশকে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানোর আন্দোলনে অংশ নিতে উৎসাহিত করে। এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় 2008 সালের 3রা জুলাই। জিরো ওয়েস্ট ইউরোপের সদস্য সংগঠন রিজিরো প্রথমবারের মতো আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করে। এরপর ধীরে ধীরে দিবসটি ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং পরিবেশ সচেতনতার একটি গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়। 2026 সালের প্রতিপাদ্য হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে মুক্তি, একটি টেকসই ভবিষ্যতের দিকে। এই প্রতিপাদ্যের মাধ্যমে বিশ্ববাসীকে পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে এবং দৈনন্দিন জীবনে আরও সচেতন ও পরিবেশ বান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্লাস্টিক ব্যাগের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বিভিন্ন দেশ কঠোর পদক্ষেপ নিতে শুরু করে। 2015 সালে ইউরোপীয় ইউনিয়ন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার কমানোর জন্য বিশেষ নির্দেশনা জারি করে। তবে আরও একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে

কাটলা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। তার পরবর্তীতে ভারতসহ বিশ্বের আরও অনেক দেশ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার পথে এগিয়ে আসে। বন্ধুরা, আমরা যখনই বাজারে যাই তখন হয়তো একটি সবজির জন্য একটি ব্যাগ, মাছের জন্য আরও একটি, মুদি সামগ্রীর জন্য আরও কয়েকটি এই প্লাস্টিক ব্যাগ নিয়ে বাড়ি ফিরি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাগগুলো একবার ব্যবহারের পরে ফেলে দেওয়া হয়। অথচ ভাবুন তো, একটি প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণভাবে নষ্ট হতে 100 থেকে 500 বছর পর্যন্ত সময় নিতে পারে এবং তার ক্ষতিকারক প্রভাব আরও ভয়ঙ্কর। ড্রেন, নর্দমা বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে, নদী, খাল, বিল এবং সমুদ্রকে দূষিত করে, বন্যপ্রাণী এছাড়া সামুদ্রিক জীবনের জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। মাইক্রোপ্লাস্টিকের মাধ্যমে খাদ্য এবং জলের সঙ্গে মানবদেহে তা প্রবেশ করছে। তাই বিশেষজ্ঞরা বলেন, প্লাস্টিকের কারণে কৃষিজমির গুণগত মানও কমে যাচ্ছে, যার ফলে খাদ্য উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পরিসংখ্যানের কথাই যদি বলতে হয়, তাহলে ভারতে প্রতি বছর প্রায় 940 কোটি কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয় এবং উদ্বেগের বিষয় হল এর প্রায় 40% বর্জ্য যথাযথভাবে সংগ্রহ বা পুনর্ব্যবহার করা সম্ভব হয় না। ফলে বিপুল পরিমাণ প্লাস্টিক নদী, খাল, বিল, জলাশয় কিংবা খোলা পরিবেশে ছড়িয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদে পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। বিশ্বব্যাপী পরিস্থিতিও কম উদ্বেগজনক নয়। গবেষণা বলছে, 1950 সাল থেকে এখনও পর্যন্ত পৃথিবীতে প্রায় 830 কোটি টন প্লাস্টিক উৎপাদন হয়েছে। এর মধ্যে প্রায় 60% অর্থাৎ 498 কোটি টন প্লাস্টিক আজও মাটি, নদী, সমুদ্র, ল্যান্ডফিলে অপচনশীল বর্জ্য হিসেবে রয়ে গেছে। কারণ প্লাস্টিক খুব ধীরে পচে এবং সম্পূর্ণভাবে নষ্ট হতে 100 থেকে 500 বছর পর্যন্ত সময় নেয়। কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি সময় লাগে। আর সেখানে উদ্বেগের বিষয় হচ্ছে, প্রতি বছর বিশ্বের সমুদ্রে প্রায় 1 কোটি 10 লক্ষ টন প্লাস্টিক পৌঁছে যাচ্ছে বর্জ্য হিসেবে। এর ফলে সামুদ্রিক প্রাণীরা খাবার ভেবে প্লাস্টিক খেয়ে ফেলে অথবা এতে জড়িয়ে পড়ে, পরবর্তীতে প্রাণ হারিয়ে ফেলে। একই সঙ্গে এই প্লাস্টিক ধীরে ধীরে ক্ষুদ্র কণায় বা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে খাদ্যচক্রের মাধ্যমে শেষ পর্যন্ত মানুষের শরীরেও প্রবেশ করছে। তবে হ্যাঁ, আশার কথা হচ্ছে যে গত 1 দশকে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন দেশের আইনগত উদ্যোগের ফলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ধীরে ধীরে কমছে। অনেক দেশ পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারে মানুষকে উৎসাহিত করছে এবং তরুণ প্রজন্ম পরিবেশ বান্ধব জীবনধারার দিকে এগিয়ে আসছে। তাই অবশ্যই তরুণদেরকে এক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা যে পৃথিবীতে বাস করছি সেটি শুধু আমাদের নয়, আগামী প্রজন্মেরও। আজ আমরা যে সিদ্ধান্ত নেব তার প্রভাব ভবিষ্যতের পরিবেশের উপর পড়বে। একজন তরুণের একটি ভালো উদ্যোগ অনেককে অনুপ্রাণিত করতে পারে। নিজের জন্মদিন হোক কিংবা কলেজের অনুষ্ঠান, এছাড়া সামাজিক আয়োজনেও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারের উদ্যোগ নেওয়া যেতেই পারে। আশপাশের প্লাস্টিক বর্জ্য দেখলে
নিরাপত্তা নির্দেশ

স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে এবং অন্যদেরও সেই বার্তা দিতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে সচেতন নাগরিক হওয়ায় একজন দায়িত্বশীল তরুণের পরিচয়। প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের ভবিষ্যৎকে ভালোবাসা, আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার, বিশেষ করে তরুণ প্রজন্মের।

শ্রোতা বন্ধুরা, আজকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, যারা যুবারা রয়েছেন, তাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে যুব সমাজ এক্ষেত্রে কী করতে পারে। তবে বলে রাখি, আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে সেক্ষেত্রে শুধুমাত্রই যে আমরা একদিনের জন্য সচেতনতা ছড়িয়ে দেব তা কিন্তু নয়। কারণ প্রশ্নটি যদি করা হয় যে পরিবেশ রক্ষার লড়াইয়ে

আমাদের বিশেষ করে যুব সমাজের ভূমিকা কি? উত্তরটা খুবই সহজ। পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি হলো আজকের যুব সমাজ। আজকের তরুণরাই আগামী দিনের পৃথিবী গড়বে, তাই একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং টেকসই ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের কাঁধেই। আমরা অনেকে অনেক সময় ভাবি পরিবেশ রক্ষার জন্য হয়তো বড় বড় প্রকল্প, বিপুল অর্থ বা বিশাল কোনো উদ্যোগের প্রয়োজন, কিন্তু বাস্তবতা হলো বড় পরিবর্তনের শুরু হয় ছোট ছোট সচেতন সিদ্ধান্ত থেকে। এই ধরুন, বাজারে গেলেন, দোকানদার প্লাস্টিকের ব্যাগ দিতে চাইলে আপনি বিনয়ের সঙ্গে বলতেই পারেন যে, ধন্যবাদ, আমি নিজের কাপড়ের ব্যাগ আছে। এই ছোট্ট সিদ্ধান্তটি হয়তো একটি প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমিয়ে দিল। প্রতিদিন যদি হাজার হাজার মানুষ এমন সিদ্ধান্ত নেয়, তাহলে বছরে কোটি কোটি প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানো সম্ভব। তাই আমরা সবাই অভ্যেস করে তুলতে পারি, বাইরে বের হলে সঙ্গে একটি কাপড়, পাট বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ রাখা। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বদলে পরিবেশ বান্ধব বিকল্পকে বেছে নেওয়া। প্লাস্টিকের বোতল, কাপ, স্ট্রং কিংবা সেক্ষেত্রে প্লেটের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার করা। কিন্তু এখানেই আমাদের দায়িত্ব শেষ নয়। আমরা আমাদের পরিবার, বন্ধুবান্ধব, সহপাঠী এবং প্রতিবেশীদেরও সচেতন করতে পারি। কাউকে দোষারোপ করা নয়, বরং সচেতনতার মাধ্যমে বোঝাতে পারি আজকের একটি ছোট্ট পরিবর্তন আগামী দিনের পৃথিবীকে অনেক বেশি নিরাপদ করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা কিংবা পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারি। এমনকি নিজের এলাকায় ছোট পরিসরে পরিচ্ছন্নতা অভিযানও কিন্তু আমরা শুরু করতে পারি। তাই বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতা তৈরির একটি শক্তিশালী মাধ্যম। আমরা চাইলে প্লাস্টিক দূষণের ক্ষতিকারক প্রভাব নিয়ে তথ্যভিত্তিক পোস্ট, ছবি বা ছোট্ট ভিডিও শেয়ার করে আরও অনেক মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পারি। অবশ্যই মনে রাখতে হবে, পৃথিবী আমাদের কাছ থেকে অসাধারণ কিছু চায় না। পৃথিবী চায় শুধু একটি দায়িত্বশীল আচরণ। আমরা যদি নিজের অভ্যাস পরিবর্তন করি, তাহলে আমাদের পরিবার বদলাবে, বদলে যাবে সমাজের চিন্তাধারাও। তাই চলুন আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, প্লাস্টিক নয়, বেছে নেওয়া জরুরি পরিবেশ বান্ধব ভবিষ্যৎ এবং আগামী দিনের ভবিষ্যৎকে ভালো রাখতে একটু সচেতনতা। আজকের এই পর্ব থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আর যে শতাব্দী, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান। নমস্কার।

এতক্ষণ শুনছিলেন যুবা অনুষ্ঠান যুববাণী আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন দেশাত্মবোধক গান দেশ ও বন্ধন অনুষ্ঠানে, পরিবেশনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী।

গানখানি শুনলেন সত্য চৌধুরীর কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন ভক্তিমূলক গান, দেশাত্মবোধক গান দেশবন্ধনা অনুষ্ঠানে আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ ও দলীয় তহবিল নিয়ে দাবি ও পাল্টা দাবির মধ্যে বিবদমান দুই গোষ্ঠীকে তাদের বক্তব্য জানাতে বলেছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে

0: পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বাবা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই শেষকৃত্যে যোগ দিচ্ছেন না। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন ও পর্তুগাল রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহলগাঁওতে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-এর 29শে জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেছেন। এছাড়াও গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির জন্য সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়েও তারা সন্তোষ ব্যক্ত করেছেন।
1: আর্থিক দুনিয়া সপ্লাই চেইন মে রুকাবটে ট্রেড মে অনিশ্চিততা আর গ্লোবাল ডিমান্ড মে গিরাবট সে জুঝ রহি লেকিন জেসে কহা জাতা হ্যায় ওয়েন দ্য গোয়িং গেটস টফ দ্য টফ গেট গোয়িং। ভারত বিশ্ব কি ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি হ্যায়। পিছলে ফাইন্যান্সিয়াল ইয়ার মে ভারত কি জিডিপি গ্রোথ 7.7% রহি। ইতনা হি নহি পিছলে 12 বর্ষো মে হম ভারত মে কাইজেন ফিলোসফি যানি কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট আপনাতে হুয়ে আপনি ইকোনমিক ডিএনএ কো ট্রান্সফর্ম কর রহে হ্যায়।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস প্রমুখ। নিউ টাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ ও আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর এবং অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি আলোচনায় থাকছে। লোকসভা সচিবালয় জানিয়েছে বিধায়ক, সাংসদ, অধ্যক্ষ বা প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। বৈঠকের পর পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

0: কেন্দ্র অধিকারীর পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। বৈঠকের পর পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তিতে 224 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কলকাতার নগর দায়রা আদালতের মতো 9টি জায়গায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও বৈঠকে গৃহীত হয়েছে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি UCC কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিলটির খসড়া পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। এই কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। এরপর বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল রাজ্য সচিবালয় নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী পুলিশের আরও আধুনিকীকরণের উপর জোর দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের হৃতগৌরব ফিরিয়ে আনার কথাও বলেন।
1: আমাদের বর্তমান সরকারের সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে, এটা আমাদের মনোভাব জানেন, আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করব।
0: রাজ্যে সবকটি থানায় গতকাল সূচনা হয়েছে সাইবার হেল্প ডেস্কের। সাইবার প্রতারণার হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এ বিষয়ে দলের 2 বিবদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কে চিঠি দিয়েছে কমিশন। চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2 পক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেবার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30টার মধ্যে এই জবাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। আগে জানানো হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ বিধায়কদের একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনে যায়।
2: তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী এই তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হচ্ছে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্ডেরবাল জেলার বালতালে 2টি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ নিয়ে আলোচনার জন্য পঞ্চায়েতিরাজ মন্ত্রক আজ নতুন দিল্লিতে রাজ্যগুলির পঞ্চায়েত মন্ত্রীদের নিয়ে জাতীয় স্তরের একটি কর্মশিবিরের আয়োজন করছে। কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। গ্রামীণ এলাকার স্থানীয় প্রশাসনের জন্য ষোড়শ অর্থ কমিশনের অনুদান কাজে লাগানোর বিষয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানিমেল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারবে না। অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত 8 জন। আজ ভোরে কাম্ভাম ওয়াই জাংশনের কাছে একটি সারবোঝাই লরি দাঁড়িয়ে থাকা অটোতে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। আহতদের গিড্ডালুর এবং কাম্ভাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বাবা আয়তুল্লাহ সৈয়দ আলী খামেনেই শেষকৃত্যে যোগ দেবেন না। ভারতে নিযুক্ত ইরানের প্রতিনিধি আয়তুল্লাহ হাকিম ইলাহি জানান, ইরানের নেতৃবৃন্দের উপর।

0: ইসরায়েলের হুমকি রয়েছে, তাই এই মুহূর্তে জনসমক্ষে আসা তার জন্য নিরাপদ নয়। এদিকে বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। সিরিয়ার রাজধানী দামাস্কাসের একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, আহত 20 জন। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস থেকে 100 মিটার দূরে অবস্থিত। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে পর্তুগাল। অন্য খেলায় গতরাতে অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে শেষ 16 পৌঁছেছে স্পেন। রাউন্ড অফ 16 আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়েচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করবেন। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সারা দেশের সঙ্গে রাজ্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ ও ভিজিবি রামজি আইন চালু হয়েছে। অন্ধ্রপ্রদেশে আয়োজিত অনুষ্ঠানে গতকাল এই প্রকল্পটি আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গুন্ডাইসা মহকুমা নারিকেলকুঞ্জে গতকাল আম উৎসবের উদ্বোধন করেছেন। তিনি বলেন, কৃষকদের জীবিকা শক্তিশালী করা এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের গুন্ডাইতুইসা মহকুমায় আরও 342 খানি জমিতে আম চাষ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন, রাজ্যজুড়ে বন্যা বিধ্বস্ত এলাকাগুলির সজমিনে পরিস্থিতি মূল্যায়নের কাজ সম্পন্ন হলে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, ADCFR এবং NDRF এর নিয়ম অনুযায়ী ত্রাণ সহায়তা প্রদান করা হবে। সমাধান সমারোহ এর আওতায় সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলাগুলির জন্য আগামী 21-23 আগস্ট বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব গতকাল আগরতলা আকাশবাণীকে জানিয়েছেন, মামলার উভয় পক্ষের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধের নিষ্পত্তির উদ্দেশ্যে এই বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গঠনে রাজ্য সরকারের সক্রিয়তার সঙ্গে কাজ করেছেন। আগরতলা টাউন হলে গতকাল আন্তর্জাতিক নেশা বিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপনের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আইন দিয়ে নেশার বিরুদ্ধে লড়াই করার চেয়ে সামাজিক সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। রাজস্ব গোয়েন্দা বিভাগ, আসাম রাইফেলস এবং রেল সুরক্ষা বাহিনীর জওয়ানদের সহায়তায় গতকাল আগরতলায় পণ্যবাহী ট্রেন ও নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে। এক আধিকারিককে জানিয়েছেন, উদ্ধার হওয়া কফ সিরাপের বাজার মূল্য প্রায় 6,54,00,000 টাকা। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর বিশেষ শেষ 2টি ম্যাচে স্পেন 3-0 ব্যবধানে অস্ট্রিয়াকে এবং পর্তুগাল 2-1 ব্যবধানে ক্রোয়েশিয়াকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়েছে। এই মুহূর্তে সুইজারল্যান্ড বনাম আলজেরিয়ার ম্যাচটি চলছে। নাগাল্যান্ডের প্যারাঅলিম্পিক হোয়াটে হোতাচে সোমা পুরুষদের শটপট FFT7 ক্যাটাগরিতে বিশ্বের 1 নম্বর স্থানে উঠে এসেছেন। সর্বশেষ বিশেষ প্যারা অ্যাথলেটিক্স র্যাঙ্কিং অনুসারে আসাম রাইফেলসের সুবেদার শ্রী সীমা এই সাফল্য অর্জন করেছেন। আগামী 24 ঘণ্টায় উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম আবহর সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি চড়া, বেলা 12:55 চাষের কথা বিষয় কাজু বাদাম চাষ, 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী নির্মলেন্দু চৌধুরী, দুপুর 1:50 ছড়ার গানের শিল্পী জপমালা ঘোষ, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 স্বাবলম্বী মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর অঙ্ক থেকে বহুপদ রাশি বিষয়ে পাঠ।

0: দেবেন রানীর খামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সুবীর ভট্টাচার্য। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন বর্ষাকালে চাষাবাদের সতর্কতা, এ নিয়ে ডক্টর ত্রিদীপ ভট্টাচার্যের সাক্ষাৎকার। পরে শুনবেন লোকগীতি শিল্পী বিষ্ণু পদমান্না। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8:30 আধুনিক গানের শিল্পী সুপ্রতীক দাস। রাতে 9:00 শুনবেন নজরুলগীতি শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র। রাত 9:15 স্পটলাইট। রাতে 9:30 বাংলা নাটক বিভা রচনা জীবনানন্দ দাস প্রযোজনা সৌমেন বসু। রাতে 10:10 কর্মখানী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী ইলা বসু। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী দীপালী তালুকদার।
1: আরো তিনটি গান এই পর্যায়ে।

আরতি মুখোপাধ্যায়ের পর নজরুল গীতির আসরে এবারের গানখানি শুনুন শিল্পী ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনছেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পূরবী দত্তের পর নজরুল গীতির আসরে এবারের গানখানি শুনুন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: কেটে গেছে দীর্ঘ ১৬ বছর, নার্গিসের সঙ্গে সম্ভব সেই চিঠির উত্তরে কবি

গানখানি শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে। আসরের এবারের নজরুলগীতি শুনুন শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

0: এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী আগরতলা।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
6: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
7: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
4: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
6: আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানখানি শুনুন ডর ছায়াছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে।

জোজিতা ওয়াহি সিকান্দার ছায়াছবির গানখানি শুনছিলেন উদিত নারায়ণ এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন ডুপ্লিকেট ছায়াছবি থেকে, শিল্পীরা উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক।

কুছ না কাহো ছায়াছবির গান শুনছিলেন উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে। আসরের শেষ গানখানি শুনুন না তুম জানো না হম ছায়াছবি থেকে, উদিত নারায়ণ এবং পামিলা জেনের দ্বৈত কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এবারে শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

এখন শুনবেন সাথিহারা ছবি থেকে শিল্পী গীতা দত্তের কণ্ঠে গাওয়া বাঁশি বুঝি এই গানখানি।

এতক্ষণ শুনলেন হারানো সুর ছবি থেকে, শিল্পী গীতা দত্তের কণ্ঠে গাওয়া তুমি যে আমার। এবারে শুনবেন ছবি ইন্দ্রাণী থেকে ছনক ছনক এই গানটি।

এতক্ষণ শুনলেন কে ডাকে আমায় স্বরলিপির ছবি থেকে শিল্পী গীতা দত্তের কণ্ঠে গাওয়া গান। এবারে শুনবেন কাঁচের চুরির গানখানি শিল্পী গীতা দত্তের কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। এবারে শুনবেন শিল্পী

এতক্ষণ আপনারা শুনলেন রাজকন্যা ছবি থেকে শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে গাওয়া এ যেন অজানা এক দেশ। এবারে শুনবেন বালুচরী ছবি থেকে আমি তোমার এই গানটি, এবং তারপর শুনবেন আমার মন ছবি খেয়া থেকে।

0: Unul cocon suru, cocon disi, itani.
1: এতক্ষণ শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে গাওয়া কমললতা ছবি থেকে ওমন কখন শুরু কখন কে জানি এই গানটি। এবারে শুনবেন ছবি নিশি পদ্ম থেকে শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে গাওয়া রাজার পঙ্খী।

এতক্ষণ শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে গাওয়া একান্ত আপন ছবি থেকে তোমারই চলার পথে। এবারে শুনবেন অন্তরালে ছবি থেকে ফুল ফোটে এই গানটি শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে গাওয়া। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 234.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে।

এতক্ষণ আপনারা শুনলেন মোহনার দিকে ছবি থেকে, শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে গাওয়া বন্ধ মনের দুয়ার দিয়েছে খুলে। আমাদের বাংলা ছবির গানের অনুষ্ঠানের সর্বশেষ গান শুনব অনুরাগের ছোঁয়া ছবি থেকে, এমন আমার, শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে।

এতক্ষণ আপনারা শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। এবারে শুনবেন কক বড়ক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা।

0: যতনন দীপর কাহাম আকাশবাই নাগরতলা যতনন লামসৌসাগো তিনি দীপর জরান কগরক পান্তব আফাদেহাকে পান্দন পুলাওয়ন লেলমানী জরক না যেমন তাংবিতি আগে তাংবিতি ও ভার্মি কম্পোসনার রোগী থাই থানী কক সৌই নরন থানী খানার জাগানা
1: মকে দং থাকি দং রকনো হামরি উই কেবাংকে

আসেজরা তে পান পাইথে ফাশিং তাই সময় তামঙ্গ বুধি দেওয়ান বাই তাম যাক সময় তাম খাই যাকা আকাশবাণী আগরতলা আমলকিন মাথাক চাক্ষা তিনি দ্বীপর চরণ খবর পান্দা

শুরু হচ্ছে চাষের কথা। আজকের প্রসঙ্গ কাজু বাদাম চাষ। কাজু বাদাম একটি অর্থকরী বাগিচা ফসল। আমাদের রাজ্যের লাল কাকুরে মাটির উঁচু নিচু টিলা জমিতে অনেক কম যত্ন এবং

0: পরিচর্যায় মোটামুটি ভালো ফলন দেয়। তবে বৈজ্ঞানিকভাবে চাষ করলে এর অনেক বেশি ফলন পাওয়া যায়। কাজু বাদাম গাছ খরা সহনশীল এবং অনুর্বর মাটিতে খুব ভালোভাবে জন্মাতে পারে। এর জাতগুলো হল ভেঙ্গুরোলা ১, ভেঙ্গুরোলা ৪, ভেঙ্গুরোলা ৭, উলাল ৩, বিএলএ ৩৯-৪। বীজ এবং কলম উভয় পদ্ধতিতেই কাজু বাদামের বংশবিস্তার করা যায়। কলমের মধ্যে গুটি কলম, জোর কলম, চোখ কলম ইত্যাদি প্রধান। বীজ থেকে পলি ব্যাগে চারা তৈরি করে কিংবা কলম প্রস্তুত করে জমিতে রোপণ করতে হবে। চারা রোপণের আগে ৭ থেকে ৮ মিটার দূরত্ব বজায় রেখে ১ ঘনমিটার আয়তনের গর্ত তৈরি করতে হবে। গর্তে সবুজ সার এবং পরিমাণ মতো ইউরিয়া এবং টিএসপি সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে ১৫ দিন পর চারা লাগাতে হবে। চারা গজালে একটি সতেজ চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হয়। বীজের পরিবর্তে চারা তৈরি করে নিয়েও রোপণ করা যায়। হেক্টর প্রতি প্রয়োজনীয় চারার সংখ্যা ২৪৫ থেকে ৩৩৫টি। কাজু বাদাম গাছে খুব একটা সার দেওয়ার প্রয়োজন হয় না। ভালো ফলনের জন্য প্রতি ফলন্ত গাছে গোবর ৪০ কেজি, ইউরিয়া ১ কেজি, টিএসপি ১ কেজি এবং এমপি সার ১ কেজি প্রয়োগ করা প্রয়োজন। এছাড়া পাতা শোষক পোকা এবং পাতা কাটা পোকা প্রভৃতি কাজু বাদামের ক্ষতি সাধন করে, তাই পরিমিত পরিমাণে কীটনাশক প্রয়োগ করে কীটপতঙ্গ দমন করা যায়। আগাছা পরিষ্কার করা, মরা অপ্রয়োজনীয় ডাল ছাঁটাই করা এবং সাথে ফসল চাষ করা প্রয়োজন। চারা রোপণের পর গাছের বয়স ৩ বছর হলে প্রথম ফুল এবং ফল আসে। নভেম্বর থেকে জানুয়ারি ফুল ফোটার সময়, এপ্রিল থেকে জুন মাস কাজু বাদাম সংগ্রহকাল। গাছ থেকে সুস্থ ফল সংগ্রহ করে খোসা ছাড়িয়ে বাদাম সংগ্রহ করে তারপর ভালোভাবে রোদে শুকিয়ে ভেজে প্যাকেটজাত করা হয়। সাধারণত একটি গাছ থেকে ৫০ থেকে ৬০ কেজি ফলন পাওয়া যায়। ১ কেজি ফল প্রক্রিয়াজাত করে তা থেকে গড়ে ২৫০ গ্রাম কাজু বাদাম পাওয়া যায়। এতক্ষণ শুনলেন কাজু বাদাম চাষ প্রসঙ্গে কিছু কথা।
1: আকাশবাণী আগরতলা।

আপনারা শুনছেন আধুনিক গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

আপনারা শুনছেন বাংলা আধুনিক গান। আজকের শিল্পীরা হলেন মীনা কাপুর, বাণী পারকার, গৌরী কেদার ভট্টাচার্য। এবং এই মুহূর্তে যে গানখানি শুনলেন, শিল্পী ছিলেন রমা দেবী। এবারে শুনবেন শিল্পী গৌরী মিত্রের কণ্ঠে গাওয়া তুমি ফুল হয়ে।

এবারে শুনবেন শিল্পী বেচু দত্তের কণ্ঠে গাওয়া প্রেমের পথে এই গানখানি।

0: এতক্ষণ আপনারা শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণী আগরতলার। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করে বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাকিস্তানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জনের মৃত্যু, আহত 8। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলায় মানবিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে ভারত। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595। ফিফা বিশ্বকাপ ফুটবল রাউন্ড অফ 32 ম্যাচে সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়া।

ভারতকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় আজ অস্ট্রেলিয়া মিশরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পায়েলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এই প্রসঙ্গে তারা 2025-এর 29শে জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়া গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনারও নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় আল কায়দা, আইসিস, জেইস ই মোহাম্মদ, লস্করে তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধ নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালসের এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি ভারত সফর শেষে দেশে ফিরে গেছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। সমাজ মাধ্যমের বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফর দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে, যা উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন সফলভাবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবার পর জাপানের বেশ কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যম ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। দি জাপান টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে সরবরাহ শৃঙ্খল সমস্যা, জ্বালানি নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারের সঙ্গে সম্পর্কে জোরদার করার পদক্ষেপ নিয়েছে। কিয়োটো নিউজ জানিয়েছে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের মধ্যে একটি মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারত জাপান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনেরও উদ্বোধন করবেন। 480 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1.06 লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প তিনি জয়পুর মেট্রো রেলের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসও করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল, সক্ষম এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নতির লক্ষ্যে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। প্যারিসে ভারত ফ্রান্স বাণিজ্য রাউন্ড টেবিল বৈঠকে তিনি বলেন বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, এর কারণ প্রযুক্তিগত উন্নয়ন, সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য, শক্তিক্ষেত্রে রূপান্তর এবং ভূরাজনৈতিক বিকাশ ইত্যাদি। শ্রীমতী সীতারামন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে ফরাসি ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের ভারতের লগ্নির আবেদন জানান। যুব বিষয়ক দপ্তর আজ নতুন দিল্লিতে মাই ভারত ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কনক্লেভের আয়োজন করেছে। অ্যাসোচেম, ফিকি, সিএআইটি এবং বণিক সংগঠন সিআইআই এই কনক্লেভে যোগ দিয়েছে।

0: শিল্প সংস্থাগুলিকে মাই ভারত ব্যবস্থাপনায় যোগদানের লক্ষ্যেই এই সম্মেলন। সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যুবকদের উন্নয়নের ওপর। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাবিয়া বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। इसलिए आप जितनी विधानसभा के अंदर तर्कपूर्ण तरीके से तथ्यों के आधार पर अच्छी चर्चा संवाद करेंगे उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है, देश का नेतृत्व निकलता है।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহাল করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রতীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত রয়েছেন। পাকিস্তানের শেরানি ঝোপ মহাসড়কে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 8। বালুচিস্তান ও খাইবার পাখতানখোয়া সীমান্তের কাছাকাছি দানাসার এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 40 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঝোপ এর ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরের পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 অগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া সকল পুণ্যার্থী ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন এক চিঠিতে, বার্ষিক অমরনাথ যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক একতার এক চিরন্তন অধ্যায় হিসেবে বর্ণনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রা হল সনাতন সংস্কৃতির প্রতি অবিচল ভক্তি, ধৈর্য, সংযম এবং অদম্য চেতনার পবিত্র প্রতীক। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। গত 24 জুন পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে কারাকাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595, আহত 12,000-এরও বেশি। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে আজ সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। খবর এখনকার মতন শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি। আজকের শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ছড়ার গান, শিল্পী জপমালা ঘোষ।

30 মিনিটে বাংলা নাটক বিভা, রচনা জীবনানন্দ দাস, প্রযোজনা সৌমেন বসু। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন অনুষ্ঠান আধুনিক গানের শিল্পী ইলা বসু। আকাশবাণী আগরতলা, আমাদের প্রথম অধিবেশন আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ বিকেল 4:58। এতক্ষণ আমি শিল্পী ভট্টাচার্য ছিলাম আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:32 হয়ে 47 সেকেন্ড। জয় হিন্দ।

আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে।

গানখানি শুনলেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে দবং ছবি থেকে। পরের গানখানি শুনবেন নীরজ শ্রীধর এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে গড টু সি গ্রেট হো ছবি থেকে।

গানখানি শুনলেন অভিজিৎ সাওয়ন্ত এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে জওয়ানি দেওয়ানি ছবি থেকে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন আলিশা চিনয় এবং বাবেজা মরিজের দ্বৈত কণ্ঠে করম ছবি থেকে।

গানখানি শুনলেন সালিম মার্চেন্টের কণ্ঠে লাক ছবি থেকে। পরের গানখানি শুনবেন সুনিধি চৌহানের কণ্ঠে মুসাফির ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান মানবী।

0: আজকের মানবী পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই জানবো আপনার নাম, পরিচয় এবং কাজ।
1: নমস্কার, আমি শাশ্বতী দাস, সেবা ও সহায়তা পরিষদের বর্তমান সম্পাদিকা। পেশাগতভাবে বর্তমানে কেন্দ্রীয় বিদ্যালয় GCCRPF এ ইংরেজি পড়াই।
0: আপনি কবে থেকে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন?
1: 2014 সালের 25শে ডিসেম্বর আমাদের সংস্থার শুভ আত্মপ্রকাশ হয় রানীর খামারস্থিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। সেদিন একটি রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং কম্বল বিতরণের মধ্য দিয়ে আমাদের পথ চলা শুরু হয়।
0: দেখুন, আজকালকার দিনে অনেক মেয়েরাই এমন অনেক জিনিস বেছে নেয় যেটা থেকে ওরা রোজগার করতে পারে, বা বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। সেক্ষেত্রে আপনি এমন একটা সোশ্যাল সার্ভিস কাজ কেন বেছে নিয়েছিলেন?
1: রোজগার তো আমি করছি, পরবর্তী সময়ে কলেজের অধ্যাপক হওয়ারও স্বপ্ন দেখি। তখন হয়তো আরও বেশি রোজগার করার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর পাশাপাশি সমাজের কিছুটা খেয়াল না রাখতে পারলে জীবনটা যে অর্থহীন হয়ে যাবে, সেই ভাবনা থেকেই আসলে এই কাজে আসা।
0: সেক্ষেত্রে যদি জিজ্ঞেস করি, আইডল বা আদর্শ যাকে দেখে মনে হয়েছে যে হ্যাঁ আমিও সমাজের জন্য কিছু করব, সেই ব্যক্তিটাকে বা আপনার জীবনে কারোর ভূমিকা যদি বলতে হয় তাহলে সে কে?
1: আইডল বলতে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষ, তাদের দেখানো পথেই আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত গড়া। আর জীবন্ত ঈশ্বর বলতে একজনকে অতি নিবিড়ভাবে জীবনে পেয়েছিলাম, তিনি আমাদের হেডমাস্টার শ্রী পরেশচন্দ্র চক্রবর্তী মহাশয়। কিছুদিন আগে রামকৃষ্ণ লোকে গত হয়েছেন আমাদের সকলকে রেখে।
0: সেক্ষেত্রে পরিবারের তরফ থেকে কেমন সাহায্য পেয়েছিলেন?
1: কাজটা যখন শুরু করি তখন আমি কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র। স্বাভাবিকভাবেই পরিবারের অমতি গিয়েই শুরু করতে হয়, কারণ আমরা সকলেই এটা বিশ্বাস করি যে ছাত্রদের পড়াশোনা করাটাই একমাত্র কর্তব্য। পড়াশোনার পাশাপাশি যে সামাজিক কাজটা করা যায় সেটা মেনে নিতে পারেনি প্রথমে আমার পরিবার। কিন্তু যখন আমি এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে পড়াশোনার পাশাপাশিও ছাত্ররা সামাজিক কাজ করতে পারে, এতে কোনো পড়াশোনার বিশেষ ব্যাঘাত ঘটে না, তখন থেকেই পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছি। আমি স্নাতক স্তরে গোল্ড মেডেল পেয়েছিলাম এবং

0: মাস্টার্সের পর ইউজিসি ন্যাট কোয়ালিফাই করেছি।
1: আপনারা কতজন সদস্য রয়েছেন?
0: বর্তমানে আমাদের জেনারেল মেম্বারসদের সংখ্যা 25 এবং এক্সিকিউটিভ মেম্বারদের সংখ্যা 7। আমাদের 15 জন দাতা সদস্য রয়েছেন এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন 5।
1: যখন শুরু করেছিলেন তখন কতজন ছিলেন এবং আজকে আপনার সংস্থা কতটা সার্থক রূপ নিয়েছে যদি জিজ্ঞেস করি?
0: যখন প্রথম একাজের পরিকল্পনা করেছিলাম তখন দুজনকে সাথে নিয়ে নেমেছিলাম কাজে। একজন হচ্ছে আমার বন্ধু মৃদুল সরকার এবং আরেকজন আমার শ্রদ্ধেয় শিক্ষক শ্রী পীযূষকান্তি সরকার। বর্তমানে 25 জন সদস্য সংখ্যা আছে আমাদের সংস্থায় এবং হ্যাঁ, মোটামুটি সবাই অ্যাক্টিভ মেম্বার এবং দৈনন্দিন কাজের সময় সকলকেই কম বেশি পেয়ে থাকি।
1: আপনার সংস্থা সমাজের জন্য কিভাবে কাজ করছে?
0: আমরা মূলত নারী বিষয়ক কাজ বেশি করি, যেমন রেপ ভিকটিম, অ্যাসিড অ্যাটাক, ইন্টেন্স ভায়োলেন্স, ইন্টেন্স ডোমেস্টিক ভায়োলেন্স ভিকটিমদেরকে সর্বতোভাবে সাহায্য করা। তাছাড়াও রয়েছে বছরে 3 বার রক্তদান শিবিরের আয়োজন করা, বৃক্ষরোপণ এবং চারাগাছ বিতরণ কর্মসূচি এবং প্রাকৃতিক দুর্যোগ মহামারী বা দাঙ্গার সময় রাজ্য ও পার্শ্ববর্তী রাজ্যগুলোর জন্য কাজ করা। কিছু মাস আগে আমরা একটি গ্রামকে দত্তক নিয়েছি। আমাদের মূলত 3টি উদ্দেশ্য আছে। গ্রামের প্রত্যেকটা মেয়েকে সেলফ ডিফেন্স শেখানো, 2 দরিদ্র উৎসাহী মহিলাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা এবং বাচ্চাদের মধ্যে মানবিক মূল্যবোধের বীজ বপন করে তাদেরকে দেশ সেবায় নিয়োজিত হওয়ার মন্ত্রে দীক্ষিত করা। তারপর এক গ্রাম থেকে অন্য গ্রামে কাজ করতে করতে একদিন সমগ্র রাজ্যেই আমাদের কাজ চালাতে পারবো বলে বিশ্বাস করি।
1: আপনার এই সংস্থার জন্য সরকারের তরফ থেকে কেমন সাহায্য পেয়ে থাকেন?
0: অর্থনৈতিক সরকারি সাহায্যের জন্য তো আমরা এখন অবধি অ্যাপ্লাই করিনি, তবে আমাদের সব কাজে সরকার এবং প্রশাসনকে সবসময় আমাদের পাশে পেয়েছি।
1: আপনার সংস্থার যারা বাকি সদস্যরা রয়েছেন তারা কিভাবে একই সঙ্গে, আপনারা কিভাবে একজোট হয়ে কাজগুলি করছেন?
0: আমাদের এখানে 80% মেম্বার্স চাকরিরত, বাকি 20% হয় পড়াশোনা করছে না হয় চাকরির জন্য চেষ্টা করছে। বয়সেরও যথেষ্ট গ্যাপ রয়েছে। সবচেয়ে সিনিয়র মেম্বার যিনি, ওনার বয়স 50-এর কাছাকাছি তো হবেই, এবং সর্বকনিষ্ঠ যে সদস্য দুজন আছেন তাদের বয়স 21। কিন্তু কাজের ক্ষেত্রে বয়সের গ্যাপটা যেন মনেই হয় না, মিলেমিশে একাকার হয়ে এক নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে আমরা কাজটা করে যাই। কাজ ছাড়াও আমরা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গায় ঘুরতে যাই প্রতিনিয়ত, প্রায় গ্যাট টুগেদারের আয়োজন করি। কাজের ময়দান ছাড়াও আসলে আমরা অনেক মেলামেশা করি যাতে আমাদের মধ্যেকার বন্ধনটা অটুট থাকে।
1: আপনার এই সংস্থার যে কাজ, যেমন ধরুন বস্ত্র বিতরণ করা, খাবার বিতরণ করা, সমাজসেবামূলক কাজ, তো বস্ত্র বিতরণের ক্ষেত্রে কেউ যদি মনে করে, আমাদের অনেকের মধ্যেই অনেক সময় অনেকের ইচ্ছে জাগে যে হ্যাঁ আমি এই সংস্থাটিকে বস্ত্র দান করব, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে যোগাযোগ করেন?
0: যোগাযোগের উপায় বলতে গেলে আমাদের ফেসবুক পেজ আছে একটা, আমাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে এবং আমাদের একটা হেল্পলাইন নাম্বারও আছে। ফেসবুকে কেউ সেবা ও সহায়তা পরিষদ সার্চ করলেই আমাদের পেজটা চলে আসবে। ইনস্টাগ্রামে আমাদের অ্যাকাউন্টের নাম হচ্ছে SSP ডায়েরিজ, আর আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 8415096224।
1: আপনাদের এই সংস্থার কোনো নির্দিষ্ট জায়গা কি বা অফিস যদি বলে থাকি সেটা কি রয়েছে?
0: বর্তমানে আমাদের 2 অফিস আছে, একটি আছে কলেজ টিলাতে, আরেকটি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স আগেই উল্লেখ করেছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৃদুল সরকার, ওনার বাড়িতে আশ্রম চৌমনি।
1: আপনারা যারা এই সংস্থার সঙ্গে যুক্ত তারা দিনে কতটা সময় দিয়ে থাকেন?
0: যেহেতু অধিকাংশ সদস্যরা কর্মরত তাই আমাদের অধিকাংশ কাজই সন্ধ্যার পর হয়, এই ধরুন সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে। কিন্তু আমি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোটামুটি বলতে গেলে সারাদিনই সংগঠনের কাজের সাথে যুক্ত থাকি, আমাদের নিজস্ব ব্যক্তিগত বা প্রফেশনাল যে কাজটা আমরা করি সেই কাজের পাশাপাশি সারাদিনই মোটামুটি যুক্ত থাকি আমরা।
1: নিজের ব্যক্তিগত জীবন সামলে কিভাবে আপনারা এই সংস্থাটিকে নিয়ে কাজ করছেন?
0: হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু যথেষ্ট কঠিন। নিজের পড়াশোনা, পরিবারের প্রতি দায়িত্ব পালন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবটা সামলে সংগঠনের সব কাজে 100% দেওয়া কখনো কখনো খুব কঠিন লাগে। তবে বহুদিন ধরে সামলাচ্ছি তো তাই এখন আর অসুবিধা

0: ব্যথা হয় না ব্যালেন্স করতে। তবে আমার খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের কিছুটা সময় সংগঠনের কাজের গতি কমিয়ে আনতে হয়।
1: কেউ যদি এই সংস্থার সদস্য হতে চায় তাহলে তার জন্য কি করণীয় বা কি নিয়মাবলী রয়েছে?
0: সদস্য পদের নিয়ম হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হয় আমাদের অফিসে এসে, সাথে এক কপি ফটো, যে কোনো একটা আইডেন্টিটি কার্ডের কপি জমা করতে হয়। আর এন্ট্রি ফি হচ্ছে আমাদের 300 টাকা, আর মাসিক চাঁদা হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে জেনারেল মেম্বারশিপ নেওয়ার পদ্ধতি। তারপর দাতা সদস্য পদের জন্য সেই একই পদ্ধতি, তবে যেহেতু দাতা সদস্য পদ মূলত আর্থিক সাহায্য করার জন্যই নেওয়া, তাই সেক্ষেত্রে এন্ট্রি ফি 1000 টাকা এবং প্রতি মাসের দান ন্যূনতম 500 রাখা হয়েছে। তবে জেনারেল মেম্বারশিপের জন্য আমরা 3 মাসের একটি প্রোবেশন পিরিয়ডের ব্যবস্থা রেখেছি এখন, কারণ পূর্বের অভিজ্ঞতা থেকে দেখেছি অনেকেই হুজুগে হয়তো চলে আসে কিন্তু কন্টিনিউ করতে পারে না। আবার একবার সদস্য পদ নিলে সেটা খারিজ করতেও খারাপ লাগে, তাই জন্য আমরা 3 মাস কাজ দেখার পরেই এখন সদস্য পদ দিই।
1: এই সংস্থাটির কোথায় কোথায় শাখা রয়েছে?
0: হ্যাঁ, আমাদের শাখা এখন আগরতলাতেই আছে, কোনো ডিস্ট্রিক্ট বা অন্য কোনো মহকুমাতে আমাদের এখনো কোনো শাখা গড়ে উঠেনি।
1: ভবিষ্যতে মানুষের জন্য, সমাজের জন্য আর কি কি পরিকল্পনা আপনাদের হাতে রয়েছে?
0: ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে যে কাজগুলো এখন করছি সেগুলো তো চলবেই, পাশাপাশি আরেকটা স্বপ্ন আছে যেটা নিশ্চয়ই আমরা পরিপূর্ণ করতে পারবো বলে বিশ্বাস করি। সেটা হলো একটা শেল্টার হাউস তৈরি করা। এটা হবে একটা ভালোবাসার বাড়ি, যেখানে সব রকমের অসহায় মানুষদের এবং পশুদের জন্য জায়গা থাকবে, যেমন বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, অনাথ বাচ্চাদের জন্য। অনাথ আমরা বলি না, আমরা সবাই অমৃতস্য পুত্র, তাই বলা যায় যে অসহায় বাচ্চাদের জন্য, অসহায় মেয়ে মহিলাদের জন্য যেমন ব্যবস্থা থাকবে, তেমনি অবলা পশুদের জন্য ও দিব্যাঙ্গদের জন্য থাকবে একটা নিরাপদ আশ্রয়। আমাদের এই বাড়িটা হয়ে উঠবে একটা প্রকৃত ভালোবাসার বাড়ি, যেখানে সবাই এসে শান্তি পাবে, নিরাপদ আশ্রয় হিসেবে গণ্য করবে।
1: রাজ্যের বাইরেও কোথাও কি কাজ করার সম্ভাবনা এসেছে বা ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে?
0: রাজ্যের বাইরে আমরা 2 কাজ করেছি। একটা হচ্ছে আসামে যখন ভয়ানক বন্যা হলো 2022 সালে, তখন আমাদের ডাকে সাড়া দিয়ে আরও 26টা সামাজিক সংস্থার একত্রীকরণে আসামের পাশে ত্রিপুরা নামক একটি কাজ করি, যেখানে আমরা প্রায় 1290টি পরিবারকে 1 সপ্তাহের খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান দিতে সক্ষম হয়েছিলাম। আরেকটি কাজ করি 2023 সালে, আমাদের সংস্থার একার উদ্যোগে মণিপুরের পাশে ত্রিপুরা নামক প্রজেক্ট আমরা করি, যেখানে রিলিফ ক্যাম্পে থাকা 1500টি বাচ্চার জন্য বেবি মিল্ক এবং বেবি ফুড আমরা ব্যবস্থা করতে পেরেছিলাম। তাছাড়াও ক্যাম্পে থাকা মানুষদের জন্য আমরা শীত বস্ত্র এবং ভালো কম ব্যবহৃত বস্ত্র কালেকশন করে সেখানে নিয়ে যাই।
1: অনেক অনেক ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ আমাকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন, আপনাদের পুরো টিমকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।
1: আজকের মতো মানবী পর্বটি এখানে শেষ করছি, আর আপনার ভবিষ্যৎ জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

0: सरकार ने बैट BMS, इपोक आई आयन और लॉसिगी एप्स को गूगल प्ले स्टोर और एप्पल ऐप स्टोर से हटाने का आदेश दिया है। ये कदम सुरक्षा से जुड़ी चिंताओं को देखते हुए उठाया गया है। इन एप्स का इस्तेमाल ई रिक्शा की बैटरी को ब्लूटूथ के जरिए दूर से बंद करने के लिए किया जा रहा था। मामले की जांच जारी है और सरकार इस पर लगातार नजर बनाए हुए है। मौसम विभाग ने कल तक गुजरात, कोंकण, गोवा, मध्य महाराष्ट्र, ओडिशा और पश्चिमी मध्य प्रदेश में मूसलाधार बारिश का रेड अलर्ट जारी किया है। छत्तीसगढ़, पूर्वी मध्य प्रदेश, उत्तर प्रदेश और विदर्भ में आंधी तूफान के साथ बिजली गिरने की आशंका है। फीफा फुटबॉल विश्व कप के राउंड ऑफ 32 में रात 11:30 बजे ऑस्ट्रेलिया का मुकाबला मिस्र से होगा। एक अन्य मैच में तड़के 3:30 बजे अर्जेंटीना का मुकाबला केप वर्डे से होगा। इससे पहले स्पेन, पुर्तगाल और स्विट्जरलैंड ने अंतिम 16 में प्रवेश किया। श्री अमरनाथ जी यात्रा आज सुबह जम्मू कश्मीर के पहलगाम और बालतल मार्गों से शुरू हो गई। पूरे देश से लाखों श्रद्धालु 57 दिनों की तीर्थ यात्रा के दौरान पवित्र अमरनाथ गुफा के दर्शन करेंगे। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: এখন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর গণিত থেকে বহুপদ রাশি সম্পর্কে পাঠ দেবেন রানীর খামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সুবীর ভট্টাচার্য।
2: প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো সবাই। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বহুপদ রাশি সম্পর্কীয় সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর প্রি বোর্ডে ও মাধ্যমিক বোর্ড পরীক্ষায় এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবম শ্রেণীতে তোমরা বহুপদ রাশির সংজ্ঞা, তার ঘাত এবং তার শূন্য সম্পর্কে জেনে গেছ। এবার দশম শ্রেণীতে আমরা জানব বিভিন্ন বহুপদ রাশির লেখচিত্র, বহুপদ রাশির শূন্যের সঙ্গে তার সহগের সম্পর্ক ও শূন্যগুলির যোগফল ও গুণফল দিয়ে নতুন বহুপদ রাশি কীভাবে নির্ণয় করা যায়। প্রথমে আমরা জানব রৈখিক বহুপদ রাশি কাকে বলে ও তার উদাহরণ। যে বহুপদ রাশির চলরাশির ঘাত এক হয় তাকে বলে রৈখিক বহুপদ রাশি। যেমন ধরো 2x+1, 6x+9। এখানে লক্ষ্য করো, যে বহুপদ রাশিগুলির উদাহরণ আমি দিলাম সেখানে চলরাশিগুলির ঘাত কিন্তু এক, আর তাই এরা হল রৈখিক বহুপদ রাশি। এই রৈখিক বহুপদ রাশির সাধারণ আকার হল px=ax+b। এখানে কিন্তু a≠0 হতে হবে ও a আর b এরা হবে বাস্তব সংখ্যা। এখানে লক্ষ্য করে দেখো যে বহুপদ রাশির সাধারণ আকার ax+b, এই ক্ষেত্রে x এর সহগ হল a আর ধ্রুবক পদ হল বি। এই রৈখিক বহুপদ রাশির যে লেখচিত্র হবে তা হবে একটি সরল রেখা, তার কিন্তু একটি মাত্র শূন্য থাকবে। আর এই শূন্য নির্ণয় করতে গেলে আমরা লিখব px=0, অর্থাৎ ax+b=0। এই ক্ষেত্রে ax হবে -b, x = -b/a। এই যে b/a সেটা হবে যে কোনো রৈখিক বহুপদ রাশির শূন্য। এই ক্ষেত্রে বি হল এক্স এর সহগ আর এ হল ধ্রুবক সংখ্যা। মনে রাখতে হবে যে রৈখিক বহুপদ রাশির শূন্য আমরা এইভাবে বার করব -x এর সহগ বাই ধ্রুবক সংখ্যা। কেমন? তো এইভাবে আমরা রৈখিক বহুপদ রাশির শূন্য নির্ণয় করব। আবার এই যে রৈখিক বহুপদ রাশি তার লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে তোমরা দেখবে লেখচিত্রটি হবে একটি সরল রেখা, আর এই সরল রেখা কিন্তু এক্স অক্ষকে মাত্র একবার ছেদ করবে। এখান থেকে কিন্তু আমরা এই লেখচিত্র দেখে বলতে পারব যে বহুপদ রাশির কয়টি শূন্য আছে। যদি কোনো বহুপদ রাশি এক্স অক্ষকে দুইবার ছেদ করে তবে তুমি বলতে পারবে যে এই বহুপদ রাশির দুটি শূন্য আছে, আর যদি তিনবার ছেদ করে তাহলে তুমি বলতে পারবে ওই বহুপদ রাশির তিনটি শূন্য আছে। কেমন? তো এইভাবে লেখচিত্র দেখেও আমরা বলতে পারবো কোনো বহুপদ

রাশির কয়টি শূন্য আছে, এবং এখান থেকেও কিন্তু বোর্ড পরীক্ষায়, প্রি বোর্ড পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে তোমাদের। কেমন? এবার আমরা যাব দ্বিঘাত বহুপদ রাশিমালা। তাহলে প্রথমে জানতে হবে যে দ্বিঘাত বহুপদ রাশিমালা কাকে বলে, কেমন, এবং তার একটা উদাহরণ আমরা কি বলবো। যে বহুপদ রাশিমালার ঘাত হবে দুই তাকে আমরা বলবো দ্বিঘাত বহুপদ রাশিমালা। উদাহরণ হিসাবে আমরা নেব 2x² + 3x + 1। লক্ষ্য করে দেখো, এই রাশিমালায় যে চলরাশি আছে x, তার সর্বোচ্চ ঘাত 2। অতএব এই দ্বিঘাত বহুপদ রাশিমালার ঘাত আমরা দেখব চলরাশির ঘাত দিয়ে। চলরাশির ঘাত যদি 2 হয় তাহলে আমরা বলবো যে এই বহুপদ রাশিমালাটি হল দ্বিঘাত বহুপদ রাশিমালা। এই দ্বিঘাত বহুপদ রাশিমালার সাধারণ আকার কেমন হবে? আমরা লিখব px = ax² + bx + c। এই ক্ষেত্রে a ≠ 0 আর a b c এরা হবে সবাই বাস্তব সংখ্যা। এই বহুপদ রাশিমালার সর্বোচ্চ 2টি শূন্য থাকতে পারে, তার কারণ x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2। তাই আমরা বলবো যে এই বহুপদ রাশিমালার সর্বোচ্চ 2টি শূন্য থাকতে পারে। এই বহুপদ রাশিমালার লেখচিত্র কেমন হবে? তার লেখচিত্র হবে একটা অধিবৃত্ত। বোর্ড পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে যে বহুপদ রাশিমালা দ্বিঘাতের বেলায় তার লেখচিত্রটা কেমন হবে। এই অধিবৃত্ত যেটা আমরা বললাম সেটা কিন্তু উপরের দিকে খোলা থাকতে পারে, আবার নিচের দিক দিয়েও খোলা থাকতে পারে। এখন উপরের দিকে কখন খোলা থাকবে? যখন এর মান গ্রেটার দেন 0 হবে। আর নিচের দিকে কখন খোলা থাকবে? যখন এর মান লেস দেন 0 হবে। অর্থাৎ একটা বহুপদ রাশিমালা -3x² + 2x + 1 যদি হয়, তার লেখচিত্র কিন্তু নিচের দিকটায় খোলা থাকবে, তার কারণ এর মান হল -3। এই অধিবৃত্ত দেখবে লেখচিত্রের যে এক্স অক্ষ আছে সেটাকে কিন্তু সর্বোচ্চ 2 বার ছেদ করতে পারে, এবং এটা দেখিয়ে আমরা বুঝে যাব যে দ্বিঘাত বহুপদ রাশিমালার শূন্য 2 হতে পারে। কেমন? এবার আমরা জানব দ্বিঘাত বহুপদ রাশিমালার শূন্য কিভাবে নির্ণয় করা যায়, এবং শূন্যের সাথে তার চলরাশির যে সহগ তার কি সম্পর্ক। ধরো উদাহরণ হিসাবে আমরা একটা দ্বিঘাত বহুপদ রাশিমালা নিলাম px = x² + 6x + 9। এখন এখান থেকে আমরা কি করব? তার শূন্য নির্ণয় করব। কিভাবে করব? দেখো, আমরা এটাকে লিখতে পারি x² + 2×x×3+3² = 0। তো আমরা কি করলাম, এটাকে সাজালাম a + b² এই সূত্রানুসারে। তো কি হয়ে গেল উত্তরটা? আমরা লিখতে পারি এখানে x + 3² = 0। তো x + 3 = 2টাকে আমরা লিখতে পারি x + 3×x + 3 = 0। এবার যেহেতু দুটো x + 3 = 0 আছে, তাই আমরা লিখব হয় x + 3 = 0, x = -3, না হয় x + 3 = 0, x = -3। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা দুটো শূন্য পেলাম, একটা হলো -3 আর একটা হলো -3। তো এখানে যে আমরা বহুপদ রাশিটা নিয়েছিলাম সেটা a + b² সূত্রের সঙ্গে মিলে গেছে। তো এইরকমভাবে অন্য আরও বহুপদ রাশিমালা তোমার কাছে থাকতে পারে, তোমরা দেখবে কোন সূত্রের সঙ্গে সেটা মিলে, যার সঙ্গে মিলে সেই সূত্রটাকে আমরা ব্যবহার করব, নয়তোবা আমরা মিডল টার্ম ফ্যাক্টর এটাকেও আমরা ইচ্ছা করলে এখানে ব্যবহার করতে পারি। অতএব আমরা বলতে পারি যে সূত্রের প্রয়োগে বা মিডল টার্ম ফ্যাক্টর করেও আমরা বহুপদ রাশিমালার অর্থাৎ দ্বিঘাত বহুপদ রাশিমালার শূন্য নির্ণয় করতে পারি। এখানে লক্ষ্য করে দেখো x² তার সহগ কত আছে 1, কেমন,

আর 6x প্লাস 6x আমরা বলেছিলাম, তো x এর সহগ কত আছে 6, আর ধ্রুবক পদ কত আছে 9। এগুলি খাতার মধ্যে লিখে রাখতে হবে, কেমন? এখন আমরা শূন্যের সাথে চলরাশির সহগের কি সম্পর্ক সেটা নির্ণয় করব। আমরা কি করব, প্রথমেই শূন্য যে দুটো বেরুলো সে দুটার যোগফল নির্ণয় করব। কিভাবে করব? আমরা লিখব শূন্য দুটির যোগফল -3 প্লাস ব্র্যাকেটে আবার লিখবে -3, কত হলো তাহলে -3 -3, অর্থাৎ -6। এবার দেখো এই যে -6 সেটাকে কিন্তু আমরা কি করতে পারি, আবার লিখতে পারি -6/1। তখন আমরা কিভাবে লিখব এটাকে, তো আমরা লিখতে পারি -x এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। লক্ষ্য করে দেখো x এর সহগ কত ছিল, 6 ছিল, তো সামনে মাইনাস। তো এইভাবে সূত্রের প্রয়োগে, অর্থাৎ -x এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এই সূত্রটা দিয়ে আমরা শূন্য দুটির যোগফল নির্ণয় করতে পারি, কেমন? এবং আমরা শূন্যের দুটির যোগফলের সঙ্গে চলরাশির সহগের যে সম্পর্ক সেটাও নির্ণয় করতে পারি। এবার করব আমরা শূন্য দুটির গুণফলের সাথে চলরাশির সহগের সম্পর্ক। তো আমরা কিভাবে লিখব, আমরা লিখব শূন্য দুটির গুণফল কত হবে বলো, -3 × -3, হ্যাঁ আসবে কত, 9 + 9। তো আমরা কিভাবে লিখব, 9/1। 9টাকে আমরা কি বলেছিলাম, ধ্রুবক পদ, 1 কি ছিল, এক্স স্কোয়ারের সহগ। দেখো আবার চলরাশির সহগের সঙ্গে গুণফলের একটা সম্পর্ক চলে এলো। তো আমরা কি লিখতে পারি, শূন্য দুটির গুণফল ইকুয়ালস টু ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তো এই যে দুটো সূত্র আমরা শিখলাম সেটা দিয়ে আমরা শূন্য দুটির যোগফল, শূন্য দুটির গুণফল এবং দ্বিঘাত বহুপদ রাশিমালার শূন্য নির্ণয় করে সঙ্গে চলরাশির সহগের সঙ্গেও আমরা কি করতে পারি, একটা সম্পর্ক নির্ণয় করতে পারি। বোর্ড পরীক্ষা, প্রি বোর্ড পরীক্ষাতে এই অঙ্কগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা শিখব বহুপদ রাশির শূন্যের সাথে যেমন চলরাশির সহগের সম্পর্ক আছে, ঠিক এইভাবে যদি শূন্য দুটির যোগফল এবং শূন্য দুটির গুণফল তোমার কাছে দেওয়া থাকে, তখন আমরা কিভাবে একটা নতুন দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয় করতে পারি, কেমন? ধরো তোমার কাছে দেওয়া আছে শূন্য দুটির যোগফল 6, শূন্য দুটির গুণফল 9। তবে আমরা কিভাবে শিখব যে শূন্য দুটির যোগফল এবং গুণফল থেকে কিভাবে আমরা বহুপদ রাশি নির্ণয় করতে পারি, এটা কিন্তু দ্বিঘাত বহুপদ রাশিমালা হবে। তো আমরা কিভাবে লিখব, k × ব্র্যাকেট দেবে, দিয়ে লিখবে x² - শূন্য দুটির যোগফল (x) + শূন্য দুটির গুণফল, ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবে। এই হচ্ছে সূত্রটা। তো এই সূত্রের মধ্যে আমরা কি বলবো, জাস্ট যে মানগুলো আছে সেগুলি বসিয়ে দেব। কিভাবে বসাবো, k × x² - শূন্য দুটির যোগফল 6 ছিল, আমরা বসিয়ে দিলাম 6, তাহলে আর শূন্য দুটির গুণফল 9 ছিল, আমরা বসিয়ে দিলাম শূন্য দুটির গুণফলের জায়গায় 9। তাহলে দেখো কিরকম আকার চলে আসে, k × x² - 6, k × x² - 6x + 9। তাহলে দেখো এই যে x² - 6x + 9, এই বহুপদ রাশিমালাটি হলো নতুন দ্বিঘাত বহুপদ রাশিমালা। কিভাবে নির্ণয় করলাম আমরা, k × ব্র্যাকেট দেবে, দিয়ে লিখবে x² - শূন্য দুটির যোগফল (x) + শূন্য দুটির গুণফল, ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবে, কেমন? এবার তোমরাও কয়েকটা সমস্যার সমাধান ঠিক এই নিয়মে করতে পারবে। যেমন ধরো আমি আরো দু তিনটা তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলির মধ্যে এই সূত্র প্রয়োগ করে তোমরা করতে পারবে। একটা হলো তোমরা খাতার মধ্যে লিখে নাও (4x² - 12x + 9). দু নম্বরটা হলো (x² - 4). তিন নম্বরটা হলো (x² - 9). এই যে (x² - 4, x² - 9), এই দুটোর বেলায় আমরা কি করব তার

একটা আমি তোমাকে করে দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে আমরা এটাকে শূন্য নির্ণয় করব এবং শূন্যের সাথে সহগের সম্পর্কটাকেও আমরা নির্ণয় করতে পারি। আমরা লিখব পিএক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর। এই এক্স স্কোয়ার মাইনাস ফোর আমরা লিখলাম, তারপরে লিখবে এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান সমান জিরো। আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস ফোরকে লিখব আমরা টু স্কোয়ার সমান সমান জিরো। দেখো হয়ে গেল এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। এবার লিখব এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো হয় আর না হয় এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তার মানে একবার লিখবে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো হয় লিখে, আরেকবার লিখবে না হয় এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। এখানে আসবে এক্স ইকুয়াল টু টু আর এখানে আসবে এক্স ইকুয়ালস টু মাইনাস টু। দেখো কটা শূন্য বেরোলো, দুটো শূন্য বেরোলো, একটা হলো টু আর একটা হলো মাইনাস টু। তাহলে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে শূন্য নির্ণয় করা, আমাদের শূন্য নির্ণয়টা হয়ে গেল। এবার আমরা কি করব, শূন্য দুটির যোগফল লিখব। কত হবে বলো, শূন্য দুটির যোগফল টু প্লাস ব্র্যাকেটে লিখবে মাইনাস টু, কত আসবে দেখো তাহলে, টু প্লাসে মাইনাসে মাইনাস টু, কেটে দিলাম টু টু, আনসার চলে আসবে জিরো। এবার দেখো আমরা এই জিরোটাকে লিখতে পারি জিরো বাই ওয়ান। তাহলে দেখো তো এই যে জিরো বাই ওয়ান আমরা লিখলাম সেটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল মাইনাস বি বাই এ। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তোমরা দেখো এক্সের সহগ কিন্তু এখানে শূন্য, কারণ আমরা যে বহুপদ রাশিটি নিয়েছিলাম সেটি ছিল এক্স স্কোয়ার মাইনাস ফোর। তার মানে এক্স আছে এরকম কিন্তু কোনো পদ এই এক্স স্কোয়ার মাইনাস ফোরের মধ্যে নেই, তাই আমরা বলতে পারি যে এখানে এক্সের সহগ হবে কত, শূন্য। তো এইভাবে আমরা পেলাম শূন্য দুটির যোগফল। এবার তোমরা করতে পারো শূন্য দুটির গুণফল, কি হবে বলো, টু ইন্টু মাইনাস টু, কত আসবে দেখো মাইনাস ফোর। তো আমরা লিখতে পারি মাইনাস ফোরকে মাইনাস ফোর বাই ওয়ান। তাহলে কি লিখলাম দেখো আমরা, এই যে মাইনাস ফোর সেটা হয়ে যাবে ধ্রুবক পদ, আর ওয়ান যেটা লিখেছ সেটা কিন্তু এক্স স্কোয়ারের সহগ। অর্থাৎ আমরা লিখতে পারি মাইনাস ফোর বাই ওয়ান সমান সমান ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তো এইভাবে তোমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর বা এক্স স্কোয়ার মাইনাস নাইন এই ধরনের যদি অঙ্কগুলি থাকে সেগুলিকে তোমরা সমাধান করতে পারবে, এবং তোমরা ইচ্ছা করলে দেখতে পারো ভেরিফাই করে যে সহগের সঙ্গে যে শূন্যগুলির সম্পর্ক সেই শূন্যগুলির সম্পর্ক ঠিক আছে কিনা। কেমন, এবার ধরো তোমার কাছে দেওয়া হলো দুটি শূন্য, শূন্যের বেলায় শুধু শূন্যই দেওয়া আছে তোমার কাছে মনে করো, দিয়ে বলল তোমাকে যে একটি দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয় করো। একটি শূন্য ধরো তুমি টু ধরলে আর একটা শূন্য তুমি ধরো ফাইভ ধরলে, এরকম দেওয়া আছে একটি শূন্য টু একটি শূন্য ফাইভ, তাহলে দ্বিঘাত বহুপদ রাশিমালাটি নির্ণয় করো। তো আমরা কি করব এই ক্ষেত্রে, আমরা এই ক্ষেত্রে সংখ্যা শূন্য দুটির যোগফল নির্ণয় করে ফেলব। দেখো তো কত আসে শূন্য দুটির যোগফল, এখানে চলে আসবে টু প্লাস ফাইভ সমান সমান সেভেন। তাহলে শূন্য দুটির যোগফল আমরা পেয়ে গেলাম। আমরা বার করব এবার শূন্য দুটির গুণফল, কিভাবে করব, টু ইন্টু ফাইভ সমান সমান টেন। দেখো আমরা পেয়ে গেলাম শূন্য দুটির যোগফলও পেয়ে গেলাম, আবার শূন্য দুটির গুণফলও পেয়ে গেলাম। এবার সেই সূত্র যেটা আমি আগে বলেছিলাম তোমাদের, যে যদি শূন্য দুটির যোগফল দেওয়া থাকে বা গুণফল দেওয়া থাকে তাহলে কিভাবে দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয় করা যায়, কি হবে সূত্রটি, হ্যাঁ তোমরা মনে করে দেখো, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস শূন্য দুটির যোগফল ইন্টু এক্স প্লাস শূন্য দুটির গুণফল। এবার আমরা কি করব, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস শূন্য দুটির যোগফল কত ছিল সেভেন, হ্যাঁ তার সঙ্গে এক্স বসিয়ে দাও সেভেন এক্স প্লাস শূন্য দুটির গুণফল হলো টেন। তাহলে আমরা কি পেলাম, যে নতুন বহুপদ রাশিমালাটি পেলাম তার মধ্যে কি দেওয়া আছে, শূন্য দুটির যোগফল দেওয়া আছে আবার শূন্য দুটির গুণফলও দেওয়া আছে, সেখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন। তো এইভাবে

0: আরও অনেক প্রকার থাকতে পারে তোমাদের দ্বিঘাত বহুপদ রাশিমালার বেলায়। তো সেগুলিকে নির্ণয় করতে গেলে আমরা কি করব, এই বুদ্ধিগুলিকে আমরা প্রয়োগ করব আর সূত্রগুলিকেও আমরা প্রয়োগ করব, করে আমরা নির্ণয় করে ফেলব যে সমাধানটা ওরা চাইবে পরীক্ষার মধ্যে। কেমন, তোমরা সবাই ভালো থেকো, অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ দশম শ্রেণীর গণিত থেকে বহুপদ রাশি সম্পর্কে পাঠ দিলেন রানীর হামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সুবীর ভট্টাচার্য।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 6:30 ঘরগৃহস্থির আসরে শুনবেন বর্ষাকালে চাষাবাদে সতর্কতা, এ নিয়ে ডক্টর ত্রিদীপ ভট্টাচার্যের সাক্ষাৎকার। পরে শুনবেন লোকগীতি শিল্পী বিষ্ণুপদ মান্না। 7:00 ককবরক অনুষ্ঠান। 8:05 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী সুপ্রতীক দাস। 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র। 9:30 বাংলা নাটক বিভা রচনা জীবনানন্দ দাস প্রযোজনা সোমেন বসু। 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী ইলা বসু। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 79%। শুনলেন আবহাওয়ার খবর।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: অল্প ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুনবেন বর্ষাকালে চাষাবাদে সতর্কতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। অংশগ্রহণে প্রফেসর চরিত্রে ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য, বুলবুল অঙ্কুরিতা ঘোষ এবং শম্ভুবাবুর চরিত্রে রয়েছেন সমর দাস।
1: বাবা, ও বাবা, বয়ে বয়ে তুমি আনে কি ভাবতেছ?
2: ভাবতেছি রে, গতবার যে লসটা খাইছি বন্যায়, এটা এবারে কেমনে পুষায় আনি।
1: আমিও তো এটাই ভাবতেছি, আমরা যেই জমি এটার মধ্যে তো কিভাবে জল জমে।
2: হ বর্ষাও তো আয়া করতেছে যে বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে, এখন যদিও গরম, গরমের ফসল তো আচ্ছা মোটামুটি ভালোই হয়েছে দেখা গেছে, কারণ বৃষ্টিটার আগেই আমি লাগাইছিলাম, বৃষ্টি আওনের আগে লাগানোর পরে বৃষ্টিটাও পাইছে, মোটামুটি ফসলটি ভালোই হয়েছে। কিন্তু বর্ষাকাল যাইতেছে, এই বর্ষাকালে কেমনে কি তা করুম এইবার বুঝতে পাইতেছি না।
1: এটাই তো আমিও তো ভাবতেছি, আমিও তো বড় হয়েছি না, আমিও তো ভাবতেছি তোমার লগে একটু কাজ করুম।
2: হ আচ্ছা, একটা কাজ করুন জানা, এখানে যে লেম্বুসরায় কৃষি মহাবিদ্যালয় নাকি তা আছে, এখানে শুনছি একজন ভালো প্রফেসর আছে, তেনার লোক একটু কথা কোন জানা।
1: হ চলো চলো চলো
2: চলো, তাহলে আমরা এখানেই যাই, গিয়া দেখি তেনার

0: পাওয়া যায়নি।
1: হ্যাঁ, একবার একটু কথা কয়ে চলো।
0: ও আছে তো মনে হয়। আচ্ছা নমস্কার স্যার, আইতাম নি আমরা।
2: হ্যাঁ আসেন আসেন।
0: ও ভালো আছেন? নি
2: ভালো আছি। আরে আপনার তো চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ আসো আসো আসো, আপনাকে চেনা চেনা লাগছে। আপনি শম্ভুবাবু না? মনে হচ্ছে আমরা কৃষি মেলায় একবার আপনার সাথে দেখা হয়েছিল।
0: দেখা হয়েছে।
2: আসেন আসেন, বসেন বসেন বসেন।
0: আচ্ছা আমরা জানতে চাইছিলাম আপনার কাছে আর কি এই কৃষি নিয়ে বিভিন্ন কথা। আমার মাইয়া বুলবুল।
2: আচ্ছা,
0: তাই পড়াশোনা করছে কিন্তু অখন আমারে একটু কৃষিতেও সাহায্য করে, তো তাইলে লইয়েছি কারণ তাই অনেক কিছু জানে, এমনি তো ইন্টারনেটও জানে, যার লিগে তাইলে লইয়েছি।
1: আসলে তো স্যার বাবার তো বয়স হয়েছে, ওখন তো আমারও দেখতে লাগবো।
2: হ্যাঁ আমাদের এটাও উচিত যে আমাদের পরবর্তী প্রজন্মটাকেও আমাদের কৃষিকাজের প্রতি ওদেরকে উৎসাহ জাগানো এবং ওদের হাতেও কৃষি কাজটাকে তুলে দেওয়াটা।
0: তো তার অনেক প্রশ্ন, এর মধ্যে তাই জানতে চাইতেছে যে এইবার কি ফসল লাগাইলে ভালো হইব, গতবার তো অনেক লস খাইছি, এই বর্ষাকালে কি ধরনের ফসল আমরা ফলাইতে পারুম?
1: হ স্যার, আমরার জমির মধ্যে প্রচন্ড জল জমে, কি করতাম?
2: এটা যদি আপনাদেরকে আমি এরকমভাবে বলি যে বিশেষ করে যদি চাষবাসটাকে আমরা ত্রিপুরা রাজ্যে ধরি, তাহলে সাধারণত আমরা তিন ধরনের চাষবাসের মানে মৌসুমের উপর নির্ভর করে আমরা চাষবাসটা করি। এর মধ্যে আছে আপনার বর্ষাকাল, শীতকাল আর গ্রীষ্মকাল। কারণ গ্রীষ্মকালে এবং বর্ষাকালে যে দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, সেই পরিমাণ বৃষ্টিপাতে কিন্তু চাষবাস করাটা সত্যি কষ্টকর যদি আমরা কতগুলো সতর্কতা বা কতগুলো পদ্ধতি বা উন্নত ধরনের পদ্ধতি বা উন্নত ধরনের বীজ বা উন্নত ধরনের ফসল আমরা যদি চাষবাস না করি, তখন কিন্তু আমাদের এই সম্মুখীন হতে হবে সমস্যাগুলোর। তো সেই সমস্যাগুলোর মধ্যে যেমন বর্ষাকালের আপনার যেগুলোকে চাষবাসের কথা ভাবছেন, যে জমিটাতে যে ও যে বলল বুলবুল যে বলল যে আপনাদের জমিটাতে জল জমে থাকে, তো সে জন্য কিন্তু ওই জমিটাতে প্রথম চিন্তা করতে হবে যে আমাকে জল নিকাশি ব্যবস্থাপনা আমাদেরকে নিতে হবে।
0: তার মানে কইতেছেন যে জলটা যাতে বাইর করে দেওয়া যায়।
2: হ্যাঁ
0: এই ব্যাপারটা
2: এই ব্যাপারটা। আর আপনারা তো যেমন কিছু জমি আছে উপরের জমি আছে, কিছু জমি আছে নিচুর জমি আছে, তো নিচুর জমির মতন নিচু জল দাঁড়ানোর জন্য যেই ফসলগুলো সেইগুলো লাগাবো, আর যেগুলো উঁচু জমিতে আছে সেইগুলো উঁচু ধরনের ফসলগুলো যেইগুলোতে জল কম লাগে বা জল দ্বারা পছন্দ করে না সেইগুলোকে ফসল লাগে। এখন যদি আপনারা যেই চাষবাসটা করবেন তার উপর নির্ভর করে কিন্তু আপনার ফসল নির্ণয়টা কিন্তু খুবই প্রয়োজনীয়।
0: এবার তাহলে কি লাগাইতাম?
2: হ্যাঁ এখন দেখেন
1: কেমনে করুম স্যার।
2: হ্যাঁ এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এখন হচ্ছে কি যে আমরা প্রথম থেকেই যদি ধরি যে আমরা যেই ফসলগুলো গ্রীষ্মকালে বা পরে আমরা বর্ষাকালে লাগাবো, যেই ফসলগুলো হচ্ছে নিচু জমিতে লাগে, যেমন আমরা যদি বলি কচু আমাদের সবজির মধ্যে, স্যার কিন্তু জলের খুব প্রয়োজন হয়, তো আমরা কি কচু জাতীয় ফসল যেই জমিগুলোতে জল জমে সেই জমিগুলোতে লাগাতে পারবো?
0: এটা ভালো আইডিয়া দিস।
2: হ্যাঁ এটা গেল। তারপর একটু উঁচু জমি যদি থাকে আপনাদের, যেই জমিটার মধ্যে আপনার চাষবাস করবেন, তো আগে থেকে ওই জমিটাকে কিন্তু মাটি হলো ভালো করে মাটিটা তৈরি করে নিতে হবে। তো সেই মাটিটা এমন ওই ফসল ওইখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বর্ষাকালীন ফসলগুলো নিতে পারবেন, যেমন ঝিঙা, করলা, তারপর আপনারা কাঁকরোল, চালকুমড়, এইগুলো কিন্তু আপনাদের নেওয়া যেতে পারে আর কি, ওইগুলো আপনারা নিতে পারবেন। তাছাড়া যদি অসময়ে ফসলগুলোকে করতে পারেন যেগুলোতে জমিতে অনেক পরিমাণে আপনাদের থেকে ভালো আয় দেবে, সেগুলো ফুলকপি বাঁধাকপি ওইগুলো কিন্তু আমরা করতে পারি।
1: স্যার এই যে এই নিচের জমিটার মধ্যে গত বছর বাবা চাল কুমড়া আর ঝিঙা গাছ লাগাইছে আর সব জলে একেবারে নিয়ে গেছে।
2: হ্যাঁ এটাই হইছে যেটা আমি বললাম আপনাদেরকে যে আমাদের জমির উপর নির্ভর করে কোন ফসলটা লাগাবো সেটা নির্ণয় করাটা কিন্তু খুব একটা কিন্তু বড় ভুল হয়ে গেল আপনাদের ইয়েতে। কারণ আমরা জানি চাষের জন্য যেই পরিমাণ জমিতে যেই ফসলটা করা উচিত সেই ফসলটাই কিন্তু লাগানো। যেমন আমি বললাম জলা জমিতে যদি হয় যে আপনাদের ধান লাগাবেন, ধান যদি না লাগান তাহলে কচু লাগাবেন, সেইগুলোকে আপনারা লাগিয়ে রাখতে পারেন। কিন্তু এই জাতীয় ফসল যেইগুলোকে আপনার জল তারা সহ্য করতে পারে না, একটা দিনের জন্য কিন্তু জল জমিতে যদি আটকে যায় তাহলে সেই ফসল কিন্তু বাঁচানো কষ্টকর হয়ে যাবে, তাদের মধ্যে রোগ এবং অন্যান্য সমস্যাগুলো কিন্তু চলে আসে। সেই জন্য বলবো সেই জমি সেই ফসলগুলোকে একটু উঁচু জমিতে ডিপি করে বা ভালো করে আমরা আল তুলে আমরা কিন্তু সেই ফসলগুলোকে লাগাতে পারবো। কিন্তু সেই ফসলগুলো লাগাতে জন্য কিন্তু আমরা যেটা চিন্তা করতে হবে মাটি তৈরির ব্যাপারটা।
0: হ্যাঁ এটা একটা বড় কথা।
1: কেমনে তৈরি করুম স্যার?
2: মাটি তৈরি করার ব্যাপারটা যদি আমরা ধরি, যে মাটি দেখুন আমাদের ত্রিপুরার মাটিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আমাদের যেমন বর্ষা আমাদের একটা খুব ভালো উপকারিতা, যে আমাদের দেখা যাচ্ছে কি আমাদের

0: ভারতবর্ষের ধরুন 60% যে জমিগুলোতে সাধারণত আমরা রেইনফিড কাল্টিভেশন বা বর্ষার উপর নির্ভর করে আমরা চাষবাস করি, এই দিকে তাকিয়ে কিন্তু ত্রিপুরাতে সেটা কিন্তু অনেক পার্সেন্ট বেশি, বা শতকরা 80-90% যে জমিগুলো সেগুলো কিন্তু আমরা বর্ষা নির্ভর, বর্ষার জলের উপর নির্ভর করে আমাদেরকে চাষবাস করতে হবে। তাহলে বর্ষাটা আমাদের প্রয়োজন, এবং ত্রিপুরাতে যদি দেখা যায় কি আমাদের যদি চাষবাসের জন্য যেটা হয়, আমরা ত্রিপুরাতে যে পরিমাণ বৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের যতটুকু বৃষ্টি হওয়ার দরকার তার কিন্তু দ্বিগুণ পরিমাণে বৃষ্টি হয়। মানে আমাদের বৃষ্টির দরকার হলো 1200 মিলিমিটারে, যে জায়গায় আমাদের কিন্তু 2200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়,
1: অনেক বেশি বৃষ্টি,
0: অনেক ডাবল হয়। কিন্তু সাধারণত আমরা যেটা যদি ত্রিপুরা রাজ্যে বলুন বা অন্যান্য যা মানে সার্বিক ভারতবর্ষের যদি প্রেক্ষাপটটা টানি, তাহলে দেখা যাচ্ছে কি যেই জায়গাতে আপনার 1100-1200 মিলিমিটারের বৃষ্টিপাত হয় সেই জায়গাতে খুব ভালো ফসল উৎপাদিত হয়, এবং ফসলের কিন্তু মরে কম, যেটা মারা যায় কম, যেটা আমরা বলি যেটা আপনার বেলায় হয়েছে গতবার, যেটা জমিতে আপনি ওটা লাগিয়েছেন মারা গেছে, কেন অধিক বৃষ্টিপাতের ফলে। তো এই বৃষ্টিপাতের উপর নির্ভর করে কিন্তু আমাদের জমি তৈরির ব্যাপারটা অনেকটা চলে আসছে। দেখা যাচ্ছে কি
2: একটু যদি বুঝায়া কোন স্যার, আমি তো কিছুই বুঝতেছি না, কেমনে জমি তৈরি করুম?
0: মাটি তৈরির জন্য যেটা মোক্ষম হচ্ছে কি আমাদের যে মাটিগুলো আছে ত্রিপুরা রাজ্যের মাটিগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অম্ল ধরনের মাটি, সেই মাটিটাকে আমাদের কি করতে হবে, অম্লত্ব দূরীকরণটা কিন্তু প্রথম করতে হবে। কারণ অম্লত্বের কারণটা কিন্তু হচ্ছে কি বলুন তো, সেটা কিন্তু অধিক বৃষ্টিপাতের ফলে। সেই অম্লত্ব দূরীকরণের জন্য যেটা আমাদের করা উচিত, যে আমাদের প্রত্যেকবার চাষের আগে জমিতে কানি প্রতি 25-30 কেজি চুন ব্যবহার করতে হবে।
1: চুনটা কেমনে দেবো স্যার?
0: হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো পদ্ধতি, এটা কিন্তু চুনটা দেওয়ার একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে কি জমি যখনই আমরা কিছু লাগাবো তার ঠিক 21-24 দিন আগে কিন্তু চুনটা জমিতে দিতে হবে। কারণ চুনের একটা ঝাঁজ থাকে, সেই যদি আপনারা একটু অল্প সময়ের জন্য দেন তাহলে কিন্তু ঝাঁজটার জন্য গাছকে মেরে ফেলবে, বা বীজ যদি লাগান সেই বীজকে মেরে ফেলবে। তার জন্য জমি তৈরি করার সময় আমরা সাধারণত চুনটা ব্যবহার করি 21-25 দিন আগে। তার ফলে কি হয়, জমিটা যখন চাষবাস করব বা জমিটাকে যখন আমরা হাল দেব তখন কিন্তু জমিতে সেই চুনটা মিশে যাবে, এবং সেটা হচ্ছে তখনকারই সময়ে কিন্তু আমরা গোবর সারটাও ব্যবহার করব।
1: আচ্ছা স্যার, এখানে একটা কথা কই, এটা আগে তো আমরা লাঙল দিয়ে চাষ করিয়া জমিটার একটু রেখা দিতাম কয়েকদিন, এরপরে এটার মধ্যে আবার চাষ দিয়া তারপরে যাই লাগানের লাগাইতাম। তো এখন আপনি চুন দিতে কইতেছেন, তো চুন দিতে গেলে কোন সময় চুনটা দিব? আগে তো চুন টুন লাগছে না।
0: হ্যাঁ, আগে দেখুন, এটাই তো হচ্ছে কি দিন দিন যেভাবে আমাদের চাষাবাদের পদ্ধতি পাল্টাচ্ছে সেইভাবে কিন্তু আমাদের চাষাবাদের রকম ধরনটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের হয়ে যাচ্ছে। সেই দিকে তাকিয়ে আমাদের যদি ফসলের যে আগে যদি আমরা উৎপাদন ভিত্তিক কৃষিটাকে যদি আমরা উপার্জন ভিত্তিক কৃষিতে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে এবং এইগুলোকে অবলম্বন করতে হবে। তো সেই দিকে তাকিয়ে যদি আমি বলি, চুনটা দেওয়ার প্রথম হচ্ছে কি যখন প্রথমবার আপনি মাটি চাষ করবেন তখন কিন্তু আপনি চুনটা দিয়ে দেবেন, কারণ মাটি চাষের সঙ্গে সঙ্গে কিন্তু চুনটা কিন্তু জমিতে চলে যাবে, কারণ 21 দিন সময় আপনাকে সেটা রাখতে হবে।
1: চুনটা কতদিন পরে পরে দেওয়া লাগবে?
0: আপনি প্রত্যেকটা ফসলের আগে একবার করে চুন দেবেন, ঠিক 21-24 দিন আগে জমিতে।
2: মনে রেখো বাবা, 21-24 দিন।
0: হ্যাঁ, দেখা যাচ্ছে কি ত্রিপুরা রাজ্যের যে জমিটা অম্লত্ব, সেই অম্লত্বের জন্য জমিতে আমাদের প্রচুর পরিমাণে আপনার চুনের প্রয়োজন হয়। সেটা আমরা 25-35 কেজি পার কানিতে যদি চুন দিই তাহলে কিন্তু সেই আমাদেরকে যে চুনের ফলে বা অম্লত্বের ফলে মাটির যে তৈরি করার যে সমস্যাটা থাকে সেটা কিন্তু চলে যাবে।
1: এটা একটা ভালো কথা শুনলাম।
2: এটা ভালো হয়েছে।
1: তুই চুন দিয়া সেরা এটারে আপনার 24 দিন পর্যন্ত
0: রেখে দেবেন।
1: আচ্ছা, এটা মানে বছরে তেলে তো তিনবার মোটামুটি দোন লাগে নাকি?
0: তিনবার আসলে যতগুলো ফসল নেবেন তত। দেখা যাচ্ছে কি চুন ব্যবহারের ফলে এটা অনেকটা আমাদের শরীরের সাবানের মতন, আমরা যেমন ময়লা হলে সাবান দিলে জমিটা পরিশুদ্ধ হয়, মানে আমাদের শরীরটা পরিশুদ্ধ হয়, সেভাবে মাটিটাও কিন্তু পরিশুদ্ধ হয় আর কি।
1: আচ্ছা, এইখানে একটা কথা জানতে চাই, এটা হইতেছে আপনার এই যে আমরা পোলট্রির সারটি দিই, তো পোলট্রির সার দিতে গেলে পোলট্রির মধ্যে তো চুন লাগে, এখানে অনেক পরিমাণে চুনই ছিটানো হয় যাতে মুরগির মধ্যে রোগ টুক না হয়। তো এই সারটা দিলে কি আবার আলাদা করে চুনের দরকার আছে না এটার মধ্যে হয়ে যেতে পারে?
0: এটা খুব ভালো কথা। যেমন সার প্রয়োগের বেলায় যেটা আমরা বলি গোবর সার দিন, নয়তো পোলট্রির যে মানে লিটারটা দিন, তো দেখা যাচ্ছে কি পোলট্রির যে লিটারটা দেওয়া হয় সেটা কিন্তু আপনি সরাসরি পোলট্রির থেকে এনে কিন্তু জমিতে দেবেন না। এটা কিন্তু আর একটা অ্যাডভাইস আমরা বলে দিই যে জমিতে দেওয়া উচিত নয়, তার ফলে কি হবে জমিতে সেটা কিন্তু আবার আপনাদের সমস্যা।

0: তৈরি করবে। তার জন্য বলি যে আগে যেভাবে আমরা গোবরটাকে পচিয়ে আমরা গোবর সারটা ব্যবহার করি, যেমনভাবে পোলট্রির যে লিটারটাকে সেটা পচানোর পরই আমরা জমিতে দেবেন, এবং পচানোর সময় দেখবেন যে সেটা আপনার মোটামুটি 3 মাসের সময় পর্যন্ত কোনো একটা জায়গাতে গর্ত করে রাখতে হবে, তারপরই আমরা মূল জমিতে ব্যবহার করবো। নাহলে কিন্তু পোলট্রিটাতে শুধু খালি চূর্ণ, অনেক ওষুধ টষুধ দেওয়া হয়, সেগুলো কিন্তু আপনার জমির পথে ক্ষতিকর। তো সেটাকে আপনার নিউট্রালাইজ করতে বা সেই যে সারটার টেস্টটাকে কমিয়ে দিতে আমরা কিন্তু সাধারণত বলি সেটা পচন হওয়ার পর 3 মাস পরই আপনারা ব্যবহার করবেন মূল জমিতে।
1: কিন্তু স্যার আমার একটা প্রশ্ন আছে, সব তো জলে ধুয়া জায়গা কেমনে সার দিমো?
0: হ্যাঁ, সার দেওয়ার পদ্ধতিটা কি, জমিতে আমাদের ত্রিপুরা রাজ্যের জমিতে দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে কিন্তু আমরা একটা বলি অর্গানিক ম্যাটার বা জৈব বস্তু কিভাবে পরিমাণে থাকে সেটার উপর নির্ভর করছে। তো আমরা যদি জমিতে বেশি পরিমাণে গোবর সার এবং জৈব সার ব্যবহার করি সেটা কিন্তু আমাদের জন্য খুবই উপকার। যেটা ও বলল যে জমিতে সারগুলো ধুয়ে যাচ্ছে, জমিতে যদি আমাদের জৈব সারের পরিমাণ বেশি থাকে সেইগুলো কিন্তু আর ধুয়ে যাবে না, তার ফলে কিন্তু আমরা অন্যান্য যেইগুলো বীজতলা থেকে তৈরি করে আমরা মানে আমরা লাগাই সেইগুলো কিন্তু আমাদের উপকারে আসবে আর কি আমাদের জন্য।
1: বীজতলা কেমনে তৈরি হয়?
0: হ্যাঁ, বীজতলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা সাধারণত সবজি যদি যেগুলোকে আমরা যদি ধরে নিই, তো দু ধরনের সবজি, একটা হচ্ছে কি একদম ডাইরেক্ট বা সরাসরি আমরা জমিতে বীজ রোপণ করি, আর একটা হচ্ছে চারা তৈরি করি। তো চারা তৈরি করার জন্য যে জায়গাটা সেটাকে বীজতলা বা নার্সারি বলি আমরা, কারণ ওই সময় আমাদের বীজতলাটা এবং চারাগুলোকে সুন্দরভাবে সেটা আমরা ভালোভাবে ওটাকে পরিচর্যা করতে পারি, এবং তখনই আমাদের কিন্তু সবগুলো ব্যবস্থাপনা নিতে হবে।
1: বুঝলাম।
0: হ্যাঁ, সেই বীজতলা তৈরির জন্য পদ্ধতি আছে। বীজতলা তৈরির জন্য আমি বলবো আপনারা যে বীজতলা তৈরি করবেন সেটাকেও মোটামুটি হালকাভাবে কুপিয়ে তার উপরে পাতলা পলিথিন, যেটা একদম পুরো মানে দেখা যাবে এদিক ওইদিক দেখা যাবে, কালো পলিথিন না কিন্তু সাদা রঙের পলিথিন, সেটা দিয়ে ঢেকে রেখে দেবেন 15 দিন আগে থেকে, মাটিটাকে ঢেকে রেখে দেবেন। তার ফলে কি হয় যে মাটিটার মধ্যে যে জীবাণুগুলো আছে সেগুলো জীবাণুগুলি অনেকগুলি আপনার মরে যাবে, এবং আপনার অনেক সময় কি হয় আমাদের বৃষ্টিপাতের ফলে আমরা কিন্তু বীজতলাটা যদি তৈরি থাকে তাহলে যে কোনো সময় কিন্তু চারাগুলোকে আমরা মূল জমিতে লাগাতো, কিন্তু তখন কিন্তু আবার আপনাদের যদি বীজতলাই তৈরি না থাকে তাহলে কিন্তু চারাগুলো লাগানো যাবে না। তো চারা ওইগুলোকে ঢেকে রেখে দিলে আপনি যে কোনো সময় আপনি বীজতলাটা তৈরি করতে পারবেন, সেটা আপনাদের একটা উপকার।
2: মানে মাটিটারে কুপায়া তারপরে এটারে মাটির ঢেকে রাখতে
0: হবে 15 দিনের দিকে মোটামুটি।
2: এটার মধ্যে একটু সার টার দিতে লাগবে কি?
0: তখন দিতে লাগবে, তারপরে দিলে হয়ে যাবে আর কি, কোনো সমস্যা নেই।
1: আচ্ছা স্যার, জলসেচের যে ব্যাপারটা, বাবা কিন্তু অনেক সময় বৃষ্টির দিন শেষ হয়ে গেলে যখন রোদ থাকে তখন জল দেয়, তারপরে আবার বৃষ্টি হয়, তারপর জল জমা আবার ফসল নষ্ট হয়, কি করণ?
0: যেই জমিগুলোতে এরকম সমস্যা আছে যে জল জমে যাওয়ার মতন, সেই জলগুলো কিন্তু আমরা যেটা বলি যে আমাদের চ্যানেল ভালো করে চ্যানেল করতে হবে, মানে কি জমিটাকে ঠিক ভাগ সুন্দর সুন্দর করে ভাগ করে এমন একটা ড্রেন তৈরি করতে হবে, নালা তৈরি করতে হবে যেন জলটা জমে না জমে, এবং সেটা করতে হবে কি উঁচু দিক থেকে নিচু দিক পর্যন্ত। অনেক সময় কি আমরা উঁচু দিকটাকে নিচু করে দিই, নিচু দিকটাকে উঁচু করি, তাহলে কিন্তু জল আর বেরোয় না। সেই দিক থেকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, যে দিকটা উঁচু সেই দিকটার দিকে আমাদের নিচুর দিকে কিন্তু নালাগুলোকে মুখগুলো যেন জলগুলো ওই দিকে বেরিয়ে যায় সেটার দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তদুপরি আমি বলি আর উপরন্তু যে আমাদের গ্রামীণ কৃষি মৌসুম সেবা একটা আছে, এটা ICR থেকে করানো হয়, সেটাতে যদি আপনারা আপনাদের নাম্বারটা বা সেখান থেকেও কিন্তু আপনারা প্রত্যেক কৃষককে বৃষ্টি কখন হবে, কখন আপনার খরা হবে সেটা 1 সপ্তাহ আগের থেকেই আপনাদের কিন্তু সেটা সূচনা করে দেওয়া হয়।
2: আচ্ছা, এটা জানুম কেমনে?
0: এটা আপনারা ICR সেন্টারে যেটা আছে গ্রামীণ কৃষি সেবা ওইটা থেকে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনাদের নামটাকে নাম ফোন নাম্বার আপনাদের কাছে ফোন আছে সেটাকে আপনারা নাম্বারটাকে নথিভুক্ত করবেন, তারপর ঠিক দেখবেন প্রত্যেক সপ্তাহে একবার করে সেখানে মেসেজ আসবে যে হয় বৃষ্টি হবে বা গরম পড়বে, এখন বৃষ্টি আসে, সেই দিক থেকে তাকিয়ে আপনারা কিন্তু জমিতে জল বা অন্যান্য ব্যবস্থাপনাগুলো নেবেন।
2: এটা তো আরেক ঝামেলায় ফেললেন, আমরা তো এত সময় নাই যে এই অফিসে দৌড়াদৌড়ি করণের, তো এই বেলায় আমরা অন্য কোনো পদ্ধতি আসেনি জানানোর যে তার কাছে না গিয়ে যাতে জানতে পারি?
0: হ্যাঁ দেখুন, এখনকার ইন্টারনেটের যুগ, আপনারা ইন্টারনেটেই সেগুলো আপনারা চেক করে নিতে পারবেন।
1: আচ্ছা,
2: মানে ইন্টারনেটে তারা নাম্বারটা পাওয়া যাবে, যোগাযোগ করুন যাবে, তাই তো?
0: পাওয়া যাবে।

0: তাহলে এটা তো ভালো, আমি ফোন কইরা নিমু। হুম
1: হুম, তাহলে ফোন কইরা তারা থেকে জানিনা নি যে কেমনে আমরা এই অ্যাপটা নিমু, তেনে অ্যাপের কথাই তো কইল, কেমনে নিমু কেমনে কিতা করতাম। তো এটা তো আচ্ছা বুঝলাম, কেমনে জমি তৈরি করুম, কেমনে কিতা লাগামু। তো ফসল যখন হইব, এরপরে তো ফসল এটা বাঁচানো লাগবো, এই যে বাঁচানোর ব্যাপারটা, এটা নিয়ে যদি একটু কন আমরা
2: ফসল ফসল সেটা বাঁচানোর আরেকটা ব্যাপার আছে, ফসল বাঁচাতে হবে, গাছকেই বাঁচাতে হবে প্রথমে। তো আমি বলবো কি, আমরা যেহেতু ত্রিপুরা রাজ্যে অধিক বৃষ্টিপাত হয়, অনেক সময় কি অনেক রোগশোকের উপদ্রব বেশি থাকে, যেহেতু আমাদের জলীয়বাষ্পতে আর্দ্রতা বেশি, তার জন্য আমরা জমি যখন তৈরি করব, সেটাকে হয় ঢিপি করে যদি আমরা তৈরি করি, যেটার মধ্যে চাল কুমোর, মিষ্টি কুমোর বা আমরা করলা ঝিঙ্গা লাগাবো, সেটার মধ্যে আমরা অল্প পরিমাণে বীজটাকে কিন্তু শোধন করে নেব আগে থেকে।
1: আচ্ছা,
2: তো বীজটা শোধন কী করবো, 2 গ্রাম প্রতি কেজিতে বা 2 গ্রামে অল্প পরিমাণ আপনার বীজের মধ্যে 2 গ্রাম বা 1 গ্রাম করে কার্বেন্ডাজিম, যেটাকে দিয়ে প্রথমে আমরা বীজটাকে শোধন করব। সে শোধন করে আমরা জমিতে লাগিয়ে দেবো, বা টাইকোডার্মা ভিরিডি বলে একটা জীবাণু সার আছে, জীবাণু আছে, সেই জীবাণুটাকে দিয়ে কিন্তু আমরা শোধন করে লাগাবো।
1: আচ্ছা, তুই একটু লেখা রাখ না আমি তাহলে।
0: হ্যাঁ স্যার, আরেকবার একটু কোন ওই ঢিপির ব্যাপারটা আরেকটু কোন।
2: আমরা যদি কোনো জায়গাতে ঢিপি করে লাগাই, যেগুলো মানে ধরি ডাইরেক্ট বা একদম
0: সরাসরি
2: সরাসরিতে লাগাই, সেইগুলোর মধ্যে আমাদের কী করে কার্বেন্ডাজিম বীজটার মধ্যে একটা একটা ছোট একটা ডিবির মধ্যে কার্বেন্ডাজিম দিয়ে বীজটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর বীজগুলোকে আমরা লাগিয়ে দেব। আর যদি চারা হয়, চারা হলে কী হবে, চারা যখন তৈরি হয়ে যাবে লাগানোর জন্য বীজতলা থেকে, তখন সেটাকে আমরা কী করব, প্রতি লিটার জলে 1 গ্রাম কার্বেন্ডাজিমের মধ্যে দিয়ে ওটাকে 15 মিনিটের জন্য চুবিয়ে রেখে দেব চারাটা লাগানোর আগে।
0: 15 মিনিট না,
2: 15 মিনিটের জন্য লাগিয়ে দেবো। যখন আমরা সাধারণত আমরা বলি কি, যে যেই চারাগুলোকে আমরা লাগানো হয় মূল জমিতে বীজতলা থেকে, সেটা সাধারণত আপনাদের ঠিক বিকেলবেলাতে করা হয়, বিকেলবেলার আগে কিন্তু দুপুরবেলা করবেন না, কারণ প্রখর রৌদ্র এই সময়ে বিশেষ করে, তাহলে কিন্তু প্রত্যেকটা চারাই কিন্তু আপনার মৃত্যু সম্মুখীন হয়ে যেতে পারে।
1: সকালের দিকেও কি লাগানো যাবে?
2: না, সকালের দিকে কখনো লাগাবেন না, কারণ সকালে লাগানোর পরে কি হয়, যদিও চারাগুলো খুব নরম থাকে, যখন বীজতলা লাগাতে তখন একটা শক খায় সে, একটা তার মধ্যে একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তন যখন আবার মূল জমিতে এসে যদি পরিবর্তনটা পায়, তখন নিজেকে সে মানাতে পারে না, তখন কিন্তু মারা যায়। তার জন্য এই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে।
1: মানে বিকেলে লাগাইলে এটা সারা রাত অন্ধকার পায় বা ছায়া পাইব,
2: হ্যাঁ,
1: তারপর সকালে সূর্যোদয়ের তখন কি করব, সকালে যখন
2: সকালে যখন আইব তখন কিন্তু সকালের দিকে ওই সময়ে যে দিন লাগানোর থেকে যত পর্যন্ত চারাটা সোজা না হয়ে যাচ্ছে, সকালে একবার এবং বিকালে একবার অল্প করে জল দেবেন।
1: মানে এটার কি কোনো ছায়া টায়া দেওয়ার ব্যাপার আছে?
2: ছায়া এখন আর দরকার নেই, যেই চারাগুলো আছে আমাদের সেইগুলোর জন্য কোনো সমস্যা হবে না, কিন্তু বিশেষ করে কি জলটা কিন্তু আপনারা দেবেন ওই সময়।
0: জল দিতে লাগবো
1: সকাল বিকাল দুই বেলায় জল দিতে লাগবে,
2: তাহলে এটা চলে গেল আমাদের গাছের জন্য। তাছাড়া আমরা যদি ফসলটা যখন বড় হয়ে যাবে তখন আমাদের লক্ষ্য রাখতে হবে, যেই দিনই বৃষ্টি হবে, যদি 2-3 দিনে ত্রিপুরা রাজ্যে দেখা যায় কি অনেক সময় 2-3 দিনের জন্য লাগাতার বৃষ্টি হয়, তো বৃষ্টির আগে যখন আপনারা খবর পেয়ে যাবেন, তার আগে একটা জমিতে কার্বেন্ডাজিম 2 গ্রাম বা কপারক্সিক্লোরাইড, আবার লিখে নিতে পারো ওটা, কপারক্সিক্লোরাইড কার্বেন্ডাজিম, সেটা কিন্তু আমরা ব্যবহার করব গোড়াতে, যেগুলো কি সিম আমাদের যে কুমড়ো জাতীয় ফসলের মধ্যে, সেই ফসলগুলোর মধ্যে গোড়াতে আমরা কিন্তু তার আগেই আমরা কিন্তু আগে স্প্রে করে দেবো, এবং ঠিক বর্ষার যাওয়ার পরে বা বৃষ্টির পরে আরেকবার যখন সূর্য উঠবে তখন কিন্তু আমরা সেটাকে আবার স্প্রে করে দেবো।
0: স্প্রে করে দিতে লাগবো না, হালকা করে,
2: হ্যাঁ গোড়াতে। আচ্ছা, আপনাদের যেটা হচ্ছে কি, যে আমি যেইগুলো সতর্কবাণীগুলো আপনাকে বললাম, বর্ষাকালে চাষবাস করতে গেলে কিন্তু সতর্কবাণীগুলিকে আপনাকে কিন্তু দেখতে হবে। তার ফলে কি হবে, সতর্কবাণীগুলো যদি আপনার যেমন করে মাটি তৈরি করাটা এবং কোন জমিতে কোন ফসল লাগাটা, ফসল নির্ণয়, মাটি তৈরি, সার দেওয়া, তারপর ওটার মধ্যে জৈব সার দেওয়া, তারপর ওটার জন্য বীজতলাকে আপনার পরিশোধন করা, তারপর বীজকে পরিশোধন করা, বীজ চারা বীজতলার যে চারাগুলোকে পরিশোধন করা, এবং ফসল কীভাবে সংরক্ষণ রাখবে, এই সবগুলোকে যদি আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা সেগুলোকে ভালোভাবে মানতে পারেন, তাহলে কিন্তু আপনি গত বছরের মধ্যে যেভাবে আপনাদের ফসলের যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু এইবার অনেকটাই শতাংশ কমে যাবে। এটার মানে আপনার
0: না না না, এইবার আমরা সবটি মানুম।
1: আচ্ছা, এতক্ষণ আমরা তো অনেক কিছু জানলাম স্যারের কাছ থেকে, চলো এবার তাহলে আমরা বাড়িতে যাই।
0: স্যার আসি, কোনো যদি না বুঝি কিছু আবার আমু।
2: হ্যাঁ হ্যাঁ, সবসময় আপনাদের দরজা আমাদের জন্য খোলা।
3: এতক্ষণ শুনলেন বর্ষাকালে চাষাবাদে সতর্কতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন, প্রফেসর চরিত্রে ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য, বুলবুল অঙ্কুরিতা।

0: ঘোষ এবং শম্ভুবাবুর চরিত্রে সমর দাস।
1: আসরে এখন শুনবেন লোকগীতি, আজকের শিল্পী বিষ্ণু পদমান্না।

0: আকাশবাণী আগরতলা যতেন ফাঁচি হিং খাপাং হামজমাইয়া ফরে তাবুক চেংজাগ চিনি তিনি সানজা জরানি কক বরক আওয়াই পান্দা তিনি খোনাবায়ন শাক হামক্রাইনি পান্দা তিনি ডাক্তারনি পান্দাও খোনাবায়ন ডায়রিয়া এই বেমানো রোগী এই বেমানো রোগী কক সবাই শুক্রবই সাই খোনারবান ডক্টর ননিমালা দেববর্মা
1: খাপাংনি লুকুরং লামসগো চিনি তিনি শাক হামক্রাইনি পান্দাও জং তিনি খোনালাইনাই জরাই রক ডায়রিয়া অংমানি ও কক লাম পান্দাও চেরি শুক্রবই সানানি বাকি ফাইসক পাইকা মজাংজ ডক্টর ননিমালা দেববর্মা ম্যাডাম লামসগো চিনিও পান্দাও
2: খুলমকা
1: আও জং তিনি সাইমানলাইনাই ডায়রিয়া আবো তামনে হিনজাক তাই ডায়রিয়ানি সিনেমারি তামো
2: ডায়রিয়া কিনি কক বরক বাই বহক দেরামা বা খিক বরমানি হুন মেইনলি যে চড়াই রক নতা পাঁচ বছরের চড়াই রং ও আচাই দ্রবনি থেকে পাঁচ বছর চড়াই রং নুজাব হংকা চিনি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডেফিনেশন অনুসারে ডায়রিয়া আংখা সালো চব্বিশ ঘন্টা উত্তা তিনবার নি বেশি যদি বুতি খিকে লুজ টুল হতা বনচুং ডায়রিয়া হানো সাধারণ
1: হিংকে সুং তো চড়াই রক গবাং মানো খিমানি আমহাইনগো হুঁকে আবো ওয়াইথাম ওয়াইথাম নি বেশি খিগাং সং ডায়রিয়া খি সল সল খিগা হুঁকে
2: বুতুই
1: হিংকে আপন কারিব সং সাইমানি আং থাঙ্গো যে চড়াই রক খিগা হাঙ্গাং বিনে ও যে বিনে সিনেমারি হিংকে সং সাইমাঙ্গা খি সল সল খিউই যে থাকলাইয়া মানে ওয়াইথাম রক খিগা হুঁকে সং ডায়রিয়া নো হুঁকে বিনে সিনেমারি সং সাইমানকা হুঁকে ও যে ডায়রিয়া নো বাহাইকে সং কাসুনাই বা সং বাহাইকে আবন অঙ্গি থাঙ্গা হুঁকে বাহাইকে সং মনে নাইকানি খাইনাই
2: একচুয়ালি তো ডায়রিয়া তো যেন দুই রকমনি দো হাঙ্কে আবো দুই রকমনি সিনি না নাই পুলে হাঙ্কে রম দি দুই তিন দিন বিসঙ্গ যদি হাঙ্কে বা চোদ্দ দিন বিসঙ্গ যদি যেন হোকে আপনি একিউট ডায়রিয়া হানতা গাছ কগুলো পাখি তামনে কতাল কতাল যে ডায়রিয়া মানে একিউট মানে আসুকি আবু ইয়াতা কসাম হিয়াতা কতাল হাঙ্কে ফোরটিন ডেজ নি পরে চোদ্দ দিন পরে হিংকে চিনবন ক্রনিক ডায়রিয়া হনো হাঙ্কে ক্রনিক ডায়রিয়া হাঙ্কে তামনে আপুরো চড়াই রোগ নিয়ে যে যেহেতু বক্ষি হই দঙ্গ বহগ কোনো বিনি কোনো কিছু জানিয়া হিংকা তামনে বিনি মাল নিউট্রিশন যেন যেটা হনো ক্যারাম ক্যারাম থাকতো অপুষ্টি হিন হাই এম হাইং নাই
1: তামনি বা গিয়া বো ডায়রিয়া নাকলাই
2: আমো তো গোবাং মা ফ্যাক্টর দো রম দিয়ে চিনি বোমা কলিব সানো রম থিনি ইয়াক রক সুনা নাংনাই হ্যান্ড ওয়াশ রকবাই সাবান রকবাই ইয়াক সুনা নাংনাই চেরাই নো চেরাই রক তো খিও সুতিও পরিষ্কার খাইনে নাঙ্গু খাইবরম সাবান বাই তিক গাহামকে তৈ বাই গোবাং মা ইউজ খাইনে তিকে বাবা না হারি সাবান বাই ইয়াক সুনা নাংনাই চানানি সেকাং গাহামকে ইয়াক সুইনে চেরাই নো চারানা নাংনাই খাকালামনি দুধ ফানুং থুন তারপরে যদি বনো কেবো যদি দুধ কুলু গিয়াঙ্গে যদি বাটি চামচ রকবাই চারখা বা বটল রকবাই চারখে রুগনা নাংনাই দুধ চার নান সেখান বোতল রক রুগনা নাংনাই দশ মিনিট রুল বয়েল তার চেন ফুটিকা ঠিক ন ছাপুস তুই ন বক সাকা হিংকা বুট বুটিকে দশ মিনিট পুরা বক বক খে চেন খাইনা নাংনাই হিংকা তাই বোমা রক বেশাক পরিষ্কার পরিচ্ছন্ন তো নাংনাই চেরাই নিক ঠিক মতো তো করি তো নাংনাই হিংকা ইয়াসকু রক রাউই পুরা ঠিকে তো নাং

0: ke chamung nang mong khola bai jata tham pui rok masi rok phaiya jat anti rok ta
1: busuk umon ni simi o dairia romai man chrai rok ni dairia ni mani je o khimani busuk umon ni simi asrai rok ni dairia hanja
0: dairia chrai rok ni to chung sadharan to achai puru ni teke no 0 age janta a puru ni teke chung sadharan to 5 years ora te chung focus khai ot to amuni sai saka motongo kintu nugja kha je study khai nugja kha je pura world hundi chini india hundi under 5 mortality mane 5 bochor ni chrai rok thui mani bishi diarrhea no related ni nugja jodi phan tabo kisa komon kha abun bagino chini government focus khaita borong ni bagi
1: diarrhea mane ya golo tai kubuni kuno bemar oba bahare thang man ma bobini tai kuno thui rok da man am ha rok ta
0: diarrhea ke pulang kha shako diarrhea kha to lumu ek shomoy jodi infectious jodi tongke infection tongkhe gabo bhok sanai ba যদি কোনো অবয়া ব্যাকটেরিয়া রক করে খাঙ্কে বা স্টেরাল ডায়রিয়া যদি হিঙ্কে বা আ ক্ষেত্রে বসু তো কি কি নাই কি কেপে কি নাই হুম আগে সব ম্যানেজমেন্ট অন্যরকম নাই যদি বিনি কুলুম তঙ্গ খিমানি লগে যদি থুই ফাঁকি আপনার সঙ্গে ডাইসেন্ট্রি হিনতা আবুকে ডাইসেন্ট্রি আবুকে অ্যান্টিবায়োটিক নাঙ্গো হঙ্কে রুটা ভাইরাল যেমন রমটি কলিপে সারুনি রুটা ভাইরাল ডায়রিয়া হান্তা চং ভাইরাল ডিজিজ আজাকে সল সল কি ও বাক্সা কপানা কেবা কপাও সাধারণত চুং খিমান নুগো কপাও বহক সাও বা কেবল লুমো বা লামা গানানি চামু চাও অনেক সময় চুং যেটা বহক দ্বারাও সাও টক্সি নেই যেটা আঙ্গো আ ক্ষেত্রে বহক সানাই বিনি কপানাই প্লাস বিনি অনেক সময় তাম নুকজা রমদি চিনি খিনি লগে থাং ব্লাড থাংতা
1: ও যে ডায়রিয়া আবো সলোই বিনা মান
0: ইনফেকশন সাপোজ ওতে ব্যাকটেরিয়া রকম খাই তো আবু তো সলো চামুং নং রক আবু আবু খাই তোনা নাং নাই সলো ইন দ্য সেন্স যেমন এনভাইরনমেন্ট পরিষ্কার কে তোনা নাং নাই থাম্পুই কাইসা জায়গা আসুখা রমদি হলবিয়া উইনার খা মাইর হাঙ্কে থাম্পুই গানাও খি যাক চড়াই রং দিত রমদি কি পরিষ্কার খাইজাকলিয়া বা অন্য কিছু তখি রক্ত বা কোনো কিছু সুই বিখি রক্ত আর আসুকুই যদি বা ময়লা নোংরা জায়গাও আসুকুই যদি মায়ও আসুকে চড়াই রঙনি দুধ রোগ বাতি রোগ আবু তো ইনফেকশাস সলো বা খিকরক সুই যদি গামকে এক সুই আউই তুই বা এক সুই বোমা বসানি চড়াই নি চামুং যদি সাপিখে বা দুধ রোগ নামকে ইনফেকশন সলো নাই আবু নকাশা সলোই মানে
1: কি আবার তো বেলাখানে চং তাবক তো তুমলাং মলো চিনি সামানি বহক রোগ বহাইনে চং ডাইজেস্ট ইংয়া হাই আবব মানে চং গবাং মানো চং আমহাই তুই রক্সিমিন নঙ্গই রক মানে মা তঙ্গ তাই মাই রক চাইব অকলাইয়া হাই তামজানি আবো তুংলক তুংলক আ জরাও ন চিনি চং নুগো যে চিনি বহক রোগ দেরালাই মানে বহক দেরালাই চিনি অকরা রং বহাইন অঙ্গত চিরাই রকনি যতাইব বর্ণ তনানি কষ্টংই চং আমহাই বরংনি তংথানি বেলাই বেগাট মানে চং মানে তং কেসেপকে মা তং মাহাই অঙ্গকে আ জরাও চিরাই রকন চং কিছু সান থাকে বাহাইকে তনখাঙ্কে ও ডায়রিয়া রোগ চং কাতি
0: থাজিঙো যেমন কি সামান্য পরিষ্কার পরিচ্ছন্ন অপরার হোক বোমার হোক বা যে সরাই বামনের হোক আবরক যত্ন কেয়ার ফুল মাতনাই তা সতর্ক মাতন নাং সানা মুসুমানি ডায়রিয়া খাঙ্কে সাপোস নক চেরাই তো কলিবে সাতো সাইমিয়া বতো বারবার খিনাই নর্মাল যে সেও কাইসা চেরাই হয়তো তিন চার ঘন্টা পরে পরে কাতাল চেরাই তো কি মানো নর্মাল নিশাই যদি বেশি খিকে বিনি কালার চেঞ্জিং মানো তেব পাতলা যদি চেরা চেরকে কি মানো আমতিং কাঙ্কে বোনো নাইজম না নাংসিনে এখন কোনো প্রবলেম না
1: কাঙ্কে তাবুক সানা থাঙ্কে চাই রকম তো চুং কবাহ মানো টিকারক মানে আমহাই বরক ন কাতি তনানি বাগে টিকারক রোজা গরিং খানাবো কাঙ্কে আরো অ টিকা রোজাক মানে বিশিঙ্গ ডায়রিয়া রক বুদা ডায়রিয়া ইয়া যা রক বুদা রোজাক গৈতং
0: এ তাপক চিনি ইমিউনাইজেশন প্রোগ্রামও তো কাইসা তঙ্গ রুটা ভাইরাল ডায়রিয়া যেটা চং চড়াই চিকন রঙে নুক যাবো যেটা আতাম হনানি আবো স্টেরাইল ডায়রিয়া ভাইরাল ডিজিজটা আবনি থ্রুটে যেটা চং চিকন নরুগো আবনি বাগে চিনি ইন্ডিয়া গভর্নমেন্ট রুটা ভাইরাল ডায়রিয়ার বাগে ভ্যাকসিন স্টার্ট খাইকা আবো সিক্স উইক্স মানে দেড় মাসও আচাইপুরু চং মাইসা বার্ড ডোজরু আবনি পরে চং সিক্স উইক্স মানে দেড় মাস হন্তা সাধারণ বরকনি বুঝিনানি সার্থে আপুরু চুং পাঁচ ফুটারো রুটা ভাইরাল ভ্যাকসিন রুটা ভাইরাল
1: ভ্যাকসিন
0: বুকুক্তি চার পলিও কাইসা দুই ফুট আচার উচুং অমুক কাইসা বুকুক্তি চার হবো তে কাইসা অড়ালি চার মানে কাজ নাইন মান্থ তে কাইসার হবে ভিটামিন এ অবযতন রিলেটেড হ্যাঁকে মেইনলি ইনকে রুটা ভাইরালনি যেটা পাঁচ ফুট আছেন বুকুক্তি চার হবো হ্যাঁকে সিক্স উইক্স টেন উইক্স মানে আড়াই মাস আড়াই মাস হবো তাও সে টিকা ফাইনে অন্য টিকা নিলগে বোমান নাই মানে সুচিয়ে আমো

0: খুঁটি পাঁচ ফুটা সারা তাও দেড় মাস আড়াই মাস সাড়ে তিন মাস বনতে হাইন হারি ফিতা অন্য ভ্যাকসিন লগে বনরো উপি বিবি চারও আবহ রিলেটেড ন মোটামুটি আবো যেমন অরাল পোলিও ভ্যাকসিন যেটা জিং আবহ চারও যাতে ইমিউনিটি রক্ষা হামতংনানি আবন বাকি অনেক সময় তামনানি মিজেলস ফেরার অংখাব অনেক সময় কি করবো মানে কিসা মিসা ডাইরেক্টলি রিলেটেড দিয়া মাঝে মাঝে নুকজাগো আবন বাকি চিং নয় মাস চিং ভ্যাকসিন দেবো মিজেলসনি এম আর মেজেলস বাই রুবিলানি দেবো তাই ভিটামিন এ মকল রঙের বাকি চিং রো তা অন্যনি লগে চিং অন্য ভ্যাকসিনের লগে যাতে শরীর কাম ঠিক তো যাতে আবন বাকি চিং ভ্যাকসিন রো কে আনি সানানি মজুমানকে হাই চিং ভ্যাকসিন তরে চিং কাশো ঠিক আছে কিন্তু তবো ফানো চিং তো পারা আমসাই রকম যে বোমা রক দো বরংনি বাকি চিরাই রক যদি ডাইরিয়া তামো খাইনে পুইলাছে কে তাবুক তো যত জায়গানো চিনি সাব সেন্টার রক দো কামি ব্রুম সুথিন তাবুক চিনি সাব সেন্টার দো সাব সেন্টারের সাকাকে পিএসসি দো নাইলে আরবান পিএসসি নাইলে পিএসসি দো বা সিএসসি কমিউনিটি হেলথ সেন্টার দো কে আ জায়গাও চিং ওআরএস মানথগো রমনি চিং আরো থানা চিকেন চিন পারা ব্রুম তো আশা আশা দো আশা বকুক দংতা হে চিং যদি কোনো চেরাই খি মানে বুমা তো বুঝি নাই সালোয়াই বেশি খিকা হে আপনি সাই বেশি যদি বেশি খিকা চেরাই চালি আং দংখা এগে কাবো খালি হে কাবো মুক্তি রক লাইলি আমি রক নুখাই কপাই দো আমি রঙকে আশা নজাতে সানা আং তনতাব আশা রংতানি অনেক সময় দাম খাই চিং ওআরএস সরবত ওআরএস রং নারে গইরব যাতে থইয়া যাক এটলিস্ট যদি খিমানি অনুসারে যদি চিং বারবার খি দো আবনো হাইড্রেশন রিহাইড্রেশন হতা শরীর ফ্লুইড যদি চিং ব্যালেন্স খাই মাংখে এতে বুমানো যদি যদি কাউন্সেল খাই মানে বুসিরি মাংখে যে ঘন ঘন খাকলাপনি দুধ চার দি আগে যে সে চারো আবনো যে কিসা সময় না হারি চার দি নর্মাল চানানি কন্টিনিউ খাই দিন চানাই প্লাস যদি চেরাই টিকা খে আবার তুই পরিষ্কার তুই খানি মানো সরবত খানা নাই প্লাস নর্মাল ফিডিং সাপোজ যে চেরাইনি ক্ষেত্রে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হনো আচ্ছাইফুরুনি থেকে সিক্স মান্থস জড়াতে চিং কাকলাপনি দুধ বাদে কোনো ফান চারিয়া কিন্তু চিং বিথি চারি মানো আফ্রু সরবত পরিষ্কার সরবত চারে নাই প্লাস বুমানি দুধ বাস আসুক আপাতত তো কোনো দরকার মেডিসিন চিং চারি মানো আবন বাইরে কোনো চারিয়া ওকে আবনি পরে সিক্স মান্থস প্লাসনি পরেকে চিং পরিষ্কার দই বা নর্মাল চামুং কারণ সাপোজ তুই সিমি খানি তনকে চিং অব সরবত সিমি খানি তনকে তারমানে যে চাও যেন কপাও অনেক সময় কপাও তারমানে চিং যদি কোনো কিছু মাই তুলু চিনি কবে যেটা হানো মাই তুলু বা রম ফেব তুই রম দি আমি রক চার তারমানে কিসা কি রাগ নাই কিসা বাইন্ডিং নাই আস্তে আস্তে তারমানে বিথি রক স্টার্ট খাইকে আস্তে আস্তে বিনি কমে থানাই সো আবন বাকি হোম বেসড ফুড চিং যেটা ব্যাঙ্গি ট্যাঙ্গি চারো আমি যাতে খাইনা যাত শুধু বিথি তুই সরবত সিমি খারিয়াওই আবু তাবো ফোকাস খাই যাবো
1: যে চিং বুমা চামানি বুদা আর ইফেক্ট ইমান যে বুমা চাখানকে বসা বুদা মাহাইর কিউ ইমান যে তাবো কংনি কক বুমা মস ইয়গ রক চাখা বা তেয়ালকা বহক দেরা জাংনাই মানে রক চাউইনাই আবুদা বসা রকনি আর ইফেক্ট দুধ চাখানকে
0: কিসা মিসা তো কারণ ব্রেস্ট ফিডিং তো ডাইরেক্ট অনেক সময় বিঠি রব মেডিসিন চক যেমন ব্রেস্ট মিল্ক সিক্রেশন কিসা মিসা তো এফেক্ট মানো
1: বাক্সা ডাইরি আং ফানব মানে ব লমিয়া সায়া আমার বুদা ইমান মানে কিউসিম দখা আঙাতাই সাবা হামৈর অমাই থামারক নগো তা গাঙ্গে
0: আবো একচুয়ালি জং সর্বত খাইনি ন প্লাস জং জিঙ্ক রু ফিল লেভেল বো জং রু যেমন জিনি আশা বুকুক সংনতা জিঙ্ক যদি সাপোজ দুই মাস নি থেকে ছয় মাস দুই মাস নি সিকাং সাধারণত জং রিয়া কারণ বুমানি অ্যান্টিবডি মানে প্রোটেকশন তো তো টু টু সিক্স মান্থস যা সেরাই দো আর দুই মাস জড়াতে জিঙ্ক ট্যাবলেট অর্ধেক খাইরো কারণ আবার টোয়েন্টি মিলিগ্রাম নিত ফোরটিন ডেজ নি বাগে চোদ্দ দিন বাগে দুই সপ্তাহ তা আবো আশা নো সাহি নিব হোম বেসড ম্যানেজমেন্ট খাই মানো তারপরে যদি দুই বছর দুই মাস নি শাখা টু টু সিক্স মান্থ তো হাফ তো সিক্স প্লাস মান্থ নি থেকে আন্ডার ফাইভ যদি চিং টোয়েন্টি মিলিগ্রাম চোদ্দ দিন আবো রি মানো কোনো অসুবিধা নেই কারণ আমার ক্ষেত্রে

0: इम्युनिटी बारी नै बिनि गास्टास बिनि अब फाइने त प्रोटेक्सन पावर फाइ
1: ओ किसिहां दे सोनामस माने बसक मिनिट पर पर जे जों बन सरबत बा बिनि ओ जे खाना नाङ माने बा खाना इन सखम जराय रखनो
0: एक्चुअली तो ओ जे जों तीन रकम मेनली तो छु किसा कुन कुन डिहाइड्रेशन करे डिहाइड्रेशन माने सागो तिनि अभाव करे যদি হ্যাঁ সিম্পল কে বুমা দু দৃতঙ্গ আসে কিছু মানে কোনো প্রবলেম করে মানে নর্মাল ট্রিটমেন্ট খাই মানো ও আর এস কিছা রে জিঙ্ক রোগ রে জিঙ্ক ট্রিটমেন্ট খাই মানো ইনকা সাম ডিহাইড্রেশন তো আগে আবহাওয়া তামানে চেরাই বেলা টিকাং যাক নাই ইনকে বন রম দিয়ে সরবর যাক গ্লাস রেখে বসি দা হাল হালকে নিং সিনাই
1: দুই রানজাক মা
0: দুই রানজাক মানে বসালাই কারা নিং তো নাই মকল কুথুক নাই আন্তি রক্তা ইনকে তারপর খেতে কেসা জায়গাকে দাম নেন আপনি সে বেশি যদি থাকে মকল কুথু কুথু আমার তো তঙ্গন যদি সিবিআর কেস রমদি সেরাই বেলাই এবং থাকা তা কগর বেশি সায়া থুই টঙ্কা লিক লিক টঙ্কা কাব্য মুক্তি ভাইয়া বোমা সসাই সসাই বন দুধ খানিমা তঙ্গ কোনো রেসপন্স কম টঙ্কা আমাকে ইমিডিয়েটলি সিংরে ফার খাইনা নাও সিবিআর ডিহাইড্রেশন যেতে হাসপাতাল
1: হসপিটাল গাবন যে সেরাই রোগনি আমার হাই যে থাচিং সামানি ও টিকার ফানা আব ওমাহাই ডাইরিয়া মানজাক মান টিকার তরু হনি খাও যে ডাইরিয়া আংথং যত টিকার জন ফান ডাইরিয়া তাইসা মানজাক মানে আবো টিকারা যাক ফান্ডা মানজাকি মান
0: যো টিকারও রোটা ভাইরাস ভাইরাস রিলেটেড যেটা ভ্যাকসিন বিন বাগির কিন্তু তিনি যদি বোমা যদি পরিষ্কার পরিচ্ছন্ন তুঙিয়ানি বাগে সাফ সুতরা তুঙিয়ানি বাগে ইনখে ব্যাকটেরিয়া যদি আমি তঙিন মানো ওকে আপন বাকি নিনতো ফরঙ্গন চিন আশা বুকুক থাঙে বাইকে সরাই দুধচার না নাং বাইকে তো না নাং ওকে আমি রক্তা পরিষ্কার পরিচ্ছন্ন তো না নিকে বাইকে তো আমার ডিহাইড্রেশন চিনি না নাং সেরাই যদি ঘন ঘন সুতি আহকে কয়বার ব্রেস্ট ফিডিং খাইনে নাং এটলিস্ট মিনিমাম 24 আওয়ার তো 8 টাইমস 8 বার তো মিনিমাম দুধ সার না নাঙ্গ গামতিটা যদি চেরাই সে দিয়ে আরও তোকে ইমিডিয়েটলি আর্জেন্টলি রিপোর্ট খাই দি আমি রক্তা হাসপাতালে ছাপাই দি এভরিথিং তো জেসেক মানসাক চেষ্টা তো চলি তো
1: আও যে নক নি যে খাইতাই তো মান না খাইনাই হসপিটাল থাকে বনাব স্যালাইন ডক্টর মার নাই মানে আমি যা সেরাই রোগ নি যে তুই রোগ কমে থাকে
0: সেলাইন তো বেলা ইংখানকে মারা নাই তা নগ যখন নগ যদি সরবতং খায় কাংজাগ অসুখ খানতু চামচ পাই চিকন যেহেতু বচরাই চিকন বাটি চামচ বনো সরবত গুলবি দুই রকমের সরবত তঙ্গ একচুয়ালি একটা আঙ্কে এক লিটারও গুলুক নানি আবার প্যাকেট পরিবি নে মাসে নাম তা গাইসা তঙ্গ 200 ml মানে চিনি নগ যে কলক গ্লাস করি দা আবার 200 ml স্ট্যান্ডার্ড তঙ্গ আঙ্কে আমো বাই মেজারমেন্ট খাই যদি সেজাকে 200 ml হিংকে সিংতাম খাইনাই ও চিং যেটা নগরক তুই নামানি গ্লাস ওকে আপনার চিং মিক্সড খাইনাই সাপোজ যদি এক লিটারও মিক্স খাই দিই হিংকে কাশা সঙ্গ জগ বা কাশা ডেক নাহানাই হিংকে ফিল্টার নিতে হিংনা নামাই আবো পুরা কাহাম তুইটা বয়েল খাইজাক খাই টং ঠান্ডাকে তো চাও নবা চিনি যদি ফিল্টার নিতে হিংকে কাহাম হিংকে আর জায়গাও চিং 5 glass নানাই কারণ 5 glass কে 5 কুড়ি 100 1 liter আঙ্কা আর জায়গা পুরা রাউইনে মিক্স
1: গালক
0: জেসে মানচাক বন্ধু গে যদি হাসপাতাল ফাইনাকে বোতল দাবি লামা বোতল খানাই সাপোজ কোনো কারণে যদি চেরাই গা খায় বনো 10 মিনিট চিংকিসা নাইসিং নাই নাইসিংগে হাইন হাই চিং বনো খানপি নাই হাসপাতাল গপামান বিধি রোগ রাই অন্য অ্যান্টিবায়োটিক রোগ রাই প্রোবায়োটিক রোগ রাই জিঙ্ক রোগ শুরু খাইনাই চিং যদি নর্মাল বেসিক লেভেল যদি স্টার্ট খাইমে আই বি লাইন রান
1: আবো
0: তো ওয়ার্ড যারা বর্তিং নাই সাপোজ রমদি যেন কয় গ্লাস রায় বসরাইন আপনার তুই সাপোজ যদি চিনি 6 মাস আপ টু 6 মান্থ সঙ্গে যেন কেজি অনুসারে যেন যেমন 50 to 100 ml যেন সাধারণত চড়াই রং রোগটা সাম ডাইরিয়া যদি
1: ওয়েট নাই কেজি সাধারণত
0: বেশি ডিহাইড্রেশন করি যদি কিছা ডাইরি ডিহাইড্রেশন টঙ্কে যেন আপনার 50 to 100 মানে তাম 50 ml কে ও 200 glass ন চাইরবা খাইকে আমো তো 50 আধা গ্লাস রেখে 100

0: এই মানে পরিমাণটা আব মন চুন খানে বেলাইব খানকে আবার বহু পেট দমে আবার অসুবিধা থাকবি না বেলেন্সিং থাকুনে আনতেইটা
1: আং দাও সারানি মজমাখে গবা মানো তাবুক তো কামিয়াম চাইরগো তো সংসে তাবুক হাইতাওয়ান ফাজিং যে তংলাই বড় রক্ত তৈকে হাম বর ফিল্টার খাই নৌ ফিয়াবা ও হাসক রগ টংনাই বলং ফাজিং টংনাই আমহাই পারা কামিয়াম জানি বড় রগনি বাকি যে তাবু তৈ নালাও খগ যে ও বলং হলংনি তৈ ফেমেনি তামহাই তৈ সল তৈ সারংনে তৈ খগৈ নৌ হিংকে আবন বড় যে কাহামকে নিয়া আমার তো দিলে দিলে তো মুঠু নিয়া বরক তো দিলে মুঠুনানি ক গিয়া স্রাইরক তো হাইন নঙ্গ হিংকে আ জরাও যে চিনি স্রাইরক ন মানে বসা যে তাও তো ফাইভ বেশিবা উমর রকনি স্রাইরকনি কখনো বসাই দো গিয়া মানুষলাই থাকে কটর যেমন সানা থাকে বিশি জি দশ বছরনি স্রাইরকবো আমার হাই মানলে ক খানাই আং মানে জরা হিংকে আ জরাও হাঙ্কে যেরক তাবো হাজিং যান তৈ খুনে নাইবা টংলাংখা তাই উমাহাই গরেনে তৈ থপ থপ ফাই টংমানি ওয়াইয়াজাগৈনে আজাগান তৈ নাইব টংলাংখা চিনি বড়গ্রহণ বিশেষ খাই আমাহাই ডাইরিয়া মানজাগৈ বাক্সা বাক্সা কাবা বেলাইছে লাইটগৈ আমাই থাঙ্গো হনু কে তাবো কোনো আরো মানলিয়া ককনি কক কোনো বিথি মানলিয়া বিথি বেড়াইর বড়ক না নগব নারক তরনিয়া আজরা আসারপা মানলিয়া কে বড়ক তাম খাইনাই ও যে দশ বছরনি উমরনি বিশিং সাকাতা আং আমাহাই জরাও হাঙ্কে বোমা বোফা ন ক যে টংমানি আবার তাম তাম র খাইমান তাম র খানে জন্মান বন
0: একচুয়ালি
1: হসপিটাল থাইয়া জানি তা
0: একচুয়ালি তো তাবুক তো যত জাগানো সর্বত ও আর এস নি সারা তো চিনি যেটা ফর্মুলেশন তো ডাব্লিউএইচও গাইডেন আমহাই কাম তো দেখে কিন্তু যদি নাই খেয়ে আবার সুগার সল সলিউশন চুং যেতে হন আবার চুং মিক্সড খাই খানি মানটা জাস্ট হাইন যেমন রমলে চিনি অবদাতং চিনি মকলি মুক্তি যেন কাপ খাই চিন মকলি মুক্তি ফাইবলা আবার টেস্ট সাই মানখানাবলা আই এ আমো সুক বরাব সিনামই চিনি কিসার নাই সম রায় ব্যালেন্স খাই সুগার সল সলিউশন হন চুং আমার হেকাই চিন চুং খানি মানো একচুয়ালি তা কাইসা তুই তো ফুটলি নাই ন প্লাস চিন খিতাই নং রক মেইন তো চুং খিতাই নক পঞ্চাশ ফুট হাসাল রক চুং নক মেইন ফোকাস তো চিন এনভাইরনমেন্টাল আবং না নাই তুইনি সোর্স নি থেকে কুয়া নি থেকে হাসাল না নাই আব তলাতেই যাতে তোরা হাতলাতেই তুই বেটি তো জয়েন আমো যাত ইয়া যা হাঙ্কা পরিষ্কার পরিচ্ছন্ন তো না নাই চামুং নুমু খলবই তো না নাই সাপোজ যদি কোনো কারণে অ্যান্টিবায়োটিকটা শুরু খাই না নাই হাসপাতালে সগে আসা সুগার সল সলিউশন যেতে চিনি রুইনে পিসা সম রুইনে আবো খাই না নাই তৈসমি নং তংখে বঙ্গিয়া থাকছেন যেমন কি সামানে যেমন কার্বোহাইড্রেট তাব আগিনি শরবত বাই দাবং শরবত কিসা ফেরো কারণ কিসা সুগার রাবো কারণ যাতে অবং না যাত স্টুল বাইনে খাই না যাত মানে যাতে অবং নাই তা খি অবো যাতে রাখ না যাত সো চামুং নক ফোকাস খাই না নাই চামুংনি বিশিং রন্দি বেলাই চিনি র চিনি গনাং বা ড্রিঙ্কস তো মানথকলা দোকানে যত যাক মানো আন্তি রোগ যাতে চাই আজাদ ফ্রুট জুস রোগ যাতে রিয়াজাত হিংকা রমদি মাইতলু চারি মানো চুং দই রোগ তো মানথকে বা মাংখা দই রোগ চারি মানো পিসা দই বাই মাই চারি মানো সম বাই মাইতলু চারি মানো হাঙ্কাই আমতেইতা হাঙ্কা গ্রাক হজম ইয়া আমতে রোগ টা চাথন মেইনলি আমতে রোগ ফোকাস খাইনে নাইতা
1: আও হাঙ্কে চুং তো সাইমানখা যে চেরাই রোগ ন বেলাই খেয়ে যেন নাইকানি খাইনি নাগো নক নুখুনি মা আফা হানজাংনাই দে নক নুখুনি বরক র বরক তো যে মানো যে বুকুগো দাও আমহাই জেরাইর অব দো বরক নং আসক নাই সগৈ টনি মানিয়া গে হাইনি বাকিন চিনি নকশা নগারি তাই চিনি নগরা বাড়ি রকব হাইন যেন কাহামকে সাফ সুতরাকে মাতনি নাই আবার যেন তিনি খানাকা হে জেরাইরক যেন যে সপন নাইনি নাই টংনি বরকনি আসকে স্পি দো বরক যে মানো যে বখনাই পানো চাশিনাই হা পানো ফাটজাবুকু দাশিনাই আমাহাই রক বরক আর জরাও বেলা এখানে শিয়া মাখো মানমানে জরাও হাইনি বাকিনে বরকনি গবাং মানো বেমার হাজেনানি আমাহাই রোগ কিসে কিসা আমাহাই যে ভাইরাস রোগনি বাকি রোগ উঙ্গো বরকনি গে যেন আবানো সাইমানকা গে অমহাই যে খিমানি যেন নগ্ন খুঙ্গ ফাটজা যেন ওয়ারেস মানথকি হাঙ্গে

0: যে চা চামচ হইয়া দেবা, চা সিনামন আমন রুবি নে, তারপরে কে হাফ চামচ অবর নাই সমরা নাইটা সুগার ছয়টা, আর নাই চিনিটা নগজ চিনি তো মানে কমন চিনি ন ছয় চামচ রুই নে, তারপরে কে ও খাইনাইটা
1: গালক নাইটা
0: মিক্সড খাইনাইটা
1: আবন তাবক তো
0: চব্বিশ ঘন্টা নিবিং যাতে বরক নুনা নিজা যে কোনো ওয়ারে সলিউশন আবন পরে কে কবং মা মাগানাং জাগি তানার থু খিবির নাং থুনতা
1: আবন তাবক তো চিনি গোপেন্দ সেবরি টমা বাই কবং মা নো কামিয়াম যাই বহাই নো আশা কর্মী রকনই বংনি নক নুখুঙ্গ বরকলাঙে থাঙো বংনি বেগো বংনি লগি লগি না তুই তো নো যে আশা কর্মী রক যে বনি ওয়ারে সঙ্গ খিমানি থং লমানি থং বক তুই তো যেন আবন যে সাইমানা নামায় যে বরং থানি যেন মানথু অংকে এডভান্স নাইটনকে চাও তাবো ন জরা তো তুংলাং বল ও তুংলাংনি মল বেলাই খেন যেন ক্ষিপ্র শিপ্র অঙ্গ কুলম গসং লাইও নক নগ নগর শুধু ন ও খিমানি তো সল হইরক থাকমানো যেখানে মেখানে খিলাইও তাই ও খিনি যেন সাইমানকে যে থামপৈরক বাকাঙ্গা তাইসা চিনি চামা নামাও বহাই ন আর বাকাঙ্গা তাইসা চিনি সাগো বা হামিয়াঙ ব সলাই মানো হুকবা গিয়াবনো যেন বেলাখানো তালা ফিকে মা তনাই যে তাবং ন জরাও যেখানে মেখানে খিয়া তাই সঙ্কা কোয়ানি তৈরক নাকে বাহাকে নাংনা নাং তাই গরেনি তৈ নাকে যেন বাহাকে নাংনা নাং তাবং নেওয়া জরাও যেসুকে যেন মানসা ফিল্টার খাই নাংনানি আবতো যেন নাংবনো
0: ব্লিচিং পাউডার রংনা নাংনাইতা ক্লোরিনেশন খাই ক্লোরিন ট্যাবলেট রং মানো অনেক সময়
1: কে আও কে যেন আমসকে যেন যিনি গভর্নমেন্টে সেভ মানে দো তাই যেন আমহারন সেভ না হানা নাংনাই কে যিনি জরাইখনাই তাই মা ফাহানাই রবলাই খানা সাফসুতরা তং নাংনাই নাংনাই হিনি যেন খানাকা কে পাইথাগো চিনি লুকু রকন তাবুক বে খাশি চকিয়া বিয়াং বিয়াং খিউই থই টমানো ফানজে যেন মদাই আদাই নাও হে ওয়ানসগৈ দো হিনকে আ বরক রকনি যে মা ফারকন বা গার্জেন নং তাম সানানি মুচু
0: একচুয়ালি তো মো চিনি তো দফানি একচুয়ালি পুরা হিনকে পারা আমজাই টংফানো যাতে অব যেন তো প্রায় নো খাইবিলা গভর্নমেন্ট থ্রুতে যে মিটিং রক খাই দেব কিমান মল তাম রক নাই টিকট রক তাম খাইনাই কুয়া রক ভাগে তো নাই আমি রক তাকো কুয়ারক সোনামকে সাপোজ রমনি যেন তামহিনানি রেলিং হাইতা কুসুক্রোর যাতে কিমানি কিমানি তো জেনি লইত সারি মেয়াবলা পাখিরা নাওরব সরকারি বা বেরেখা তাব সাপোজ যদি কেব খি টঙ্কে মুস্কি রক ফাইকে আমো মো মানো সব কুয়াও যাতে পার রক রইনে যেন আমাকে কলব জানাই ব্যবস্থা খাই
1: মাঝে মাঝে
0: ব্লিচিং পাউডার রোগনা নাংনাই আমি তো পঞ্চায়েতনি থেকে মানো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন রগর ও আমি হাই যাতে খাইনে যা অনেক সময় ক্লোরিন ট্যাবলেট মানো তুই ওর এরকমকে এক লিটার বসে রোনায় দু লিটার বসে রোনায় ট্যাবলেট আমি অনুসারে রুই থার্টি মিনিটস রোনার এরিনে যেন আমি ইউজ খাই মানো তারমানে
1: সাপোজ
0: যদি ব্যাকটেরিয়ার ফান্তো আপনি বুথারে কি নাই সাকুম ভাবে ক্ষতি নিয়ে তেহাই মেইনলি তো প্রিভেনশন মেইনলি যেন কাসমং তো মেইন যে ভাল খাতো কোনো খাইনা কারি
1: সকাল যেন বাহাকে কাসুনা আবার তাকি সিসা চিনি বোমা রক না তাকি সিসা জরা বাইরে বাইরে চিনি যাও জরা বেশি রেখা না তাকি সা বোমা বোফারক যেন বাহাকে চেন চাই রক যেন তনানি
0: চাই রক তো পরিষ্কার পরিচ্ছন্ন তনানি লগি লগি ন যাতে হাসপাতাল ডেলিভারি খাইনাং থ বোমা কারণ বরং নিতো লাইফ সাইকেল চলিও চেরাইবো সানো একদিন ছিকলাং নাই ছিকলাংকে কাজেক নাই বোমা আংনাই হাইকে চিনিত গুরিত সো যে সময় যে টিকা না নানি যে সময় যে সেবা না নানি ব্যবহারটা যেন ফ্রেরি তো আবু যাতে না নাংথুন মেইনলি আং তো সানামো যেন চিনি সুচি রেলা মানে ভ্যাকসিনেশন কারণ হাসপাতালে তো ডেলিভারি খাইনাংথুন গভর্নমেন্ট যে সেবারই তো রং পয়সা নিয়ে যে চিনি যে চিনি সংযোগ দফারনের বাকে যে আবর তো যেন রং অ্যাসিস্টেন্স গোবাং মারই তো আবর যাতে না নাংতেন যে জননী সুরক্ষা
1: আগে চিনি গভর্নমেন্টের বিং যেন গবাং মানে সেভ মানে দো হে যেন সেবনা নানের বাকে যেন লুকুরক আবার কইনাই গে চিনি পান্ডাও যেন আসুক যে খামানের বাকে লুকুরক বা বুঝি খান যেন খাকায় হে ফাইনাই হাতের যেন তাই বৈশা অমহাই ডক্টরের পান্ডাও যেন কতাল কতাল বেমারও তৈ যেন সালানি হিনে কক মাথাকে চিনি পান্ডাও না অরণ মাথাকে যত্ন হামায়
0: খুলমকা

자에 하병래 가르니까 부만이 어제 어제 하병래는 가다야 돼

어떻게 걸라마

জনাজে অসম সাকসে বামানি জরে।

어제 파질레이 하핑구 산 산하에

0: 着我当我母亲哥子我真我真怕的泪和苹果
1: 阿叔叔啦আগন্তি দেববর মনে খুক্তির সবজাগর সমংখনা পাইকা আকাশবাণী আগরতলা অরণ্য পাইকা চিনি তিনি হর্নি কক বরক আওয়াই পান্দা যতন হর কাহাম।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। ভারত বলেছে তিস্তা নদী প্রকল্প নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধপ্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ DSE 52,000 কোটি টাকা সামগ্রী ক্রয় অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গের কলকাতায় আজ তিনি নবনির্বাচিত বিধায়কদের 2 দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করেন। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতিরাজ মন্ত্রক জাতীয় স্তরের একটি কর্মশালায় নানা দিক খতিয়ে দেখেছে। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 11:30টায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন প্রকল্পের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন পারস্পরিক সহমতের ভিত্তিতে গৃহীত কর্মপরিকল্পনার উপর ভিত্তি করে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভারত সহায়তা প্রদান করে থাকে। বিষয়টিকে নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সামগ্রিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট সমস্ত ঘটনাবলী বিবেচনা করবে বলে শ্রী জয়সওয়াল জানান।
1: India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue.
0: ভেনেজুয়েলা থেকে দেশে নিয়ে আসা ভারতীয় নাবিকের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ বাদ থাকার অভিযোগের প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল বলেন ভারত বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে, ঘটনার তদন্ত করে দেখার জন্য ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনে কাজে লাগানোর জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ চালাচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে তেহরিকি তালিবান পাকিস্তান TTP, জৈশ-ই মহম্মদ JEM এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ISKP পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন জঙ্গি গোষ্ঠীগুলি তাদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলতে পাকিস্তান মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচি অনুযায়ী পাকিস্তান শীর্ষে রয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধপ্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ DSE 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র MPA-TGM ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজে ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে একই সঙ্গে আজ ভারতীয় নৌবাহিনীর জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন, নৌজাহাজ ভিত্তিক চালকবিহীন আকাশযান ব্যবস্থা এবং বৈদ্যুতিক প্রোপালশন ব্যবস্থার জন্য স্থলভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

0: গবেষণার ক্ষেত্রে ফিক্সড উইং বেসড হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট এবং অন্যান্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরম্বানান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানান, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। এদিকে সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন শ্রী মোদী। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুস্কেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। অপারেশন আমিস্টাইনের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলায় নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের মানবিক ত্রাণ কর্মসূচি, পেশাদারিত্ব ও সেবার মানের জন্য সেদেশের সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মত প্রকাশ করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে শ্রী বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। আজকের অনুষ্ঠানে শ্রী বিড়লা বাংলার গৌরবময় ঐতিহ্যের কথাও তুলে ধরেন।
1: बंगाल की विरासत जो गौरवपूर्ण है, उस विरासत को भी पुनर्जीवित करते हुए आधुनिकता के समय नए युग की तरह 2047 तक विकसित भारत के सपनों को साकार करने के लिए बंगाल को विकसित बनाने का, बंगाल को सांस्कृतिक पुनर्जागरण, बंगाल को उद्योग व्यापार की दृष्टि से बेहतर बनाना, समाज के अंतिम व्यक्ति के जीवन को बदलने के लिए आप सब मिलकर काम करेंगे।
0: ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের অধীনে গ্রামীণ সংস্থাগুলির জন্য 4,35,236 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থ কমিশনের তুলনায় প্রায় 84% বেশি। ডিজিটালি দক্ষ, অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন এবং দায়বদ্ধ পঞ্চায়েত গড়ে তুলতে ভারত বিকশিত দেশ গঠনের লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে বলে মন্ত্রক জানিয়েছে। পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, ষোড়শ অর্থ কমিশনের মূল অর্থ অনুমোদনের 80% পঞ্চায়েতগুলির জন্য বরাদ্দ করা হয়েছে, বাকি 20% কাজকর্মের অগ্রগতির নিরিখে বরাদ্দ করা হবে। অন্ধ্রপ্রদেশে উৎপাদিত তোতাপুরি আম চাষে উদ্ভূত সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICARকে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক 2026 টেলিভিশন রেটিং পলিসির অধীনে লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়া পর্যন্ত নিউজ এবং নন নিউজ ঘরানার চ্যানেলগুলির টিভি রেটিং প্রকাশ না করার জন্য ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ককে নির্দেশ দিয়েছে। মন্ত্রকে চালু করা নতুন রূপরেখা অনুযায়ী লাইসেন্স পুনর্নবীকরণ করা না হলে এই রেটিং প্রকাশ করা হবে না। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়াও গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে

আকাশবাণী আগরতলা ককতমা পরি ও কল্পনা দেববর্মা তিনি ককতমা ভূভাগ রংখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদি খনা রাজস্থান তাই গুজরাট বেড়াইমা ও ঠাঙ্গানো তাকলাই বিশিনে অমরনাথ যাত্রা তিনি নিশিমি জম্মু তাই কাশ্মীরনি পেহেলগাঁও তাই বালটাল লামতি চেংচাখা সমাধান সমারোহ নগে সুপ্রিম কোর্ট স্পেশাল লোক আদালত মানজাকানি কয়মুনি জরা বস্কাং সাল থামচি সা জুলাই জরা ফলখা পাইথাক সিক্সটিন সগৈনা নাহারে তিনি থা অংখরানো হায়ং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী খনা রাজস্থান তাই গুজরাট বেড়াইনা ও থাঙ্গানো রাজস্থানের মন্ত্রী বখর যোধপুর বীরকুং খলানী কতাল টার্মিনাল নগ্ন তাই উড়ান তাংবো তাংনো চেঙ্গিরিমানো বনকারী বালুত্রা ও সা রাশাই দক সাই রাজাক সুখ রাংনি জুদা জুদা হামগ্রাই তাংবো তাংনো চেঙ্গিরিমানো তাই হলংথং কায়ানো বহা কতনে পুইলা গ্রিন ফিল্ড গনাং রিফাইনারি কাম পেট্রো কেমিক্যাল কমপ্লেক্স ন বসংনি ফাচিং ইয়াফারানো তাই জয়পুর মেট্রো তাংবো তাং ফিল্ডনি বেরেমনি হলংথং কায়ানো সানজাও গুজরাটনি সানন্দ ও সিজি সেমিনি সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রনে চেঙ্গিরিওয়ানো আবুনি বাকে খকসিনি সাই বারা রাজাকনি গবাং রাং সবাই জাগানো তাকালাই বিশিনি অমরনাথ যাত্রা তিনি ফুংনিসিমি জম্মু তাই কাশ্মীরনি পেহেলগাঁও তাই বালটাল লামতি চেঙ্গজাখা সাল বাসি সিনিনি অ টংথার হিমুঙ্গ হা কতনি জুদা জুদা দিখলনি রাশাই রাশাই টংথার চাজাকনাই রক মানজাগানো ও যাত্রা ও আগস্ট তালনি নিচিচার সালমারি রাখি বন্ধনি সালো পায়ানো পুইলা বুখা খরক ব্রিচিচার নিচিনই টংথার চাজাকনাই রক হিমনা লামরেখা টংথার থাকনাই রগ্ন গাহাম সেবরনা ও হাফাংনি বুখাকি বেবাক যুগলিমু নাহারজাখা ইয়াংও রাষ্ট্র বখর ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রী বখর নরেন্দ্র মোদী মন্ত্রী অমিত শাহ হিমনা থাকনাই রগ্ন খাকাহাম ইয়াফারকা মন্ত্রী বখর টংথারও থাকনাই রগ্ন সরাই সরাইকে টংনা নাইমথাং রায়দারগি টংনা বুকল ফর লোকালি সেব বাই আমচানী মানি পাইনা ন খবই এক পের মাকে নাম চেতন বুফাং বুসা কাইনা তাই নেশন ফার্স্টনি নাহার মংবাই সামু টংনা কবক মুং নারেখা মন্ত্রী বখর যত টংথারও থাকনাই রগ্নে নাইমথাং তাই হামকারাইনে তৈ সুরিখা কেন্দ্রনি সিকলা তাই থংমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া সাকা নৈসাই ব্রিটিশনি বিশ্বনি বিশিং হামসাজাক ভারতনি নাহারমং সুপুংনাও হা কতনি সিকলা হদা কতর বারজা ইয়াসাগানো তিনি দিল্লি কতালো সংসাজাক মাই ভারত চেতনি বিশিং স্নামখর মথা কথম লাইমাও ব মকগ্নো সাকা স্নামখর বাবায় তাই মাই ভারতনি বিশিং চুবাসু বাংমাবাই সিকলা ফান বসং হামগ্রাইনি সামুগ তাইব গদালরুই মানানো তিনি ন কুথুম লাইমাব এসোচেম ফিকি সিআই সিএআইটি তাই সিআইআই ন খবই কুচুক সুনামখর মথারক মানজাখা সমাধান সমারোহ নগে সুপ্রিম কোর্ট স্পেশাল লোক আদালত মানজাকানী কয়মুনি জরা বসগাং সাল থামচি সা জুলাই জরা ফলখা তিনি হাস্তে কেরং সেবনাই তাংফাংনি আদং শশী বেদ প্রতিম দেববর্মা সাকা বসকা আগস্ট সাল নুচি সানি সিমি সাল নুচি থাম আগস্ট জরা আলাইদা লোক দরবার সংসার জাগানো হাস্তেনি কাইসারা চারচিসা দরবা ককচরিনা বাকে সুপ্রিম কোর্টনি সিমি ক্যারং সেবরনাই তাং ফাংনি থানি রহর জাখা ও দরবার নকনি বাকে যত বদল ন মনি বিশিং নোটিস রাখা আবুনি বিশিং টিআরবিটি নি বিশিংতী শীতকজাক ফ্রংনাই রগ্ন রেগুলার খাইনানী কইমু সর্বশিক্ষানী ফ্রংনাই রগ্নি রেগুলার খাইনানী দরবারব দঙ্গ মসাং দেববর্মা তেবর সাকা সুপ্রিম কোর্টও কসাজাক গুবন দরবার রগ্ন সমাধান সমারোহনি বিশিং খপনা বাকে চংজাক

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল যা হাস্টে বেরেমনি সিনিয়র ক্রিকেট নি এলিট পুল নি থংলাইমা তিনি নিশিমি চেংজাখা ধর্মনগর সংযাজাক থংলাইমাও তেলিয়ামুরা উইকেট কাইচার বাই শান্তির বাজার ন মেচেনখা ইয়াঙ্গ প্লেট পুল বিলুনিয়াও সংযাজাক থংলাইমাও খোয়াই রান ব্রিটিশ নি বাই সাবলুম না মেচেনখা বুসকান দাং নিশিব্রিয় সালচিতাই অনুকুতি হাঙ্করে ফেরাঙ্কি গবাংকে ওয়াতি বাই মানু হনে হজকমুরুখা নবটি বানাইকু খা সালনি তুমারি সাকো থামচি বা ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নিশিদক ডিগ্রি সেলসিয়াস গানে গিয়ে টঙ্গে মানু ককটুমা পায়ন সুগান ককটুমা বুবার দেবসা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী খা রাজস্থান তাই গুজরাট বেড়াইমাও থাঙ্গানো তাকলাই বিশ্বনি অমরনাথ যাত্রা তিনি নিশিমি চেংখা পাইথাক সিক্সটিন সগৈনা নাহারে তিনি থাকা অংখরানো হায়ুং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ককটুমা তিনি বাকি অরণ্য পাখিয়া উল্নি ককটুমা আওয়াইঙ্গানো খা ফুং দামসিনী সতী বুড়ি চিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আজ থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে, তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলা রেলস্টেশনে গত 24 ঘণ্টার অভিযানে 12,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। শেষ হল নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই উদ্দেশ্যে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তারা ভার্চুয়ালভাবে পঞ্চায়েত সমিতির সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহকুমা শাসক, বিডিওদের সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিত অবহিত করেন। হস্ততাঁত ও হস্তশিল্পমন্ত্রী বিকাশ দেববর্মা আজ আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার দপ্তর আয়োজিত মেরা রেশম মেরা অভিমানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্য সরকারের আন্তরিক উদ্যোগে আগামী দিনে রাজ্যে রেশম শিল্প আরও সমৃদ্ধ হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। এবছরের অমরনাথ যাত্রা আজ সকালে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও এবং বালতাল পথ দিয়ে শুরু হয়েছে। প্রায় 57 দিনের এই তীর্থযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত অংশ নেবেন। ভক্তরা 3,888 মিটার উচ্চতায় অবস্থিত পবিত্র অমরনাথ গুহায় গিয়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট বরফের শিবলিঙ্গ দর্শন করতে পবিত্র গুহা মন্দিরের দিকে রওনা হয়েছেন। অমরনাথ যাত্রা আগামী 28 আগস্ট রাখি বন্ধনের দিন শেষ হবে। প্রথম দফায় 4,822 জন তীর্থযাত্রী ইতিমধ্যেই যাত্রা শুরু করেছেন, যার মধ্যে 2,510 জন পেহেলগাঁও এবং 2,312 জন বালতাল পথ দিয়ে যাচ্ছেন। যাত্রার নিরাপদ এবং সুষ্ঠু পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিশ্রাম, খাবার, চিকিৎসার পরিষেবার মতো প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের শুভেচ্ছা জানিয়ে এই যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি তীর্থযাত্রীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপত্তা বিধি মেনে চলা, ভোকাল ফর লোকালের মাধ্যমে স্থানীয় পণ্য কেনা, এক পের মা কে নাম উদ্যোগে বৃক্ষরোপণ এবং নেশন ফার্স্টের চেতনায় কাজ করার আহ্বান জানান। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, চলতি মাসেই আগরতলা শহরে সিভিল হাসপাতাল উদ্বোধন করা হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এই কথা জানান। তিনি জানান, এই হাসপাতালে 7 জন বিশেষজ্ঞ চিকিৎসক পরিষেবা প্রদান করবেন। তাছাড়া পর্যাপ্ত সংখ্যক নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান এবং অন্যান্য কর্মী নিয়োজিত থাকবেন, যাতে রোগীরা উন্নত মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা পান। আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই হাসপাতালটির পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তি এবং কর্পোরেটর রত্না দত্ত। সমাধান সমারোহ উপলক্ষে সুপ্রিম কোর্ট স্পেশাল লোক আদালত

অংশ নিতে আবেদনের সময়সীমা আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। আজ রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদ প্রতিম দেববর্মা জানিয়েছেন, আগামী 21 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। রাজ্যের 181টি মামলা সমঝোতার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইন সেবা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই মামলাগুলিতে সব পক্ষকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে টিআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের প্রথম দিন থেকে চাকরি নিয়মিতকরণের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদন, সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের রায় চ্যালেঞ্জ করে মামলাগুলিও রয়েছে। শ্রী দেববর্মা আরও জানান, 8 জেলায় আইন সেবা কর্তৃপক্ষে সুপ্রিম কোর্টের মামলাগুলির মেডিয়েশন প্রক্রিয়া চলছে। সব পক্ষকে একসঙ্গে এনে সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তির চেষ্টা হচ্ছে। সদস্য সচিব আরও জানান, সুপ্রিম কোর্টে বিচারাধীন অন্যান্য মামলাগুলি সমাধান সমারোহের আওতায় বিবেচনার জন্য প্রেরণের উদ্দেশ্যে নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন জমা দেবার সময়সীমা 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্টে জমে থাকা দেওয়ানি এবং বৈবাহিক মামলা, ব্যাংকিং এবং আর্থিক সংক্রান্ত বিষয়, বিমা দাবির মামলা, মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ দাবি, আপোষযোগ্য ফৌজদারি মামলা, সরকারি ও পাবলিক সেক্টর সংক্রান্ত বিষয় সংক্রান্ত মামলাগুলি বিশেষ লোক আদালতে নিষ্পত্তির জন্য তোলা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব আজ ঊনকোটি জেলা সফর করেন। তিনি কৈলাসহর সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি কৈলাসহরের ইরানি পিএইচসি অধীন লাটিয়াপোড়া এবং মুর ইবাড়ি পিএইচসির অধীন চিনিবাগান উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করে পরিকাঠামো এবং পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে জাতীয় স্বাস্থ্য মিশনের সদস্য সচিব ডাক্তার সৌভিক দেববর্মাও উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে দেশের যুব সমাজই হবে প্রধান চালিকা শক্তি। আজ নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত উদ্যোগের শিল্প সংস্থা সম্মেলনে তিনি জানান, শিল্পক্ষেত্র ও মাই ভারতের মাধ্যমে সহযোগিতা বাড়লে যুব শক্তিকে জাতীয় উন্নয়নের লক্ষ্যে আরও কার্যকরভাবে কাজে নিয়োজিত সম্ভব হবে। যুব বিষয়ক মন্ত্রক আজ এই সম্মেলনের আয়োজন করে, যেখানে এসোচ্যাম, ফিকি, CAIT এবং CII সহ শীর্ষ শিল্প সংস্থাগুলি অংশগ্রহণ করে। এই কর্মসূচির উদ্দেশ্য শিল্পক্ষেত্রের অংশীদারদের মাই ভারত ইকোসিস্টেম সম্পর্কে অবহিত করা এবং শিল্প সংস্থা, কর্পোরেট এবং সরকারি সংস্থাগুলিকে এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানানো। আগরতলা রেল স্টেশনে গত 24 ঘণ্টায় অভিযান চালিয়ে 12,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে আগরতলা রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যানে অভিযান চালিয়ে GRP আগরতলা থানা এবং ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নার্কোটিক্স শাখার পুলিশ প্রায় 6 কোটি টাকার কফ সিরাপ উদ্ধার করে। এর আগে গতকাল সকালে আগরতলা রেল স্টেশনে একটি পণ্যবাহী ট্রেন থেকে রাজস্ব গোয়েন্দা দপ্তর এবং DRI, আসাম রাইফেলস এবং রেল সুরক্ষা বাহিনীর যৌথ অভিযানে 6,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব এই খবর জানিয়েছেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অবিলম্বে শূন্যপদ পূরণ, ককবরক শিক্ষক নিয়োগ, ADC এলাকায় কাজের সংস্থান সহ 7 দফা দাবিতে ট্রাইবেল ইউথ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় 3 ঘণ্টার গণ অবস্থানের আয়োজন করা হয়। গণ অবস্থানে TYF এর সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা দাবিগুলি বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দক্ষিণ জেলায় জাতীয় সড়কের দখলকৃত জায়গা দখলমুক্ত করার উদ্যোগ নিল জেলা প্রশাসন। আজ এই উদ্দেশ্যে শান্তিরবাজারের ব্যবসায়ী যানচালকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। ওবিসি কল্যাণমন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে আজ পেঁচারথল ব্লক উপদেষ্টা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পেঁচারথল BS-এর চেয়ারম্যান সজল চাকমা, ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের CEO তড়িৎকান্তি চাকমা, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন। বৈঠকে ব্লক এলাকার উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি বিষয়ে আলোচনা এবং মত বিনিময় করা হয়। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 পর্বের সর্বশেষ ম্যাচে আলজেরিয়াকে 2-0 গোলে পরাজিত করে পরবর্তী নক আউট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এই রাউন্ডের পরবর্তী সময়সূচি অনুযায়ী আজ

11:30 অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। এরপর ভোর 3:30 বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে কাবো ভার্দের বিপক্ষে এবং আগামীকাল সকাল 7:00 কলম্বিয়া মুখোমুখি হবে ঘানার। এই ম্যাচগুলোর মধ্য দিয়ে টুর্নামেন্টের রাউন্ড অফ 32 পর্বের সব খেলার সমাপ্তি ঘটবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট পুলের খেলা আজ থেকে শুরু হয়েছে। ধর্মনগরে অনুষ্ঠিত খেলায় তেলিয়ামুড়া 8 উইকেটে শান্তির বাজারকে পরাজিত করে। এদিকে প্লেট পুলে বিলোনিয়ায় অনুষ্ঠিত একটি খেলায় খোয়াই 47 রানে সাবরুমকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় উত্তর ও ঊনকোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আজ থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলা রেলস্টেশনে গত 24 ঘণ্টার অভিযানে 12,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। শেষ হল নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

এতক্ষণ শুনছিল শ্রীকান্ত আচার্য এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান, আজকের শিল্পী সুপ্রতীক দাশ।

বাবা, সারা বিছানা দেখি রোদের দখলে, এত বেলা হয়ে গেল, ঘড়িটা যেন কোথায় রাখলাম। হ্যাঁ, এই তো দেখি তো বাবা চলছো কিনা। 9:30, মাই গড! মেস ফাঁকা করে সবকটা ভেঙেছে যে যার কাজে। থাক, আজ এই বেলা তো আর বেরোচ্ছি না। জানালাটাই খুলি, দেখি ও বাড়ির রাজকুমারী বিভার ঘুম ভেঙেছে কিনা। ওই তো বিভা, সোফায় চায়ের সরঞ্জাম নিয়ে বসেছে। আমার জানালা থেকে ওর দূরত্ব কত ক্ষীণ, তবু কত দূর, যেন বায়োস্কোপ। না, আমি ওর চোখে পড়ব না। আমার দিকে ওর ঠিক পেছনটা নয়, একটু তেচ্ছা হয়ে বসা। কিন্তু আমি ওকে বেশ দেখতে পাচ্ছি। বাহ, দারুণ! ওর সৌন্দর্য অবর্ণনীয় নয়। শীর্ণ উন্মুখ, চাঁপার কলির মতো নারীর আঙুলের দিকে তাকালে এ সৌন্দর্য উপলব্ধি করতে পারা যায়। ওকে এভাবে দেখে দেখে আমার সময় তো বেশ কেটে যায়। শুধু চা নয়, সঙ্গে একটা টোস্ট আর দুটো ডিম। এক পেয়ালা চায়ের পর বিভা এবার আরেক পেয়ালায়। এই দিল চিনি, এবারে দুধ মিশিয়ে নিলে। আর এদিকে মেসের ঠাকুর তো আর চা দেবে না, এক্ষুনি গিয়ে বিভার গুণমুগ্ধ যুবাদের মতো ওর সামনে দাঁড়ালে হয়। ওর হাতের চা, আহ! কিন্তু এখনো তো যুবাদের কেউ এসে হাজির হয়নি। কতজনই যে আসে! কিছুদিন আগে একজন, কি যেন নামটা, হ্যাঁ, মুখ্যদাচরণ, প্রায়ই আসত। নামটা তার শেখেলে হলেও কথাবার্তায় সে ভীষণ একাল এবং আগামীকালের। নামটাকে আরও মুচড়ে বিভাকে ডাকে মুখ্যিদা বলে। তারপর এই সেদিন বিভার বাবা এক পার্সি যুবককে এনে মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, রুস্তমজি। এখন প্রতি সকালেই তার বাধা সফর। কিন্তু আজ তো এখনো যাই, এই ফাঁকে বাথরুমটা সেরে এক ভাঁড় চা গলায় ঢেলে আসি।

0: এইবার আচ্ছা দেখি দেখি দেখি রুস্তম জি এলো কি না। হ্যাঁ এই তো, না না মিস হবার কথাই না। বাবা রুস্তম জি আজ বেশ গম্ভীর, পায়চারি করছে, কি বলে শোনা যাক। কিন্তু রাস্তার আওয়াজে সব কিছু শোনাও যায় না।
1: তবে ওগুলো কি ফুল, বেশ সুন্দর তো,
2: নেবেন?
1: এটা কার ফটো?
2: আমার,
1: ছোটবেলার বুঝি। ভগবান আমাকে যে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন এর একটা উদ্দেশ্য আছে, আপনাকে না হলে আমার কিছুতেই চলে না।
2: কিন্তু আমার তো চলে।
1: এরকম কথা আপনি কেন বলেন?
2: যা ঠিক তাই বলছি।
1: আচ্ছা আচ্ছা, আমার মনে ব্যথা দিতে কি আপনার ভালো লাগে?
2: কিন্তু কোনো ভুল ধারণা আপনার মনে ঢুকিয়ে দেওয়া কি আমার উচিত বলুন?
1: আপনাকে আমি কত ভালোবাসি তা আপনি কল্পনাও করতে পারবেন না।
2: যারা ভালোবাসে তারা ওই রকমই বাসে।
1: না না না, আপনি মনে করবেন না আমি।

0: সেই রকম ছেলে যারা পথে পথে মেয়েদের সঙ্গে ভালোবাসা করে বেড়ায়?
1: না না না, এ নিয়ে আমি একবারও ভাবতে যাইনি রুস্তমজি।
0: না, অনেক মেয়ে আছে পুরুষদের উপর তাদের ভীষণ সন্দেহ,
1: কিন্তু বিষয়টি আমার কাছে একেবারেই অপ্রাসঙ্গিক।
0: আমি যে আর কোনোদিন কোনো নারীকে ভালোবাসিনি এর একটা মর্যাদা নেই।
1: তা আমি কি করব বলুন।
0: চলুন চলুন আমরা পৃথিবীর এক কোণে চলে যাই।
1: কেন মিছিমিছি বেদনা পেতে যাবেন?
0: আপনাকে নিয়ে একটা কোঁড়ে ঘরে থাকলেও আমার জীবন সার্থক হবে বিভা।
1: কিন্তু আমার জীবন,
0: ও ব্যথা দিতে এত ভালোবাসেন আপনি।
1: চাই তো সান্ত্বনা দিতে, কিন্তু পথ খুঁজে পাচ্ছি না যে।
0: সান্ত্বনা আমি চাই না, মেয়ে মানুষের সান্ত্বনা দিয়ে কি হবে আমার? আমি চাই ভালোবাসা।
1: আস্তে, পাশের ঘরে বাবা আছেন। ভালোবাসা, ভালোবাসা একদিন নিশ্চয়ই পাবেন।
0: কিন্তু কার কাছ থেকে?
1: যদি বিধাতার মতো বড় হতে পারতাম তাহলে বলে দিতে পারতাম।
0: কিন্তু আপনি যে বিধাতার চেয়েও বড়।
1: আমি?
0: আমার জীবন আপনার হাতে, বলুন, বলে দিন বিভা, বলো তুমি আমায় ভালোবাসো।
1: দেখবেন একদিন আজকের দিনের কথা আপনার কাছে তুচ্ছ স্মৃতি হয়ে রইবে, সেদিন বুঝবেন যে কত বড় ভুলের পথে আপনি চলছিলেন।
0: সেরকম অমানুষ যেন কোনো দিন না হই আমি।
1: প্রথম যৌবনের একটা সৌন্দর্য কি জানেন? এর সবচেয়ে গভীর সৌন্দর্য হচ্ছে এর আয়ু তাড়াতাড়ি ফুরিয়ে যায়। শিশুর চরম পরিণতি হচ্ছে এই প্রথম যৌবন, এরপর সব শেষ হয়ে যায়, স্বাভাবিক সাংসারিক মানুষের জীবন শুরু হয়।
0: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু আগে যে ভুলের কথা বলেছিলেন, আপনি কি মনে করেন আপনাকে বিয়ে করলে পার্সি সমাজে আমার জায়গা হবে না?
1: না না না, তা নয়।
0: তবে কি?
1: তা খুবই জায়গা হতে পারে, বিশেষত আজকালকার দিনে।
0: তবে আচ্ছা, আপনি আপনাদের অ্যাটর্নির নাম দিন। আমার বাবার 3 লক্ষ টাকা আর যা কিছু সম্পত্তি আছে সবই আমি আপনার ও আমার নামে 3 দিনের ভেতরেই পাকা উইল তৈরি করে এনে দিচ্ছি।
1: কাকে?
0: আপনাকে।
1: কি?
0: ঠিক আছে, তাহলে আপনার বাবাকে?
1: না, দরকার নেই।
0: আচ্ছা বেশ, তাহলে সমস্ত টাকা কড়ি সম্পত্তি আপনার নামেই শুধু লিখিয়ে আনবো।
1: না, এসব কিছুই করাতে হবে না আপনার।
0: তাহলে আপনি কি চান?
1: ভগবানের কাছে একটা জিনিস ভিক্ষা করছি।
0: কি ভিক্ষা?
1: আমার হৃদয়ে প্রেম ভরে উঠুক।
0: কার জন্য?
1: মুখ্যদা বলে একটি যুবক ছিল, ভালোবাসে।
0: হ্যাঁ,
1: কিন্তু ভালোবেসে আপনার মতো এত বিফল হয়ে পড়ে না, খুব বেদনা বোধ করে। ব্যথা কি পদে পদে জয় করবার আশ্চর্য শক্তিও আছে তার।
0: ও, তাহলে ওই ছেলেটিকে আপনি ভালোবাসেন?
1: হুম।
0: ভগবানের কাছ থেকে ভালোবাসা ভিক্ষা এর জন্যই?
1: না, এরকম ভিক্ষার কথা শুনলে তিনি আমাকে উপহাস করতেন।
0: কেন?
1: কারণ উনি ভগবান মানেনি না।
0: এমন লোকও আছে?
1: হুম, আছেই তো।
0: ও, প্রাণে প্রেমের ভিক্ষা তাহলে এর জন্যই?
1: না, আপনার জন্য।
0: এই 10 দিনের মধ্যে আজ একটা গভীর আশার কথা শুনলাম, এ নিয়ে সমস্ত জীবন বেঁচে থাকতে পারবো আমি। ওফ, এবার বলো প্রেম হৃদয়ে এসেছে কি?
1: প্রেম? তাহলে কেন আর ভিক্ষা চাইতে যেতাম বলুন?
0: তাহলে কবে আসবে?
2: হায় হায়, হঠাৎ করে চারদিকে হট্টগোল যেন বেড়ে গেল, ক্লাইম্যাক্সে চড়িয়ে এভাবে। ওহো, না না, কিচ্ছু শোনা যাচ্ছে না আর। কিন্তু বিভা, সত্যি তুমি রহস্যময়ী নারী। বন্দরের কোলাহলের মধ্যে তোমাতে এক অদ্ভুত নির্জনতা। কার জন্যে তোমার অনন্ত প্রতীক্ষা? সে আমি নই তো? না, আর কাব্য নয়। বিভারানী বসের মগ্নতা ছেড়ে এবার ছুটি। শ্যাওলাধরা চৌবাচ্চার অন্ধকার স্যাঁতস্যাঁতে আলিঙ্গনে দুমক জল খুঁজে পাই কিনা দেখি গায়ে ঢালার জন্যে, তারপর দুটো গুঁজে দৌড় ওই কাজের খোঁজে।

0: তবু দুপুরের সেই একই বাধাপথ্য, মুসুর ডালের ঝোল, নিরামিষ ঘেট, এক থালা এতেই তুলে নিলাম। যাক, এখন এই ছাদে শীতের হেলে যাওয়া রোদে পিঠ দিয়ে কাগজটা পড়ি। আরে, এই দুপুরেও বিভারানীর ঘরে কেই যুবক? সেই বিলেত ফেরতা ডাক্তার কদিন ধরেই ঘুরঘুর করছে। ওরে বাবা, জানালা দিয়ে লোকটি তো আমার দিকেই তাকাচ্ছে। কাগজ দিয়ে মুখটা একটু ঢেকে নেই, আমাদের মেস নিয়ে কিছু বলছে যেন।
1: পাশের বাড়িটা কি একটা মেস?
2: কি জানি, বলতে পারি না তো।
1: এটুকু জানেন না? প্রতিবেশীদের কোনো খবর রাখা দরকার মনে করেন না?
2: নিজের মনেই তো বেশ রয়েছে তারা।
1: আপনিও নিজের মনে আছেন বেশ। আমি কিন্তু কয়েকদিন ধরেই লক্ষ্য করছি এটা একটা মেস।
2: হতে পারে।
1: কোনো গ্লানি বোধ হচ্ছে না?
2: কেন, এই মেসটি রয়েছে সেজন্যে?
1: মেসের ছেলেদের তো চেনেন না।
2: কেন, ওরা কি বাঘ না সিংহ?
1: ওই রকমই, নতুন স্টার্ট হয়েছে তো, এখনো শিকারের সন্ধান পাইনি।
2: কিসের শিকার?
1: একদিন ধরে কলকাতায় আছেন, কথাটা বোঝা উচিত ছিল আপনার। পৃথিবীর হতভাগ্য হচ্ছে এই মেসের ছেলেরা।
2: কি রকম?
1: এরা কেউ 15 টাকার কেরানি, তাই বিয়ে করতে পারেনি। কেউ বা 25 টাকার কেরানি, তাই বকে নিয়ে বাসা করে থাকতে পারে না। কেউ বা এরিগেরি ছানাপোনা নিয়ে এখানে থাকার কথা ভাবতেও পারে না। এসব লোকেরাই মেসে থাকে, শনিবার দিন বাড়ি যায়, কিন্তু সপ্তাহের বাকি কটা দিন এদের জীবনের রোমান্স হচ্ছে ওই আশেপাশের বাড়ির মেয়েদের নিয়ে।
2: অনেক কথাই তো জানেন দেখছি।
1: একটা স্কুলে ছেলেও এসব জানে। এরা 9টার সময় ঘুম থেকে উঠে।
2: কারা?
1: এই হতভাগারা। তারপর 1-2 ঘন্টা বাংলা খবর কাগজ পড়ে। এরা খুব স্বদেশী জানেন।
2: এটাই কি ওদের দোষের হলো?
1: এদের কথাবার্তা যদি শুনেন তাহলে বুঝবেন, এরা এক একজন কি নিরেহ স্বদেশ প্রেমিক। হাজার হাজার লোক জেলে যাচ্ছে, সেজন্য এদের কি উৎসাহ! সে গৌরব জেনে এদেরই গৌরব, জেনে এরাই কত আত্মত্যাগ করল। সমস্ত সকালটা সিভিল ডিসওবিডিয়েন্স ও দেশপ্রেমের নিঃসংকোচ নির্বিবাদ সহানুভূতি, তারপর সাবান গামছা নিয়ে নিশ্চিন্ত মনে খেয়ে দিয়ে, বাঙালিও নয় সাহেবও নয়, একটা দোআঁশলা পোশাক পরে দেশি বাস অগ্রাহ্য করে বিলেতি ট্রামে চড়ে বড় বড় ইংরেজ অফিসে ছোটাই এদের জীবনের পরিণতি। এক এক সময় ঘৃণার চেয়ে দুঃখ হয় বেশি। তারপর অফিস থেকে ফিরে লুকিঝুকি দেবেন ওই পাশের বাড়িতে, কোথাও কোনো মেয়েকে পোশাক পরিচ্ছদের একটু অসঙ্গত অবস্থায় পাওয়া যায় কি না, কিংবা সঙ্গত অবস্থায় পেলেও হয়। মেয়ে পেলেই বাছারা তৃপ্ত, সে বাড়ি ঝিয়ে হোক আর বুড়ো গিন্নি হোক। তাই আপনার উচিত জানালাটা বন্ধ করে দেওয়া।
2: তা আমি দরকার মনে করি না।
1: কতগুলো জিনিস ওরা নির্বিবাদে করতে পারে, আপনি টের পাবেন না। এ দেখুন না, আপনি বসে আছেন, হয়তো ওরা আপনাকে বাইনোকুলারে তন্ন তন্ন করে খুঁজে নিচ্ছে।
2: আমি ওসব ব্যাপারে মাথা ঘামাই না।
1: ওরা আপনার অসঙ্গত অবস্থার ফটো তুলে ফেলতে পারে, আর সেরকম ফটোর মর্যাদাই এদের কাছে বেশি।
2: 25 টাকার কেরানিদের ফটো শখ এত?
1: বললামই তো, এইসবই হচ্ছে ওদের জীবনের দুর্মূল্য সরসতা।
2: মেসের ছেলেদের সম্পর্কে এমন ধারণা বুঝি আপনার?
1: জানেন না? না, মাঝে মাঝে মেয়েদের অন্ধকার ঘরে ওরা টর্চ ফেলে।
2: না না না না না, এরকম কোনো দিন হয়নি। এই যে দেখুন না, ওই যে একটি ছেলে খবরের কাগজ পড়ছে, আমার মনে হয় অনেক দিন থেকেই সে এখানে আছে। দেখুন না, এত কাছাকাছি আমরা আছি, ইচ্ছে করলে সে আমায় শুনিয়ে এক একটা প্রেমের গান গাইতে পারত।
1: হয়তো ওর গলা নেই।
2: শীষ দিতে পারত।
1: বাঙালি মেয়েরা শীষে আকৃষ্ট হয় না, সেসব বিলেতি কায়দা।
2: কিংবা ডেকে কথা বলতে পারত।
1: তদু সাহস কোনো বাঙালি ছেলে নেই।
2: কিংবা চিঠি ছুড়ে দিতে পারত।
1: এটাই সচরাচর করে, তাই আপনার উচিত জানালাটা বন্ধ করে ফেলা।
2: সে আমি বুঝব।
1: আমার বোন হলে
2: কি করতেন?
1: তাকে এই ঘরে ঢুকতে দিতাম না।
2: কিন্তু আমি তো আপনার বোন নই।
1: বাহ, বেশ, তাহলে আর 5 মিনিট সময় দেবেন?
2: 5 মিনিট শুধু? সমস্ত দুপুরই তো।

0: আছে।
1: এতটা সময় আমার জন্য খরচ করতে পারবেন আপনি?
0: আমাকে দিয়ে যদি আপনার কোনো কাজ হয়।
1: এত দয়া, এত দয়া আমার প্রতি আপনার, এত মমতা।
0: নারীরা পরের কাজের জন্যই বেঁচে আছে। আপনার কি কাজ বলুন।
2: এই যে পাইপ টানছি, এর মিক্সচারটা কিন্তু চমৎকার।
0: বিলিতি,
2: আমরা ডাক্তার মানুষ, দেশি মিক্সচার খেয়ে লাংস খারাপ করতে পারি না তো। কি ব্যাপার, চুপ করে রইলেন যে?
0: খেয়ে আপনি তৃপ্ত, এটাই যথেষ্ট।
2: কিন্তু মিক্সচারটা বিলিতি যে,
0: তা আপনি বুঝবেন।
2: এ খুব অন্যায় উদাসীনতা আপনার। যাতে আমি বিদেশি ছেড়ে স্বদেশি ধরি, সেই চেষ্টাই করাই উচিত নয় কি আপনার?
0: আপনার নিজের ব্যাপারটা আপনি ভালো বুঝবেন।
2: পুরুষেরা সবসময় ভালো বুঝে না।
0: আপাতত মিক্সচারটাকে শেষ করে নিন।
2: কেন,
0: খুব ভালো লাগছে না আপনার?
2: কিন্তু বিষয়টা তো অপরাধের।
0: তাহলে নিভিয়ে ফেলুন।
2: আপনি আপনি নেভাতে বলছেন?
0: যদি মনে করে থাকেন অপরাধের, তাহলে।
2: কিন্তু আপনার এই অনুরোধের ভিতর না আছে কোনো ঐকান্তিকতা, না আছে সর্বপ্রাণ সমর্পণ। বুঝতাম বুঝতাম, যদি একবারের জন্য সেরকম কোনো অনুযোগ করতে পেরেছেন, পাইপটা ছুঁড়ে ফেলে দিতাম। কিন্তু আমার জন্য আপনার হৃদয়ে এসব জিনিস নেই।
0: আস্তে আস্তে ডাক্তারবাবু।
2: জীবনে যদি কাউকে ভালোবেসে থাকেন, আর সে যদি আপনার রুচিবিরুদ্ধ কোনো কাজ করত, আপনি আঘাত পেতেন না?
0: তা পেতাম।
2: অথচ আমি পাইপ টানছি বলে আপনি যে একটুকু আঘাত পাচ্ছেন না, সেটা আমি বুঝি।
0: আচ্ছা,
2: ও আপনার রুচিবিরুদ্ধ অনেক কিছু কথা আজ আপনার সামনেই করেছি, কিন্তু সমস্ত অপরাধের বুঝে আপনি আমার কাঁধে ফেলে নিশ্চিন্ত, তাও দেখি। অথচ অথচ এরকম দু চারটি নারী আমার জন্য কষ্ট পায়। যদি সে বৃত্তের এক কিনারও থাকেন, তাহলে সব অগ্রাহ্য করে আপনাকেই গ্রহণ করব। আজ পাকা কথার জন্য এসেছি।
0: না, সে বৃত্ত কোনোদিন চোখেও দেখিনি আমি।
2: ও, তাহলে নেমন্তন্ন চিঠি পাবেন, এর চেয়ে বেশি কিছু চাইলেন না তো আর।
3: যা, এবার বেশ হয়েছে, ডাক্তারকেও ফিরিয়ে দিল বিভা। ফিরিয়ে দেওয়াই উচিত, ব্যাটা বজ্জাত আমাদের মেসলি মুখে যা আসে তাই বলে গেল। এত সোজা না বিভাকে ধরা, মোক্ষদা পর্যন্ত ফিরে গেল আর উনি। কিন্তু এদিকে চোখ যে জড়িয়ে আসছে, না এবার একটু গড়িয়ে নেওয়া যাক। বিভা পাখি ভালোবাসে, ময়না কাকাতুয়া কত রকম রং বেরঙের পাখি পোষে সে। বুলি শেখানো পাখিদের চড়া দামে কিনে আনে, পাখি নিয়ে কি সুন্দর সময় কাটায়। ঠান্ডাটা ঠান্ডাটা আজ বেশ জাঁকিয়ে পড়েছে, কনকনে একটা বাতাসও আছে। কিন্তু এত রাতেও বিভা এদিকটা জানালাটা খোলা রেখেছে। জানালাটা যদি এক্ষুনি বন্ধ করে দেয়, কিংবা কিংবা একটা ভেলভেটের পর্দা দেয় টেনে, কিন্তু এতে আমাদের দুজনেরই ক্ষতি হবে। বিভার সম্বন্ধে আমার ডায়েরি লেখার হবে না, ক্রমে সে অজ্ঞের অন্ধকারে চলে যাবে, আমারও ক্ষতি হবে ঢের। দিনরাত্রির সমস্ত ব্যর্থতা ও গ্লানির ফাঁকে ফাঁকে এই মেয়েটির দিকে আমি তাকাই, কাজ দেখি, ওর কথা শুনি, জীবনের যেসব আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, স্বপ্ন ভস্ম সাত, যাদের বেদনার কূল কিনারা নেই, সেসব তখন বড্ড অসত্য বলে মনে হয়। ঠিক এই মুহূর্তে পাশের বাড়িতে ডায়েরি লিখছে বিভা, একজন ভুঁড়ো মোটা মারোয়ারিও তো ওখানে শুয়ে থাকতে পারত, কিংবা আরেকটা বুভুক্ষ মেস পারত ওখানে আড্ডা গাড়তে, কিন্তু তা করেনি। এসবের বদলে এ মেয়েটির দৈনন্দিন জীবন

0: দিনের পর দিন ওখানে গড়ে উঠেছে ময়না নিয়ে, কাকাতুয়া নিয়ে, নানারকম ভরসার কথা, আশার কথা, হিসাবহীন হৃদয়াবেগ আর অকুণ্ঠিত বিশ্বাস নিয়ে। একটা একটা চুরুট ধরানো যাক। বাবা, এত রাতেও বিভার জন্যে কফি এলো, কফির পেয়ালা থেকে ধোঁয়া উঠছে। আমারও এ জিনিস দরকার। এ মেয়েটির কাছে চাইলেই নিশ্চয়ই সে আমাকে এক পেয়ালা দেয়, দিয়ে কৃতার্থ বোধ করে। হয়তো সে ডায়েরিতে লিখেও রাখে,
1: পাশের বাড়ির গরিব ভদ্রলোককে এক পেয়ালা কফি পাঠিয়েছিলাম রাত 12টায়। যারা এত রাত অবধি জাগে, এই জিনিসটার খুব দরকার তাদের। ভদ্রলোকের কফি হয়তো ফুরিয়ে গেছে বা পয়সা টানাটানি, তাই আমার কাছে চাইলেন। জিনিসটা বেশ ভালো লাগলো আমার, দিয়েও বেশ তৃপ্তি হলো। আমাদের পরস্পরের ভেতর কোনো সুযোগ না না না না থাকাই ভালো। যার যা অভাব মুখ ফুটে যদি বলে, তাহলে পৃথিবীর গোলমাল ঢের কমে যায়। ভদ্রলোক দেখতে কেমন? না না, আমি তাকেও দেখিনি, কিন্তু এত রাতে এক পেয়ালা কফির জন্য তিনি যে নিবেদন জানাতে পেরেছেন, সেজন্য তাকে আমার ভালো লেগেছে। আমাদের দেশের পুরুষ না সন্দিগ্ধ ও কুণ্ঠিত, এই পুরুষটির যেন বেশ বিশ্বাস আছে, ভরসা আছে মেয়েদের প্রতি। আমাদের দেশের ছেলেরা মেয়েদের প্রতি নিঃসংকোচ স্বাধীনতা প্রকাশ করতে ভয় পায়, এরা ভীরু। মনের ভেতরের নানা গ্লানি ও কলঙ্ক তাদের। এই ভদ্রলোক যেন আলাদা, আমার আমার ভালো লেগেছে তাকে।
0: এইরকমই হয়তো লিখত মেয়েটি, হ্যাঁ, হয়তো লিখত না, তবু আমার এমন ভাবতে ভালো লাগছে। এইবার কফির পেয়ালায় চুমুক দিল বিভা। ট্রের উপরে একটা টিপট, প্লেটে কখানা বিস্কুট, কেক, ছুঁয়েও দেখল না এসব। আর আমি সারাদিন আজ কী বা খেয়েছি? অযথা পয়সা খরচ হবে বলে এক পয়সার ডালমুট কিনে খেতেও ভরসা পাইনি। ইচ্ছে হয় বিভাকে জানাই এসব। তারপর কেক, বিস্কুট আর কফির পেয়ালা নিয়ে জানালার মুখোমুখি বসি দুজনে একটু নিরিবিলিতে। তাকে বলি, আমার মতন মানুষের জন্য তোমার সান্ত্বনা রয়েছে বিভা।
1: নারীর কাছ থেকে দয়া দাক্ষিণ্য পেতে ঘৃণা করো না তুমি?
0: না, মায়ের কাছ থেকে এসব পেতে ভালোবাসি। তারপর আমার কোনো বোন ছিল না তো।
1: থাকলে ভালো হতো নাকি?
0: বোন যদি আমার থাকত, তাহলে তার স্নেহ মমতা জীবন পেতে গ্রহণ করতাম। কিন্তু তোমাকে দেখলে মনে হয় মায়ের বোনের স্নেহ সান্ত্বনার জগৎ পিছনে ফেলে এসেছি।
1: জানি না তুমি কি মনে করো।
0: আমি এক নারীকে ভালোবেসেছিলাম, কিন্তু ওর কাছ থেকে যখন আঘাত পেলাম, মনে হয়েছিল এ বুঝি কাটিয়ে উঠতে পারবো না। এই নারীর স্বপ্ন নিয়ে মৃত্যু অবধি কেটে যাবে আমার। কিন্তু সমস্ত প্রেম, স্বপ্ন, সৌন্দর্য নারীর চেয়ে জীবনের নিরবচ্ছিন্ন অনিয়ন্ত্রিত স্রোতের ধারা ঢের বেশি সজীব। আজ আজ সে বেদনার চিহ্ন যেন কোথাও দেখতে পাই না। জীবন এমনি সমুদ্রের মতো, এই সমুদ্র এমনি করে ভেঙে ফেলে সব।
1: প্রত্যেককে অনেক অনেক জিনিস ভুলতে হয়, না হলে জীবনটা চলবে।

0: নারী হিসেবে তোমাকে দূর থেকে খুব আকাঙ্ক্ষার জিনিস মনে হতো, কিন্তু একসময় মনে হতো তুমি কি শুধুই নারী? জীবনের বিচারে মানুষ বলে প্রমাণ করবারও তো দরকার আছে তোমার।
1: দূর থেকে আমাকে দেখে তোমার কি মনে হয়েছে, শুধু অন্যের প্রণয়পাত্রী হিসেবে দাঁড়ানোর ক্ষমতা আছে আমার?
0: হ্যাঁ, তাই তো মনে হয়েছে।
1: তাহলে শোনো, ভালোবেসেছি, ভালোবেসে ব্যথাও পেয়েছি, কিন্তু তাই বলে কোনো বেদনার স্মৃতি ভেসে যায়নি।
0: বিভা, বিভা, এখন এখন তোমাকেও আমি অন্ধ জীবন স্রোতের জীব বলে মনে করি, সাধারণ বেদনাতুর মানুষের মহিমা বোধ করি তোমার ভিতর। এখন তোমাকে আমার সমস্ত আন্তরিক সহানুভূতি জানাতে গিয়ে একটুকু কুণ্ঠা থাকে না।

আর কিছু না হোক, কল্পনায় তো দাঁড় করিয়েছি বিভাকে আমার সামনে। ওমা, এদিকে বিভার ঘর দেখি ফাঁকা। হ্যাঁ, তাই তো, বিভা চলে গেছে এই সময়ের মধ্যে ঘুমুতে। দেখো কাণ্ড, আরে যাবার সময় বাতি নিভাতে ভুলে গেছে, এইরকমই মনের ভুল করে সে। ইস, চড়াইয়ের মতো হলে বেশ হতো, আমার এ জানালার গরাদের ভেতর দিয়ে একেবারে উড়ে গিয়ে পড়তাম বিভার ছোট্ট টেবিলটার উপর। তারপর যা নিরবচ্ছিন্ন সার্থকতা তা চড়াই জানে, হার জানে চড়াইয়ের ভাগ্য বিধাতা।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1,00,000,000 রপ্তানি অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি আজ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির

0: উদ্বোধন করেন। ফ্রান্সে রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময়ে 22-28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবুভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসছি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DESE 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম, আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র MPA-TGM ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজের ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থাপনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6-8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগ্যাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরমবানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8-10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10-12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনের জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ দিচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে, তেহরিকে তালিবান, পাকিস্তান TTP, জৈশ এ মহম্মদ JEM এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ISKP পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাঁদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলি ব্যবহার করছে। ইউক্রেনের বিভিন্ন স্থানে গতরাতে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমের পোস্টে কিয়েভে রাশিয়ার হামলা পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। জেলেনস্কি জানান, এখনও পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে এবং 10 জন এখনও নিখোঁজ। দেশের নাগরিক পরিকাঠামোতে আক্রমণের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে দাবি করেছে, গতরাতে ইউক্রেনের নাগরিক পরিকাঠামোর উপরে বোমাবর্ষণ দীর্ঘদিন ধরে রাশিয়ার নাগরিক পরিকাঠামোর উপরে ইউক্রেনের হামলার প্রত্যুত্তর। রাশিয়ার জাপোরোজিয়া অঞ্চলের টোকমেকের একটি বাজারে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। জাপোরোজিয়ার গভর্নর এভগেনি বালৎস্কি বলেছেন, উদ্ধারকাজ চলছে এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় এক মহিলা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। মলদোভার প্রধানমন্ত্রী আলেকজান্দ্রু মুন্তেয়ানু পদত্যাগ করেছেন। তাঁর এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মন্ত্রিসভাতেও। মুন্তেয়ানু অবশ্য তাঁর ইস্তফার স্পষ্ট কোনো কারণ জানাননি। রাষ্ট্রপতি মাইয়া সান্দু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে, ততদিন পর্যন্ত মুন্তেয়ানু অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে 1,00,000 কোটি ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসে বার্ষিক রপ্তানির 15% অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে বোর্ড অফ ট্রেড মিটিংয়ে অংশ নিয়ে বলেন, এর জন্য পণ্য সামগ্রীর রপ্তানির পরিমাণ $440 বিলিয়ন থেকে $530 বিলিয়ন

0: বিলিয়ন ডলার হওয়া প্রয়োজন। এছাড়া পরিষেবা ক্ষেত্রে রপ্তানিও ৪২১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৭০ বিলিয়ন ডলার হওয়া প্রয়োজন।
1: Our aim is to grow in the current year. We were 863 billion last year. We want to grow to $1 trillion export this year. And to reach $1 trillion, our goods export will have to increase from 440 to about 530. $90 billion increase. That is 17% growth in goods. Services will have to grow from 421 to about 470. That is how we'll reach a trillion.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। তিনি আজ কলকাতার পশ্চিমবঙ্গে বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে এই মন্তব্য করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি নতুন বিধায়কদের সংসদীয় রীতি, বিধানসভার কার্যপ্রণালী এবং বিভিন্ন কমিটির কাজ সম্পর্কে গভীরভাবে জানার আহ্বান জানান। ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
2: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতাকে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বানানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যো কে আধার পর অচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সেই রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে দেশ কা নেতৃত্ব নিকলতা।
0: কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নাম্বার চালু করবে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ এক শিক্ষামেলার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কোনো ছাত্র কলেজে ভর্তি হয়ে ২ বছর পরে রোজগারের প্রয়োজনে তার শিক্ষা গ্রহণ বন্ধ রাখতে পারে এবং পরবর্তীকালে তা আবার শুরু করতে পারবে। এর জন্য আধার নম্বরের মতো তাদের জন্য ইউনিক নম্বর চালু করা হবে। এর ফলে ওই ছাত্রকে মার্কশিট নিয়ে ঘুরতে হবে না, ইউনিক নম্বরের মাধ্যমেই তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য পাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এল নিনোর কারণে দেশের স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এল নিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। ফ্রান্সে গত মাসের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময় সবচেয়ে গরমের সপ্তাহে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সেদেশের জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে। ২২ থেকে ২৮ জুনের সপ্তাহে প্রায় ৯০০০ মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় অন্তত ২০০০ বা ২৯% বেশি। সংস্থাটি বলেছে, এই সংখ্যা এখনও অসম্পূর্ণ এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। বয়স্কদের কেয়ার হোমে মৃত্যু ৩৭% এবং হাসপাতালে মৃত্যু প্রায় ২০% বেড়েছে। নিজের বাড়িতে মৃত্যু সাপ্তাহিক হার ৯১% বেড়েছে। হাসপাতালগুলিতে তীব্র গরমের কারণে ডিহাইড্রেশন, হার্ট অ্যাটাক, কিডনির জটিলতা এবং অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ৩২ ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১১:৩০। এছাড়া গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ ৩২ ম্যাচে কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত ৩:৩০। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কার্যক্রম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ ডিএসি ৫২,০০০ কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ৩২ ম্যাচে আজ ভারতীয় সময় রাত ১১:৩০ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবু ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী আগরতলা। এখন কাজের খবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রবেশনারি অফিসার পদে ১,৫০০ কর্মী নিয়োগ করা হবে। প্রথম ২ বছর প্রবেশনে রাখা হবে। এরপর কাজের উপর ভিত্তি করে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড ১ স্কেলে উন্নীত হবেন। সংশ্লিষ্ট পদে নিয়োগের পর কর্মীদের মাসিক বেতন হবে আনুমানিক ৪১,৯৬০ টাকা। আবেদনকারীদের যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে বা ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি থাকতে হবে।

স্নাতকের চূড়ান্ত বর্ষে পাঠরত হলেও আবেদন করতে পারবে। আবেদনকারীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সে ছাড় থাকবে। যোগ্যতা যাচাইয়ে প্রিলিমিনারি, মেন এবং সাইকোমেট্রি টেস্টের সঙ্গে গ্রুপ এক্সারসাইজও নেওয়া হয়। উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়া হবে। আবেদন পদ্ধতি: ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিসহ আবেদন জানাতে হবে। আবেদন মূল্য হিসেবে 750 টাকা। আগামী 8ই জুলাই আবেদনের শেষ দিন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ আগস্ট থেকে নভেম্বরের মধ্যে নেওয়া হবে। আবারও জানিয়ে দিচ্ছি, আবেদন করার শেষ তারিখ 8ই জুলাই 2026। জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC পদের নাম টিচিং ফ্যাকাল্টি প্রফেসর, মোট 0 পদ, 118টি। যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে MD অথবা MS বা সমমানের ডিগ্রি, নন মেডিকেল বিষয়ে প্রযোজ্য ক্ষেত্রে PhD এবং নির্ধারিত শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন পে লেভেল 13, 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা পর্যন্ত, সাথে থাকবে প্রযোজ্য ভাতা। নিয়োগ পদ্ধতি: আবেদনপত্র যাচাই ও সাক্ষাৎকার, আবেদনের মাধ্যম অফলাইন। শেষ তারিখ 27 জুলাই 2026। অফিসিয়াল ওয়েবসাইট www.esic.gov.in। আবারও জানিয়ে দিচ্ছি, আবেদনের শেষ তারিখ 27 জুলাই 2026। শুনলেন কাজের খবর।

এতক্ষণ শুনছিলেন ইলা বসুর কণ্ঠে আধুনিক গান, আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুনি খোরাং। চাষের কথা সকাল 6:55। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিত্রলেখা চৌধুরী। সকাল 7:45 প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন, শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় বিভিন্ন ঘটনা, থাকবে শ্রোতাদের পাঠানো চিঠি, তথ্য, কাজের খবর, স্বাস্থ্যবিধি ও আবহাওয়া বিজ্ঞপ্তি। সকাল 8:40 জায়নক। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। সকাল 9:30 শুনবেন বাংলা গান। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান ককবরক সংযোজনায়। সকাল 10:30 ককবরক ও হিন্দি গান, বাংলা ছবির গান শুনবেন সকাল 11:00। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লেলামণি জরা। দুপুর 1:05 শুনবেন ককবরক অনুষ্ঠান। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী উৎপলেন্দু চৌধুরী। দুপুর 1:50 অতুল প্রসাদী শিল্পী নীতা গোস্বামী। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি শুনবেন বিকেল 5:10। বিকেল 5:45 অনুষ্ঠান গজল। সন্ধে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর। সন্ধে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, পরে শুনবেন লোকগীতি শিল্পী গীতা চৌধুরী। ককবরক অনুষ্ঠান সন্ধে 7:00। রাত 8:05 জেলার চিঠি। রাত 8:30 অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী পূরবি দত্ত। রাত 9:30 শুনবেন বাংলা গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 10:00 শুনবেন আকাশবাণী সঙ্গীত সম্মেলন, অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 79%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:00।